Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shakal 7ta baje 59 minute amader studio er khurite. Bangladesh Betar Khulna. Aaj mongolbar 1433 bangabdo 15 Zilhijjah 1447 Hijri 2 Rajab 2026 Khristabdo. Shuru holo amader ajker prothom adhibeshon. Anushthan prochorito hocche মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠান ঘোষণায় রয়েছে মরিয়াম সুলতানা এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতর রহমান গাজী। অধিবেশন শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamualaikum, 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Tuesday, the 19th of Joshto, the 15th of Zilhaj, and June the 2nd. The news read by Shams Rahman. First, the headlines. Prime Minister's 10 directives bring visible positive changes in aid management this year, says Tariq Rahman's advisor, Dr. Mahdi Amin. Government pursues zero tolerance for interference in professional works of journalists, asserts Information and Broadcasting Minister. Trial of Ramisa murder case begins. Chattogram Hill Tracts Affairs Minister Dipen Dewan resigns. Hezbollah and Israel accept U.S. plan not to attack each other, says Lebanon. And Bangladesh will face China in Women's Under-18 Asia Cup hockey in Japan today. Now the details. All government and private offices, banks, insurance companies and the share market opened yesterday following 7-day holiday on the occasion of Holi Eid ul Adha. Meanwhile, after Eid, on the first working day yesterday, many officials exchanged Eid greetings and good wishes with their colleagues. Prime Minister Tariq Rahman also resumed official work at the Secretariat after the Eid holidays. The Prime Minister's additional press secretary, Atiq Rahman Rumon, told the media that Tariq Rahman took part in various official programs. Meanwhile, after the Eid vacation, city dwellers are returning Dhaka from different parts of the country by road, rail and waterways. However, as educational institutions will open next week, it is expected that the pressure of passengers heading to Dhaka will increase by the end of this week. Prime Minister's office spokesperson and advisor to the Prime Minister, Dr. Mahdi Amin, has said 10 directives of Tariq Rahman have brought about visible positive changes in this year's Eid management. He said this at a press conference on various public-oriented initiatives directed by Prime Minister Tariq Rahman in the capital yesterday. Dr. Mahdi Amin said, special importance has been given to 10 public-oriented issues in the government activities centering this year's Eid ul Adha, including smooth Eid journey, payment of wages and allowances to workers, prompt waste removal, uninterrupted power supply, proper management of the leather sector, and maintaining stability in the market of daily necessities, as per the Prime Minister's instructions. He said the coordinated implementation of these initiatives has brought visible positive changes in various aspects of Eid management and has reflected government efforts to make services more people-friendly. Addressing the press conference, Prime Minister's additional press secretary, Atiq Rahman Rumon, called for an end to bad journalism in race for online views. He said some online media are promoting reels and photo cards using errors and misinformation which pave the way for chaos in society. Information and Broadcasting Minister Johiruddin Shopon has said the government will pursue a zero-tolerance policy against any form of unethical obstruction or interference in the professional activities of mainstream media personnel. He was responding to the questions of journalists at his ministry yesterday. Journalists sought his reaction regarding a recent incident in which mainstream media workers were allegedly subjected to an attack by security guards and cleaners while collecting news at a private institution and demanded justice and protection for media professionals. The Information and Broadcasting Minister also asserted that ensuring a full-fledged, independent and transparent media environment is one of the key objectives of government. He said the Prime Minister has specific instructions that no mainstream journalist should be subjected to harassment or false cases without irrefutable evidence and specific allegations. A special tribunal in Dhaka has framed charges against the prime accused, Sohail Rana, and his wife, Shopna Akhtar, in a case lodged over the rape and murder of child Ramisa Akhtar in the capital's Pallavi area. Judge Mashdur Salikin of the Dhaka Metropolitan Children Violence Separation Tribunal passed the order yesterday, officially initiating the trial of the case. The court also set today for recording witness depositions in the case. This is Bangladesh Betar giving you the news. Chattogram Hiltrack Affairs Minister Dipen Dewan has resigned from the cabinet, citing health reasons. He submitted his resignation to Prime Minister Tariq Rahman yesterday. The Prime Minister's additional press secretary, Atiqur Rahman Rumon, said the Prime Minister accepted his resignation. It may be mentioned that Dipen Dewan was serving as the Chattogram Hiltrack Affairs Minister in the government formed following the landslide victory of BNP in the 13th national elections on 12 February last. Lebanon said Hezbollah has accepted a US plan for it to halt attacks on Israel and for Israel not to attack the Lebanese capital, Beirut. The Lebanese embassy in the US said it had received confirmation of Hezbollah's acceptance of the US proposal for a mutual cessation of attacks. Israeli Prime Minister Benjamin Netanyahu confirmed the agreement, but warned strikes on Beirut would go ahead if Hezbollah does not stop attacking Israeli cities and civilians. The statements came after U.S. President Donald Trump said he had spoken to both Netanyahu and Hezbollah representatives, and they agreed that all shooting will stop. Earlier, Iran warned that Israeli military actions in Lebanon were a threat to the current U.S.-Iran ceasefire. France's ambassador to the UN, Jérôme Bonnafont, says it is time for concrete results in talks between Lebanon and Israel. Bonnafont was addressing the UN Security Council during an emergency meeting called by France soon after Trump said that all shooting will stop between Israel and Hezbollah. The French representative was critical of both Hezbollah and Israeli forces in his speech, emphasizing the importance of supporting Lebanese sovereignty and Lebanese armed forces. Israel's lasting security lies neither in war nor in occupation, much rather it lies in peace with its neighbors and in regional stability, he added. Bonnafont added that France plans to host an international conference in support of the Lebanese armed forces in Paris, noting that France is providing 39 armored vehicles to the Lebanese army. 14 UN human rights experts, including the special rapporteur on the occupied Palestinian territory, Francesa Albanese, have issued a stark warning about surging Israeli settler terror in the occupied West Bank, including occupied East Jerusalem. In a statement, they said that the attacks have become a daily terror in Palestinian lives, sowing fear, uncertainty and profound insecurity that inevitably compels the forcible displacement of the indigenous population. The relentless attacks by the settler colonial movement were carried out with the support and acquiescence of Israel, the experts added, warning that full impunity for the escalating violence was facilitating ethnic cleansing. Hockey and Bangladesh will take on China in the Women's Under-18 Asia Cup in Japan today. The match is scheduled to start at 12 p.m. Bangladesh time. Meanwhile, Bangladesh beat Chinese Taipei by 2-0 at the same venue yesterday. Cricket and Bangladesh women team will take on host Scotland in the Women Tri-Nation T20 series at Edinburgh today. The match is scheduled to start at 6 p.m. Bangladesh time. Finally, weather and forecast valley till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary west, northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the region of Manching. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister's 10 directives bring visible positive changes in aid management this year, says Tariq Rahman's advisor, Dr. Mahathir Amin. Government pursues zero tolerance for interference in professional works of journalists, asserts the Information and Broadcasting Minister. Trial of Ramisa murder case begins. Chattogram Hiltrack Affairs Minister Dipen Dewan resigns. Hezbollah and Israel accept U.S. plan not to attack each other, says Lebanon. And Bangladesh will face China in Women's Under-18 Asia Cup hockey in Japan today. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। দেশের অন্যান্য স্থানের মতো খুলনা বিভাগের বিভিন্ন জেলায় গতকাল বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। এবছর দিবসটি প্রতিপাদ্য ছিল দুগ্ধ উৎপাদনে নারী খামারি উন্নয়নের অগ্রযাত্রা। সাতক্ষীরায় এই উপলক্ষে এক আলোচনা সভা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রাণী সম্পদ অফিস থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এছাড়া এই উপলক্ষে মেহেরপুর জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিপুল সংখ্যক খামারি এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার নেতৃত্বে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেছেন, বাংলাদেশ যতবারই সংকটে পতিত হয়েছে মেজর জিয়া ততবার জীবন বাজি রেখে দেশের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য এবং দেশ পুনর্গঠনের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। তিনি গতকাল খুলনা প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ সমন্বয় পরিষদ খুলনা আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তনে জিয়াউর রহমানের ভূমিকার শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মনিরুজ্জামান মনি বলেন, সততা, সাহস, দেশপ্রেম ও দূরদর্শিতায় সমসাময়িক অন্য যে কোনো রাষ্ট্রনায়কের চেয়ে তিনি এগিয়ে ছিলেন। ক্রান্তিকালের কাণ্ডারি মেজর জিয়াউর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশকে নতুন রূপী দেননি, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার কূটনৈতিক তৎপরতার কারিশ্মায় দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন। সমন্বয় পরিষদের সভাপতির সভাপতিতে বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এই উপলক্ষে এক আলোচনা সভা গতকাল খুলনার ডুমুরিয়া উপজেলার শহীদ জুবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবিয়েতে প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কের সভাপতিতে বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। অপরদিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হল মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতির সভাপতিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। সংসদ সদস্য মহাদেশ রবিউল বাসার গতকাল সাতক্ষীরার আশাশুনী উপজেলার বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। পরে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা এবং সামাজিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। উপজেলা জামাতের আমির সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় তার সাথে ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গতকাল চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হয়। এ সময় ডেঙ্গুর লক্ষণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। এছাড়া বাসাবাড়ির আশেপাশে জমে থাকা পানি অপসারণ, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মশার বিস্তার রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। জেলা তথ্য অফিসের আয়োজন করে সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলীর পক্ষ থেকে গতকাল যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের ঘোষপাড়া মন্দির সংস্কারের জন্য 75,000 টাকা অনুদান দেওয়া হয়। সংসদ সদস্যের পক্ষে জেলা জামাতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুস সামাদ গতকাল মন্দির কমিটির সভাপতির হাতে এই অনুদান তুলে দেন। উপজেলা জামাতে ইসলামের নায়েব ও পেশাজীবী সংগঠনের সভাপতি সহ মন্দির কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহন ইউনিয়নের মির্জানগর গ্রামে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তির নিকট থেকে 50,000 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই অভিযানে নেতৃত্ব দেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া বিলে গতকাল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় তালা উপজেলার মাহিম রাজার ঘোড়া প্রথম স্থান অধিকার করে। ইউপি চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিভিন্ন স্থান থেকে আসা 10টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। খেলার খবর ক্রিকেট। খুলনা সরকারি টিটি কলেজ মাঠে 6-দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল ইহসান টাইলস একাদশ 8 উইকেটে আরআরবি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আরআরবি একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 12 ওভারে 7 উইকেট হারিয়ে 127 রান সংগ্রহ করে।
2: জবাবে এসান টাইলস একাদশ 9 ওভারে 2 উইকেট হারিয়ে 128 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া, আজকের একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
3: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানটি শুনবেন কামাল আহমেদের কণ্ঠে, গীতিকার মুন্সী ওয়াদুদ।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে, চলছে দেশাত্মবোধক গান, প্রচারিত হচ্ছে আপনাদের জন্য একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমেও। এবারে রয়েছে ফরিদা পারভিনের কণ্ঠে একটি গান, কথা সাজিয়েছেন আবু জাফর।

0: দেশাত্মবোধক গান।
1: সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামের 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। অনুষ্ঠানের শুরুতে হৃদয়ে রং দিয়ে সব কথা বলবো আপনাদেরকে গানে গানে সুরে সুরে। প্রথম গানে কথা সাজিয়েছেন অশোক কুমার দে, সুর করেছেন শাহ আলম বাদুল, শিল্পী এম এম জাফর ইকবাল।

অনুষ্ঠানে এবারে নূর ইয়াসমিন জলি গিয়েছেন মোল্লা আবুল বাশারের কথায়। আর এই গানটি সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

প্রিয়শ্রুত শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানের এবারে শিল্পী শেখ হাফিজুর রহমান, গানে কথা লিখেছেন আতিক মাহমুদ সাগর, সুর করেছেন নারায়ণ চন্দ্র রায়।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারব। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, বর্ণালীতে জানাচ্ছি আবারও আমন্ত্রণ আপনাদেরকে। শোনাবে এবারে তৌহিদ হাসান ফারুকী সুরে গান সঞ্জিদা শিলার কণ্ঠে, আর এই গানটির কথামালা সাজিয়েছেন আব্দুল হামিদ।

0: বাংলাদেশে বসবাসরত আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুধীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত সোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন, চলতি মাসের 5 তারিখে বাংলাদেশের 18টি জেলার 30টি উপজেলায় আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে 1 ডোজ টিকাদান, অর্থাৎ হামের 1 ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মী বৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
1: অনুষ্ঠানে সবশেষে নিজের সুরে কণ্ঠ দিয়েছেন শেখ আব্দুস সালাম, গানের কথা লিখেছেন শেখ হাসান।

এই গানটির সাথে শেষ হলো স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল ৮টা বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছে মোহাম্মদ জসিমউদ্দিন সুমগ্ন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাতি আমির জানিয়েছেন, ঈদ ঘিরে প্রধানমন্ত্রীর নেয়া গণমুখী উদ্যোগে জবাবদিহিতা নিশ্চিত এবং জনগণের আকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন ঘটেছে। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত এবং গণমুখী উদ্যোগ নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। ডক্টর মাহাতি আমিন বলেন, নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকরণ, দ্রুত বর্জ্য অপসারণ, চামড়া খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা সহ এবারের ঈদ উল আজহাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, কিছু অনলাইন মিডিয়া ভুল ও অপতথ্য ব্যবহার করে রিলস ও ফটোকার্ড প্রচার করছে, যার ফলে সমাজে বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ সাক্ষ্য গ্রহণ শুরু হবে। গতকাল ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে তিনি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আজ দিন ধার্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যম কর্মীদের পেশা চর্চার ক্ষেত্রে যে কোনো ধরনের অনৈতিক বাধা বা হস্তক্ষেপ মোকাবেলায় বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। তিনি গতকাল নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মূলধারার গণমাধ্যম কর্মীদের উপর নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের বর্বরোচিত হামলার ঘটনায় বিচার ও নিরাপত্তা বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এই প্রতিক্রিয়া জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীন স্বচ্ছ রাখার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে 30 বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে 3টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে গতকাল এসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করা হয়। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো জঘন্য অপরাধের সাথে জড়িত কোন চক্র, সংস্থা, ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান পূর্ববর্তী সময়সূচি পুনর্বহাল করে গতকাল থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সকল বিলবোর্ডের বাতি এবং চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যে 7টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সাময়িকভাবে শপিং মল, মার্কেট ও দোকান রাত 10টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। গত মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় 15.34% বেশি। গতকাল প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের 1 জুলাই থেকে 31 মে পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে 32,756 মিলিয়ন ডলারের অধিক, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 19.09% বেশি। এদিকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 34.77 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। লেবানন বলেছে, ইসরায়েলের উপর হিজবুল্লার হামলা এবং লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলা বন্ধ করতে একটি মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রে অবস্থিত লেবাননের দূতাবাস জানায়, তারা পারস্পরিক হামলা বন্ধের জন্য হিজবুল্লার তরফ থেকে মার্কিন প্রস্তাব গ্রহণের নিশ্চয়তা পেয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিতে মতৈক্যের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি সতর্ক করে বলেছেন, ইসরায়েলি শহর ও বেসামরিক নাগরিকদের উপর হিজবুল্লার হামলা বন্ধ না হলে বৈরুতে হামলা অব্যাহত থাকবে। খেলার খবর, হকি। জাপানে নারী অনূর্ধ্ব 18 এশিয়া কাপের হকি ইভেন্টে আজ চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর 12টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে গতকাল একই মাঠে চীনা তাইপেকে 2-0 গোলে হারায় বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9টা বেজে 5 মিনিট। আপনি শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রকে।

0: অঞ্চল আজকের এই সকালটা আপনাদের সবার কেমন কাটছে, কেমন শুরু হলো সবকিছু শুনবো আমরা আজকের রূপালীর মাধ্যমে সরাসরি ফোন ইন পর্বে কথা বলে। প্রিয় শ্রোতা, আপনাদের সবার পছন্দের গানগুলো বাজবে আজকে আমাদের ছায়াছবির এই অনুষ্ঠানে, আর পুরো আয়োজন জুড়ে উপস্থাপনায় থাকবো আমি মরিয়াম সুলতানা জিনিয়া
1: এবং আমি লুবনা হাসনা ফারুক মিষ্টি। এছাড়াও আমাদের সাথে রয়েছেন অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা এবং প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। বন্ধুরা, আপনাদের সাথে আমরা কথা তো অবশ্যই বলবো, দুটো মাধ্যম কিন্তু রয়েছে, তাই না?
0: অবশ্যই, আমি কিন্তু অসংখ্য চিঠি দেখতে পাচ্ছি, এই জন্য সকালটা আরো বেশি ভালো সুন্দর হয়ে গেল আর কি। আর ফোনে যারা কথা বলতে চান তাদের জন্য নাম্বার হচ্ছে 01974121970।
1: তো চিঠি ঠিকানা কিন্তু সেই পুরনো ঠিকানাতেই আমরা আছি, আকাশের ঠিকানায় নয়। আপনারা লিখুন আমাদেরকে রূপালি প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে। তো যে চিঠিটি হাতে নিয়েছি এটি দেখেছেন আমাদের বেশ কজন বন্ধু একসাথে। আসলে চিঠি মজাই কিন্তু এটা যে অনেকগুলো বন্ধু একসাথে অনুরোধ লিখে পাঠাতে পারেন,
0: কিন্তু
1: ফোনে, হ্যাঁ ফোনে কিন্তু একজনের বেশি দুজনের কথা আমরা লিখতে পারি না, শুনতেও চাই না, বা শুনলে সময় নষ্ট হয়। তো যাই হোক, আর কথা নয়, আমরা চিঠি তুলে নিচ্ছি। পানপাতা রেডিও শ্রোতা ক্লাব ভালুকাগাছি মাঝপাড়া পুঠিয়া রাজশাহী থেকে লিখেছেন মোহাম্মদ সালাউদ্দিন লালুন, আর আপনার সাথে রয়েছে কাকলি পরাগ মুন ঝন্টু টোকন প্রকাশ বিশ্বাস মানিক রেনু লাভলি মিলন বাবু আফজল মোল্লা আলিম ইব্রাহিম হলদার হাসান মায়া ফারজানা এবং সবশেষে কথা।
0: বাহ, তারা সবাই মিলে কোন গান শুনছে?
1: সবার উপরে প্রেম।
0: আচ্ছা,
1: অথবা সবাই তো সুখী হতে চাই, এই দুটোই ভালো, তার মধ্যে যেকোনো একটা শোনালে হয়।
0: আমরা শোনাচ্ছি আজকে সবার উপরে প্রেম ছায়াছবি থেকে।
1: ভালোবাসা থাকলে আর কোনো কিছুই কিন্তু লাগে না, তাই এই জিনিসটা অন্তত আমরা মিস করতে চাই না, তাই না?
0: আচ্ছা হ্যাঁ, এই ছায়াছবির গান শোনাবো এবারে মনির খানের কণ্ঠে। আর এই গানটির জন্য আরো অনুরোধ করেছিলেন আমাদের কাছে রুবেল খালিশপুর খুলনা থেকে।

চাপাডাঙ্গার বউ ছায়াছবির গান রয়েছে এবারে খুরশিদ আলমের কণ্ঠে। অনুরোধ করেছেন আমাদের কাছে দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে রূপালীতে জানাচ্ছি আমন্ত্রণ ফোন ইন পর্বে। নিশ্চয়ই আপনারা প্রস্তুত আছেন। আসলে এই পর্বটা না ভীষণ ভালো লাগে, সরাসরি বন্ধুদের সাথে কথা হয়,
2: খুব আনন্দ ঘন একটা সময় কাটে আমাদের, তাই না?
1: অবশ্যই তাই। 0197412197 এই নম্বরে প্রথম বন্ধু কে রয়েছেন?
3: হ্যালো,
1: শুভ সকাল।
3: সুফল
1: বিশ্বাস, হ্যাঁ,
3: আমাকে গান শোনাবেন বিরাজবল ফায়াসলি থেকে?
1: হ্যাঁ,
3: সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আমার সকল চাওয়া তোমারই কাছে শোনাবে গানটি।
1: আমার সকল চাওয়া তোমারই কাছে, আচ্ছা ঠিক আছে, এমনটাই হওয়া উচিত ভালোবাসার মানুষগুলোর কাছে, তাই না?
2: আর যদি সেটা পূরণ করে সে, তাহলে তার কিছুই বলার নেই, আসলে চাওয়ার থাকে না।
1: পরবর্তী বন্ধু, হ্যালো
4: দিদি ভাই, শুভ সকাল।
2: জি শুভ সকাল,
1: অনেকদিন পর।
2: জি সেতু অনেক ভালো লাগছে, কেমন আছেন আপনি?
4: হ্যাঁ অবশ্যই খুব ভালো আছি।
2: জি আলহামদুলিল্লাহ। তো বলুন আপনার পছন্দের কথা।
4: আমি ঘায়েল ছবি থেকে আগুন ও কনক সফর কণ্ঠে।
1: জি চাঁদ বুঝিতা জানে।
2: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে সেতু ফোন করবার জন্য, এভাবে আমাদের সাথে থাকবেন। দেখছি পরবর্তী ফোন কলে কে আছে না ওদের সাথে।
1: হ্যালো, নূর ইসলাম শেখ, তাই তো? নূর ইসলাম শেখ, হ্যাঁ বুঝি নাই, আবার একটা,
2: দুই বধু এক স্বামী,
1: দুই বধু এক সঙ্গী, আচ্ছা যেকোনো একটি গান, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব বন্ধু আপনার পছন্দের গানটি শুনিয়ে দিতে। পরবর্তী বন্ধু,
2: আসসালামু আলাইকুম।
5: নমস্কার দিদি।
2: জি আদাব, কে বলছেন?
5: আমি নন্দন প্রতাপ খুলনা থেকে দীপক বলছিলাম। দীপক,
2: দীপক আচ্ছা বলুন।
5: ভালো আছেন তো সবাই?
2: জি আমরা ভীষণ ভালো আছি।
5: আমাকে মোল্লা টাইগার বউ একটা সায়া ছবি থেকে,
1: মোল্লাপাড়ার বউ, মোল্লাবাড়ির বউ, সরি
5: মোল্লাবাড়ির বউ,
1: রাইট।
2: আচ্ছা আচ্ছা,
1: মোল্লাবাড়ির বউর যেকোনো একটি গান,
5: যেকোনো একটি।
1: আচ্ছা ঠিক আছে, শুনিয়ে দেব বন্ধু, আপনি আমাদের সাথে থাকলেই শুধু হচ্ছে, অবশ্যই আমরা শোনানোর চেষ্টা করব আপনাদের পছন্দের গান, কেননা আপনাদের জন্যই এই আয়োজন।
5: দিদি নমস্কার।
2: জি আদাব, কে বলছেন?
1: খোকন চন্দ্র
5: নিশ্চয়। আপনি আপু, আমি ইচ্ছা আপু, ভালো আছেন?
2: জি আমরা ভালো আছি।
5: আমি খোকন চন্দ্র দিগলাট
1: অনেক জনপ্রিয় একটি গান ঝিনুকমালা ছবির, আমরা অবশ্যই শুনিয়ে দেবো আপনাকে, একটু অপেক্ষা করতে হবে, আজ আমাদের তালিকাতে নেই, আগামী আয়োজনে শুনতে পাবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
6: আপু আপনারা কেমন আছেন?
1: সবাই ভালো আছি, বলুন কে বলছিলেন?
6: আপু আমি নামুল কাশ্মীরি চুয়াডাঙ্গা থেকে বলছিলাম।
1: ইনামুল, হ্যাঁ
6: হ্যাঁ,
1: ইনামুল কাশ্মীরি
6: চুয়াডাঙ্গা
1: লোকনাথ থেকে বলছিলাম।
6: আপু আমাকে গান শোনাবেন? হ্যাঁ,
1: ছায়া ছবি
6: নাগরদুল্লা, নাগরদুল্লা, হ্যাঁ হ্যাঁ, ছায়া ছবি শিল্পী অচিন্ত্যনাথ রায়।
1: তিনি আর একবার আসি, তুমি আর একবার আসিয়া দেখি, এটা
6: নাগরদুল্লা ছায়া ছবি,
1: হ্যাঁ,
6: শিল্পী অচিন্ত্যনাথ রায়,
1: হ্যাঁ,
6: গানের কথা তুমি আর এক,
1: আপনি যদি গিয়ে দেন তাহলে আর শোনার কি প্রয়োজন হলো? যাকে এটা একটা অনুষ্ঠান থাকলে সেইখানে আপনাদের গান শুনতে আসলে আমরা আগ্রহী হয়ে বসে থাকতাম, অন্য বন্ধুদের সময় আর নষ্ট করতাম না। তো যাই হোক, এই গানের কথা বলতে বলতে আমরা অনেকটা সময় নিয়ে নিয়েছি। তো আমরা আরো একবার আপনাদের সাথে ফোন ইন পর্বে যুক্ত হবে। এই মুহূর্তে আমরা শেষ ফোনটি নিয়ে ফিরে যাব গানের কাছে। নিশ্চয় গান প্রস্তুত আছে যিনি?
2: অবশ্যই, আমি কিন্তু বসে আছি
1: শেষ বন্ধুর সাথে, এই মুহূর্তে শেষ বন্ধু।
2: আচ্ছা, হ্যালো, শুভ সকাল। জি দীপঙ্কর, আপনার পছন্দের গান বাজিয়েছি।
7: হ্যাঁ, গানটা শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে গান শোনাবেন সাগরিকা সায়াসবি থেকে, হৃদয়ের মাঝে তুমি আসো তোকে অভিজ্ঞতার মাধ্যমে।
1: আচ্ছা,
2: উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিকের কণ্ঠে অনুরোধ করেছেন ইব্রাহিম বাগেরহাট থেকে।

এবারে আইবাচু ও সঙ্গীদের কণ্ঠে শুনব ধর ছবির গান। গানটি শুনতেছে আব্দুস সামাদ শেখ, আপনি বোয়ালমারীর ফরিদপুর থেকে অনুরোধ করেছিলেন।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি

0: বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইবো।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনো ভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠানের সাথে। আমরা কৃষক কার্ড বিষয়ক অনেক তথ্য জানলাম। এবারে আমরা চলে যাচ্ছি ভালোবাসার একটি গান শুনতে, দেনমোহর ছায়াছবি থেকে খালিদ হাসান মিলু ও সাবিনী ইয়াসমিনের কণ্ঠে। অনুরোধ করেছেন আমাদের কাছে পাশা ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে। আপনার পছন্দের গানটি আর একটু পরে কিন্তু ফিরছি ফোনে নিয়ে, তাই না?
3: হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছিলাম। তো নিশ্চয় প্রস্তুত আছেন, যাদের সাথে কথা হয়নি তারা আমাদের সাথে কথা বলে জানিয়ে দেবেন আপনাদের পছন্দের কথাগুলো। চলুন শুনে আসি গান।

0: প্রিয় শ্রোতা, এরই মাঝে আমরা আবারও চলে এসেছি ফোন ইন পর্বে কথা বলতে, একেবারে সরাসরি নিশ্চয় অনেক বেশি ভালো লাগছে। যারা এখনো লাইন পাননি তাদের আরেকবার সুযোগ হয়ে গেল 01974121970 নম্বরে কথা বলার।
1: কে আছেন প্রথমেই? হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন আঙ্কেল। হ্যাঁ ভালো বাবা, কি গান শুনতে চান আপনি? আচ্ছা ঠিক আছে, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি এই গানটি শুনতে চেয়েছেন আমাদের ছোট্ট আঙ্কেল নাচনে ওয়ালি, তাই তো? ঠিক আছে, পাংশু রাজবাড়ি থেকে না। পরবর্তী বন্ধু কে আছেন?
2: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আপু আপনারা সবাই ভালো আছেন?
0: জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন?
2: কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু। ঠিকানা জোড়া দাও হরিনা কুণ্ড। গান শোনাবেন আছে ঘাটের মাঝে, এই ছায়াছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে।
1: ঘাটের মাঝে কোন গানটি?
2: গানের শিরোনাম হচ্ছে তোমায় সখী ভালোবাসি বলিব।
1: আচ্ছা, তোমায় সুখী ভালোবাসি, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, নিশ্চয়ই আপনার পছন্দের গান আপনি শুনতে পারবেন। এবারে কে আছেন? হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
1: জি ওয়ালাইকুম আসসালাম।
3: ভালো আছেন আপনারা?
1: জি ভালো।
3: আমি সেলিম রেজা শৈলকুপা ঝিনাইদহ থেকে বলছিলাম, ভালো আছেন?
1: হ্যাঁ বলুন। শৈলকুপা ঝিনাইদহ? হ্যাঁ বুঝতে পেরেছি।
3: সেলিম রেজা,
1: আপনার অনুরোধে কথাটি বলুন।
3: আমাকে গান শোনাবেন, অঙ্ক ছবির গান শোনাবেন যেখানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ। গানের শিরোনাম ঘর নড়বড় করে আমার।
1: এটা একটা হিসাবের ব্যাপার, ঘর নড়বড় তো করবি, অঙ্কের যদি কাঁচা হয় তাহলে তো হবেই, একটু মোটা অঙ্কের টাকা দিয়ে যদি ঘরটা তৈরি করা হয় তাহলে হয়তো ঘর নড়বড় করবে না। আচ্ছা এবারে কে আছে? ভালো আছি আমরা সবাই। একটু দ্বিধায় পড়ে গেল। নিত্যানন্দ? আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকের কণ্ঠে একই রকম মনে হয় তো। যাই হোক বলুন। আমার বন্ধু যখন শত্রু হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা শেষ ফোনটি নিয়ে ফিরে যাব গানের কাছে।
0: হ্যালো আসসালাম আলাইকুম।
1: দুঃখিত বন্ধু, আপনি আরো একবার চেষ্টা করুন। সকালে ডাক দিলেই হতো না?
0: হ্যাঁ প্রিয় শ্রোতা, এর সাথে শেষ হচ্ছে ফোন ইন পর্ব, কারণ আরো কিছু গান বাকি রয়েছে, থাকুন আমাদের সাথে। এবারে চলবে বাংলার বউ ছায়াছবি থেকে মনির খান ও সোনিয়ার কণ্ঠে গান, অনুরোধ করেছেন মেহেদি মহেশপুর ঝিনাইদহ থেকে।

প্রিয় শ্রোতা, সবশেষে আপনাদের জন্য রয়েছে বর্তমান ছবির গান, যে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন লুৎফর জোরদার পাংশা রাজবাড়ি থেকে শিল্পী খালিদ হাসান মিলু।

প্রিয় শ্রোতা, এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের রূপালী। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর কালকে ঠিক একই সময় আপনাদের সাথে কথা হচ্ছে একই আসনে। ততক্ষণ পর্যন্ত সবাই থাকুন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে।

বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সভা আয়োজন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম মরিয়াম সুলতানা এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নুরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা এবং প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতার রহমান গাজী। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে কথা হবে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে দ্বিতীয় অধিবেশনে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি প্রথম অধিবেশন থেকে। শুভ সকাল।

अरे वीआईपी पर्सन हाँ बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम বাংলাদেশ বেতার খুলনা বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে মরিয়ম সুলতানা এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। রাজধানী পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা, মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা এবং রামিসার মা পারভিন আক্তার। এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আদালত থেকে ১৭ জনকে ডেকে পাঠানো হয়েছে। তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মূল ধারার গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজের ক্ষেত্রে যে কোনো ধরনের অনৈতিক বাধা বা হস্তক্ষেপ মোকাবেলায় বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। তিনি গতকাল নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ রাখার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, অকাট্য তথ্য প্রমাণ ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোন মূলধারার সাংবাদিককে মিথ্যা মামলায় হয়রানি বা হেনস্থার মধ্যে পড়তে দেওয়া হবে না। উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশী যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে গতকাল এসব রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করা হয়। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো জঘন্য অপরাধের সাথে জড়িত কোন চক্র, সংস্থা, ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ চলতি বছরের ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহসভাপতি নির্বাচিত হয়েছে। সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী কমিটি প্রতিনিধি নাহিদা সোভান শ্রম ও কর্মসংস্থান বিষয়ক এই বৈশ্বিক ফোরামের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। গতকাল জেনেভায় বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসাবে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান পূর্ববর্তী সময়সূচি পুনর্বহাল করে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে সকল বিলবোর্ডের বাতি এবং চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রায় ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৩৪% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের ১লা জুলাই থেকে ৩১শে মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩২,756 মিলিয়ন ডলারের অধিক, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯.০৯% বেশি। এদিকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়। ফরিদপুরে ভাঙ্গাই এক্সপ্রেসওয়েতে আজ ভোরে এক সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারে ৫ যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে প্রাইভেট কারটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ২জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছে। রাজধানী কিয়েভের মেয়র জানান, গতরাতে দুটি বহুতল ভবন লক্ষ্য করে রাশিয়া হামলা চালালে অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে। রাশিয়া অধিকৃত লুহানক্স এলাকায় গত মাসে ইউক্রেনের ড্রোন হামলায় ২১ জন নিহত হওয়ার পর কিয়েভের বিরুদ্ধে মস্কো হামলা চালানোর হুমকি দেওয়ার প্রেক্ষাপটে নতুন করে এই হামলা চালানো হল। ইসরায়েলে হিজবুল্লার হামলা এবং লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলা বন্ধে মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে উভয় পক্ষ। যুক্তরাষ্ট্রে অবস্থিত লেবাননের দূতাবাস এই তথ্য জানায়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা বন্ধে মতৈক্যে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসরায়েলি শহর ও বেসামরিক নাগরিকদের উপর হিজবুল্লার হামলা বন্ধ না হলে বৈরুতেও হামলা চালানো হবে। এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে আজ স্বাগতিক স্কটল্যান্ডে মোকাবেলা করবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যে ৬টায় শুরু হওয়ার কথা রয়েছে। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। এসো আরবি শিখি, ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান বিকেল ৩:৩০। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল ৪:০৫। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। আধুনিক গান শুনবেন মধুসূদন হালদারের কণ্ঠে দুপুর ১২:৩০। ছায়াছবির গান প্রচারিত হবে বিকেল ৩:০৫। রবীন্দ্রসঙ্গীত পপি মণ্ডলের কণ্ঠে দুপুর ১২:২০। লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি সন্ধ্যে ৬:১০। বাউলিয়ানা চারণ কবিদের গান নিয়ে অনুষ্ঠান বেলা ২:৩০। পল্লীগীতি শুনবেন প্রীতিলতা বিশ্বাসের কণ্ঠে দুপুর ১২:৪০। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনতে পাবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছে সৈয়দ শাহবাজ দুর্লভ। গত মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রায় 3.5 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় 15.34% বেশি। গতকাল প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের 1 জুলাই থেকে 31 মে পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে 32,756 মিলিয়ন ডলারের অধিক, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 19.09% বেশি। এদিকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 34.77 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান পূর্ববর্তী সময়সূচি পুনর্বহাল করে গতকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সকল বিলবোর্ডের বাতি এবং চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে শপিং মল, মার্কেট ও দোকান রাত 10টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেছেন, বাংলাদেশ যতবার সংকটে পতিত হয়েছে মেজর জিয়া ততবার জীবন বাজি রেখে দেশের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য এবং দেশ পুনর্গঠনের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। তিনি গতকাল খুলনা প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ সমন্বয় পরিষদ খুলনা আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তনে জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মনিরুজ্জামান মনি বলেন, সততা, সাহস, দেশপ্রেম ও দূরদর্শিতায় সমসাময়িক অন্য যে কোনো রাষ্ট্রনায়কের চেয়ে তিনি এগিয়ে ছিলেন। ক্রান্তিকালের কাণ্ডারি মেজর জিয়াউর রহমানের যুদ্ধবিধ্বস্ত দেশকে শুধু নতুন রূপই দেননি, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার কূটনৈতিক তৎপরতার কারিশ্মায় দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন। সমন্বয় পরিষদের সভাপতির সভাপতিত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী সময় উপস্থিত ছিলেন। এদিকে এ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল খুলনার ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়দ আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি এতে প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কের সভাপতিতে বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামেও এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী সময় উপস্থিত ছিলেন। অপরদিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হল মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতির সভাপতিত্বে জেলা বিএনপি সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগরীতে যানজট নিরসন ও চলাচল সহজ করতে প্রথমবারের মতো মহানগরীর সড়কে যুক্ত হচ্ছে ফ্লাইওভার। এরই মধ্য দিয়ে খুলনা মহানগরীর সড়ক অবকাঠামোয় নতুন মাত্রা যোগ হচ্ছে। নগরীতে নির্মাণাধীন উড়াল সড়ক সহ 3 লিংক রোড প্রকল্পের কাজ দৃশ্যমান পর্যায়ে পৌঁছেছে। নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে সিটি বাইপাস পর্যন্ত সংযোগ সড়কের ওপর তৈরি হচ্ছে এই উড়াল সেতু। প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রায়ের মহল এবং বাস্তুহারা পয়েন্ট থেকে পুরাতন সাতক্ষীরা মোড় পর্যন্ত সড়ক প্রশস্ত করা হয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ 715 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। উড়াল সেতু সহ প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্যের নতুন 4 লেন সড়ক প্রকল্পের মূল কাজ 75% ইতোমধ্যে কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে খুলনার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং যানজটের ভোগান্তি কমবে। খেলার খবর ক্রিকেট। খুলনা সরকারি টিটি কলেজ মাঠে 6-দলীয় ক্রিকেট টুর্নামেন্টে গতকালের ফাইনাল খেলায় এহসান টাইলস টিম 8 উইকেটে আরআরবি টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আরআরবি টিম প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 12 ওভারে সাত উইকেট হারিয়ে 127 রান সংগ্রহ করে। জবাবে এহসান টাইলস টিম 9 ওভারে 2 উইকেট হারিয়ে 128 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে মাগুরা শালিকা উপজেলার বাউলিয়া নীরদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জুনারি চারদলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় হলুদ জার্সি দল 66 রানে লাল জার্সি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান রোনা লায়লার কণ্ঠে। কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজনে রয়েছে এবারে রবীন্দ্রসঙ্গীত। শুনবেন পপি মণ্ডলের কণ্ঠে।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: প্রিয় শ্রোতা, পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন পপি মণ্ডল, এবং এর পরপরই শুনলেন বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিষয়ক সতর্কবার্তা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার জন্য। শিল্পী মধুসূদন হালদার, প্রথম গানটির কথা লিখেছেন অচিন্ত্য কুমার ভৌমিক।

মধুসূদন হালদারের কণ্ঠে ভীষণ সুন্দর একটি গান শুনছিলাম। এবারে আরো একটি গান শুনবো এবং এই গানটির কথা সাজিয়েছেন এস এম রুহুল আমিন।

বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন দুখানি পল্লীগীতি। প্রীতিলতা বিশ্বাসের কণ্ঠে গান দুটির কথা সাজিয়েছেন দেলোয়ার হোসেন জাহাঙ্গীর।

দুখানি পল্লী গান শুনলেন প্রীতিলতা বিশ্বাসের কণ্ঠে। গান দুটির গীতিকার ছিলেন দেলোয়ার হোসেন জাহাঙ্গীর। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং রিজিক বাড়িয়ে দেওয়া হোক, সে যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। আল্লাহ তাআলা সমস্ত আমলের মধ্যে কেবল ওই আমলকেই গ্রহণ করেন যা একমাত্র তারই সন্তুষ্টির জন্য করা হয়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশে আজ ছড়িয়ে দিলাম আমার কথার ফুল গো, আমার গানের মালা কুড়িয়ে তুমি নিও। শহরে গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে যে যেখান থেকে আমাদের এই আয়োজনের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতিও শুভেচ্ছা। বাংলা জমিতার খুলনা কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রমের এই আয়োজন শ্রোতাদের অনুরোধে সাজানো। সব শ্রোতাদের নিয়ে আমরা শোনাব আপনাদের প্রিয় গান এবং যুক্ত হব ফোন ইন এবং শুনব আপনাদের নতুন গানের অনুরোধ। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে সাথে আছি আমি হেরা ইয়াকুতি,
1: আমি সোহেলি পারভিন রুমা।
0: হ্যাঁ, এবং এই আয়োজনের পূর্ণতায় আরও রয়েছেন অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতা রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। হ্যাঁ, অপেক্ষার পালা এবার শেষ হবে, শুনবো আমাদের সেই প্রতীক্ষিত সময়ের শুরুর গানটি। কে আছেন?
1: প্রথমে আমরা শোনাব দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনার বন্ধুর অনুরোধে গান। আপনি শুনতে চেয়েছেন স্বপ্নের পৃথিবী ছায়াছবি থেকে নেওয়া তুমি আমার মনের, এই শিরোনামের গানটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও রফিকুল আলম।

এবারে শুনব তুমি আমার চির সাথে এই শিরোনামে গানটি, শিল্পী বেবি নাজদিন ও এম এ খালেক, ছায়াছবি কাশেম মালার প্রেম। শুনতে যে অনুরোধ করেছেন বিশ্বজিৎ মণ্ডল, বটিয়াঘাটা খুলনার বন্ধু।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে শুনছেন আপনারা বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শোনাব ছায়াছবি চাঁদের মতো বউ থেকে কনক চাপার কণ্ঠে গান, আর অনুরোধকারী শেখ রেজাউল কয়রা খুলনার বন্ধু। আর
3: হ্যাঁ, আশা করছি আপনারা সবাই থাকবেন আমাদের সাথে।

0: হ্যাঁ, আমরা কিন্তু কথা দিয়েছিলাম, এবার শুনবো 01974 1219 76 নম্বরে শ্রোতাদের নতুন অনুরোধ। আচ্ছা দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ।
1: আপনি? রুমা আপু কেমন আছে?
0: আমিও ভালো আছি বন্ধু।
1: আমি এফএম আশরাফুল জামান আশরাফ কাজীপাড়া দশক থেকে।
0: জি
1: আপু, আমি গান শুনতে যাচ্ছি প্রিয়জন ছবি থেকে, কেন্দ কিশোর এবং সাবিনা সালের গানকে। এ জীবনে যাদের চেয়েছি আজ আমি তা রেখেছি। গান কি শোনাবেন আপু?
0: নিশ্চয়ই শোনাবো। হ্যাঁ
1: আপুকে আমি একটু শুভেচ্ছা পাঠাবেন, মরিয়াম সুলতানা দিনী আপু, ইনি এনার কন্ঠটা অনেকদিন শুনিলে।
0: আজকে ছিল তো, আজকে সকালে ছিল,
1: আমি সকালে অডিশন থাকতে পারি না, আমি
0: আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনার শুভেচ্ছা আমরা পৌঁছে দিব। হ্যাঁ আপনি ভালো থাকবেন, আবারও কথা হবে আশা করছি। এবারে কে আছেন? জি ভালো আছি বন্ধু। জি বলুন। হ্যাঁ আসলে বন্ধু তুমি শত্রু তুমি গানটি শুনতে চেয়েছে নিত্যানন্দ রায়ের মহল থেকে। আমরা এমন বন্ধু আশা না করি, সবাই যেন আমাদের বন্ধুই হয়, শত্রু না হোক আসলেই। আচ্ছা এবার দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
2: আব্দুল মজিদ বলছি, শৈলগাড়ি কুষ্টিয়া থেকে।
0: শৈলগাড়ি কুষ্টিয়া, জি বন্ধু বলুন।
2: আশা করি সবাই ভালো আছেন।
0: হ্যাঁ আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আশা করছি এভাবে নিয়মিত আপনার সাথে আমাদের কথা হবে, তাই না? অবশ্যই। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন?
0: ভালো আছি বন্ধু।
1: রুমা আপু কেমন আছে?
0: এই তো রুমা আপুই কথা বলছি। আচ্ছা বন্ধু সাথে থাকবেন। হ্যাঁ ওসমান খান ঝিনাইদহের বন্ধুর সাথে কথা বললাম, আবার নিচ্ছি ফোন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ আসলে বন্ধু ভালোবাসা দিয়ে পাথরে ফুল ফোটানো যায়, ঠিক তাই। হ্যালো আসসালামু আলাইকুম। আব্দুর রহমান, জি জি জি জি বলুন। শেষ ঠিকানা আছে ছবি থেকে। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, জাফর পালন এবং আপনি একই গানের অনুরোধ রেখেছেন। হ্যালো কে বলছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন এবং অনুরোধ করি। হ্যাঁ নামটা বলুন। সবাই আমার চিঠি আসলে খুবই পছন্দের বিষয় ছিল
3: আমার কাছে, এখনো মনে হয়
0: আমার কাছে
3: প্রিয় মানুষ চিঠি পাঠালে মানে যতই পড়ি না কেন শেষ হয় না।
0: হ্যালো হ্যালো হ্যালো কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ হীরা আপু বলুন, কেমন আছেন?
1: এই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি দাদি।
0: জি আব্দুল সামাদ শেখ বলুন।
1: হ্যাঁ আবু আহমদ আব্দুল সামাদ শেখ,
0: জি আসলে ঢাকার ইলিশ বা এদেশের ইলিশ আসলেই খুব বিখ্যাত। আচ্ছা আমরা একটা অনুরোধ নিয়ে কিন্তু চলে যাবো গানে। রুমা এবার তুমি কথা বলো।
3: আসসালামু আলাইকুম।
0: হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম,
1: হ্যাঁ রিকোয়েস্ট করবো, আমি অনেকদিন গান শুনতে পারছি না, আমি আশরাফ, আমার গান তো কোনো কথাই হয় না
3: আশরাফ কাজীপাড়া।
0: হ্যাঁ জি জি জি বলেছেন চিকিৎসক জি,
3: প্রথম কলটি ছিল আপনার। আচ্ছা বিষয়টা হচ্ছে কি দেখেন, আমাদের কাছে শ্রোতা বন্ধু এটাই হচ্ছে সব থেকে বড় কথা, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আমরা মানুষ,
0: সবার গানে আপনাদের জন্যই আমরা এখানে।
3: এটাই এটাই
0: হ্যালো হ্যালো
4: নমস্কার।
0: হ্যাঁ আদাব কি বলছেন?
4: কথা বলছি নিজন কুমারটা কাছের বরবার থেকে।
0: হ্যাঁ আপনার গান আছে আজকে জি বলুন।
4: ধন্যবাদ। ছবির নাম জামাই শ্বশুর, গানে কথা ভক্তি বলে জানো তাই গানটি।
0: জামাই শ্বশুর ছিল, আচ্ছা অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন এবার। এবং তুমি ডাকলেও আসি না ডাকলেও আসি না কিরকম কিছু। হ্যাঁ শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, ছায়াছবি আরাধনা, শুনতে চেয়ে অনুরোধ করেছেন জাফর কাকচিড়া বরগুনার বন্ধু।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে,

0: খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
0: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা তোর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
1: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন। ভাই
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
3: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়, কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন, আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম

0: বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শোনাব লাঠি ছায়াছবি থেকে গান, শিল্পী অ্যান্ড্রু কিশোর ও রুনা লায়লা। আর শুনতে অনুরোধ করেছেন বুলবুল ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু।

0: আচ্ছা রুমা, বলো তো, তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি আমার এই মন?
1: আমি তোমার মনই না হয় বাঁধিয়ে আছি।
2: এই গানটা কিন্তু শুধুমাত্র আমাদের শ্রোতা বন্ধুদের যে পছন্দের ব্যাপারটা এরকম না, এটা আমাদের সবার কিন্তু একটা পছন্দের গান, এবং দীর্ঘদিন যাবত এই গানের জনপ্রিয়তা আরো আরো বেড়ে যাচ্ছে, ঠিক তাই না? আচ্ছা, তো এই গানটি তো আমরা নিশ্চয়ই শোনাবো, হাজার বছর ধরে ছায়াছবি থেকে নেওয়া সুবিনন্দী ও মুক্তির কণ্ঠে। গানটি শুনতে চেয়েছে মেহেদী হাসান মহেশপুর ঝিনাইদহ থেকে। আর এছাড়াও যেহেতু আজ ফোনের আয়োজনে আমাদের একজন শ্রোতা বন্ধু একটু কষ্ট পেয়েছেন, তাই না, যেহেতু তার গান আমরা অনেকদিন ধরে শোনাচ্ছি না, তো আশা করছি এই গানটি আপনারও ভালো লাগবে। আশরাফুজ্জামান আশরাফ, কাজীপাড়া, যশোরের বন্ধু। চলুন তাহলে আমরা সবাই শুনে আসি।

0: প্রিয় অভিভাবকবৃন্দ, ওষুধিজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে 1 ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেল বেলা 2টোর বাংলায় সংবাদ। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা 2টোর বাংলায় সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহফুজা আক্তার সুমি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা এবং রামিসার মা পারভিন আক্তার। এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আদালত থেকে 17 জনকে ডেকে পাঠানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজের ক্ষেত্রে যে কোনো ধরনের অনৈতিক বাধা বা হস্তক্ষেপ মোকাবেলায় বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। তিনি গতকাল নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ রাখার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, অকাট্য তথ্য প্রমাণ এবং সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোন মূলধারার সাংবাদিককে মিথ্যা মামলায় হয়রানি বা হেনস্থার মধ্যে পড়তে দেয়া হবে না। উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে 30 বাংলাদেশী যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে 3টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে গতকাল এসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করা হয়। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো জঘন্য অপরাধের সাথে জড়িত কোন চক্র, সংস্থা, ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেয়া হবে না। বাংলাদেশ চলতি বছরের 114তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহসভাপতি নির্বাচিত হয়েছে। সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান শ্রম ও কর্মসংস্থান বিষয়ক এই বৈশ্বিক ফোরামের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। গতকাল জেনেভায় বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান পূর্ববর্তী সময়সূচি পুনর্বহাল করে সন্ধে 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে সকল বিলবোর্ডের বাতি এবং চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধে 7টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আজ ভোরে এক সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারে 5 যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছনের দিক থেকে প্রাইভেট কারটির ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রায় 3.5 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় 15.34% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে 1 জুলাই থেকে 31 মে পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে 32,756 মিলিয়ন ডলারের অধিক, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 19.09% বেশি। এদিকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে 34.77 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলায় অন্তত 9 জন শিশু নিহত এবং 76 জন আহত হয়েছে। রাজধানী কিয়েভের মেয়র জানায়, গত রাতে 2টি বহুতল ভবন লক্ষ্য করে রাশিয়া হামলা চালালে অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে। রাশিয়া অধিকৃত লুহানস্ক এলাকায় গত মাসে ইউক্রেনের ড্রোন হামলায় 21 জন নিহত হওয়ার পর কিয়েভের বিরুদ্ধে মস্কো হামলা চালানোর হুমকি দেওয়ার প্রেক্ষাপটে নতুন করে এই হামলা চালানো হল। ইসরায়েলের হিজবুল্লার হামলা ও লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলা বন্ধে মার্কিন প্রস্তাব সম্মত হয়েছে উভয় পক্ষ। যুক্তরাষ্ট্রে অবস্থিত লেবাননের দূতাবাস এ তথ্য জানায়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা বন্ধে মতৈক্যে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসরায়েলি শহর ও বেসামরিক নাগরিকদের উপর হিজবুল্লার হামলা বন্ধ না হলে বৈরুতেও হামলা চালানো হবে। এডিনবারে ত্রিদেশীয় নারী টি-20 ক্রিকেট সিরিজে আজ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধে 6টায় শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আলোচনায়। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শোনাব ছায়াছবি এক মুঠো ভাত, শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান। শুনতে অনুরোধ করেছেন তহিদুজ্জামান, কুষ্টিয়ার বন্ধু।

0: হ্যাঁ বন্ধুরা, এবারে শোনাবো আমার বুকের মধ্যখানে চাচবে থেকে গান বেবি নাজনিন ও এসআই টুটুল। আর শুনতেছি কি অনুরোধ করেছেন,
1: শুনতেছি অনুরোধ করেছেন গোমেস্তা,
0: বিজন
1: গোমেস্তা আর কি, কাকচিরা বরগুনার পত্র।
0: আচ্ছা, এরপরে কিন্তু আমরা নতুন অনুরোধ দিতেই পারি, নাম্বারটা বলি 01974 1219 709 নম্বরে শুনবো আপনাদের নতুন অনুরোধ।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: শ্রোতা, আপনার শুনছেন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। হ্যাঁ, পূর্বের গানটির মধ্যে বলতে হয় কোটি কোটি মানুষের ভিড়ে। আমরা শ্রোতাদের কাছে এখন ফিরে আসব, তো নিয়ে নিচ্ছি প্রথম কলটি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে আছেন? জি, আমরা সবাই ভালো আছি বন্ধু। লুৎফা চুয়াতর ভাই, জি
2: ধন্যবাদ।
1: অনেক ভালো। হ্যাঁ, আপনি ভালো থাকবেন এই কামনাই করছি। হ্যালো, শুভ দুপুর, কে বলছেন? স্বপ্নের ঠিকানা, শেষ ঠিকানা আজকে কিন্তু ঠিকানাই যাচ্ছে,
3: ঠিকানাই যাচ্ছে একদম ঠিক।
1: আচ্ছা, কে আছেন? হ্যালো,
4: ওয়ালাইকুম
1: আসসালাম, কে বলছেন?
4: আপামনি ভালো আছেন?
1: হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আপনিও ভালো আছেন?
4: পাগলির প্রেম ছায়া ছবি থেকে অন্য বিষয়ের কণ্ঠে তোমার চোখটা টানা টানা মুখটা হাসি হাসি অবশ্যই শোনাবেন।
1: শোনাবো। জি, আদাব।
5: খোকন সুন্দর
1: জি, জি আমরা সবাই ভালো আছি।
5: আর আমাকে শোনাবেন তুমি ডুব দিও না জলে, খুঁজে পাইবা না এই গানটি।
1: আসলে বন্ধু, সাতার জেনে ডুব দিতে হবে, কি বলো? খোকন চন্দ্র ফাংশন।
3: আচ্ছা, আবারও ফোনে নিচ্ছে।
1: হ্যাঁ, হ্যালো, কে আছেন?
6: শুভ
1: দুপুর, কে বলছেন?
6: তুহিন গোলাপনগর কুষ্টিয়া থেকে বলছি আপু।
1: তুহিন গোলাপনগর কুষ্টিয়া, আচ্ছা হ্যাঁ বলুন।
6: ছায়াছবির নাম ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া তুমি কোথায় ছায়াছবির থেকে যে কোনো একটি গান শোনাবেন।
1: হ্যাঁ, যে কোনো একটি। আচ্ছা বন্ধু, অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন কিন্তু। হ্যালো, আসসালামু আলাইকুম।
6: ওয়ালাইকুম।
1: জি, ওয়ালাইকুম আসসালাম।
6: মোহাম্মদ শাহজাহান আলী বেলকুচি সিরাজগঞ্জ।
1: শাহজাহান আলী, হ্যাঁ, বেলকুচি সিরাজগঞ্জ, তাই তো?
6: জি জি,
1: শাহজাহান।
6: আজাদ জয়সাই ছায়াছবি জিগাংশা।
1: জিগাংশা, হ্যাঁ বন্ধু, শিল্পী আবার বলুন।
3: সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু বন্ধু আমরা জিঘাংশা ছায়াছবি থেকে যে কোনো একটি গান আপনাকে শুনিয়ে দেবো, আশা করছি।
1: অবশ্যই। আচ্ছা, হ্যালো,
7: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
7: কথা বলছিলাম মোহাম্মদ নান্টু দোকানদার, নান্টু।
1: হ্যাঁ, নান্টু।
7: মহেশ কুন্ডু বাস টার্মিনাল কুষ্টিয়া থেকে।
1: জি,
7: ছায়াছবির নাম পুতারু। পুতারু ছবির থেকে গান শোনানো সাবিন নেসুনের কণ্ঠে। গানের প্রথম গুলি, আকাশ তুমি আর ছিল না, সাগর তুমি আর মিশো না, গানটা অবশ্যই শোনাবেন। সাথে সময় বললি।
1: আচ্ছা বোন, সাথে থাকেন। আচ্ছা, আমরা
3: আর একটি ফোন নিব, আর একটি ফোন নিয়ে আমরা গানে চলে যাব।
1: চলে যাব।
3: হ্যালো, আসসালামু আলাইকুম।
8: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
8: আমি মোহাম্মদ শোয়েব হাসান, বড়হাজিরাবাদ, টটিয়াগাটা, খুলনা থেকে বলছি।
1: জি,
3: শহীদ হাসান।
8: শোয়েব হাসান।
1: শোয়াইব হাসান শোয়াইব। হ্যাঁ বোন, ঠিক আছে বন্ধু, খুব জনপ্রিয় একটি সুন্দর গান, সাথেই থাকবেন কিন্তু। আচ্ছা এবার আমরা চলে যাব আবার গানে, এবার শুনব বাতাস শেষে কি বলে গেল, তাই তো? আচ্ছা হ্যাঁ, শোনাবেন হচ্ছে কুমার শানু, অনুরাধা পাড়োয়াল, ছবি স্বামী কেন আসামি, আর শুনতে অনুরোধ করেছেন জ্ঞানেন্দ্র পাল, ফতেপুর জিনেদার বন্ধু।

দেখো, অঙ্গের জোয়ার দেখো, চোখের চমক দেখো, নাচের ঢং দেখো, রূপ দেখো, অঙ্গ দেখো।

প্রিয় শ্রোতা, আপনাদের প্রিয় গান শুনতে আমাদেরও ভালো লাগে, কথা বলতেও ভালো লাগে। যদি না সময় বেঁধে দেওয়া হতো, অনুরোধের গান তালিকায় ছিল যাদের, তাছাড়া শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন রুবেল খালিশপুর খুলনার বন্ধু, প্রবীর কুমার কুমারখালী কুষ্টের বন্ধু, মোহাম্মদ রেজাউল আলম ঝিনাইদহ এবং মানিক ঝিনাইদহের বন্ধু। যাই হোক, বিদায় তো জানাতেই হবে, আগামীকাল অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভ দুপুর।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্র্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান মেলায় এখন শুনবেন বাউল গান। বাউল গানের অনুষ্ঠান বাউলিয়ানায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম গানটির শিল্পী পলাশ কুমার ঢালী, গানটির রচয়িতা কুটি মনসুর।

প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, এবং এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে, একই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এবারের গানটির শিল্পী সুশান্ত ব্যানার্জি, গানটির রচয়িতা বিজয় সরকার।

0: এই গানটির সাথে শেষ হয়ে গেল বাউল গানের অনুষ্ঠান বাউলিয়ানা।
1: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, সময় হলো বাংলা খবর শোনার। এখন আমরা ঢাকা কেন্দ্রে ফিরে যাব বাংলা খবর শুনতে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে আট বছরের শিশু রামিসাকে হত্যার ঘটনায় করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন শিশুটির বাবা মা সহ দশজন। আজ সকাল থেকে দুপুর নাগাদ ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই দশজন সাক্ষ্য দেন। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার, তাদের বিরুদ্ধে গতকাল অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য আদালত আজকের দিন ধার্য করেন। অংশীচন্দ্রা চাইলে এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী আনম এহসানুল হক বিনল। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েই এসএসসি ও এইচএসসি পরীক্ষার জট কমিয়ে আনতে কাজ শুরু করেছিল। তারই অংশ হিসেবে বিভিন্ন অংশীজনের সাথে দফায় দফায় বৈঠক করে মন্ত্রণালয়। এসব বৈঠকেই সিদ্ধান্ত হয় আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হবে 2027 সালের এসএসসি পরীক্ষা। সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতামূলক তিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এই কর্মসূচির কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাবাত হোসেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী শনিবার থেকে স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যমের সহায়তায় দেশব্যাপী জনসচেতনতামূলক এই কর্মসূচি শুরু হবে। বর্তমানে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় কোন ধরনের বিলম্ব না করে প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা ও ক্লিনিক্যাল গাইডলাইন নিয়ে বিষয়ে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন আরও বলেন, এই কার্যক্রমে ঢাকার বাইরে সাতটি বিভাগ এবং বিভিন্ন জেলায় চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রানসেন। বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং রোহিঙ্গা সংকট নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী 1972 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে নরওয়ের প্রারম্ভিক স্বীকৃতি এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ধারাবাহিক সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যার মূল ভিত্তি হল গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা। ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে আজ ভোরে এক সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছনের দিক থেকে প্রাইভেট কারটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত দুই জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামীকাল জমা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাবাত হোসেন ঈদের ছুটি শেষে গতকাল সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান। গত 27 মে সকালে আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার কারণ ও অব্যবস্থাপনার তদন্তে উচ্চ পর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলায় অন্তত 13 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। রাজধানী কিয়েভের মেয়র জানান, গতরাতে দুটি বহুতল ভবন লক্ষ্য করে রাশিয়া হামলা চালালে অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে। রাশিয়া অধিকৃত লোহানস্ক এলাকায় গত মাসে ইউক্রেনের ড্রোন হামলায় 21 জন নিহত হওয়ার পর কিয়েভের বিরুদ্ধে মস্কো হামলা চালানোর হুমকি দেওয়ার প্রেক্ষাপটে নতুন করে এই হামলা চালানো হল। খেলার খবর ক্রিকেট। এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে আজ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের এবারে আয়োজন রয়েছে ছায়াছবির গান। প্রথম গানটি নেওয়া হয়েছে নসিমন ছায়াছবি থেকে, শিল্পী কুমার শানু ও অলকা ইয়াগনিক, কথা দিলাম জানের জান।

আপনারা ছায়াছবির গান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানটি নেওয়া হয়েছে শ্রাবণ মেঘের দিন ছায়াছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী।

0: প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হল আমাদের ছায়াছবি গানের এই আয়োজন।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি। পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ খালিদ সিবগতুল্লাহ।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন, আপনাদের সকলের প্রতি বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহে সুস্থ এবং সুন্দর আছেন। ব্যবহারিক আরবি শেখার অনুষ্ঠান এসো আরবি শিখি নিয়মিত সাপ্তাহিক একটি অনুষ্ঠান। আজকেও আমাদের এই স্টুডিওতে বরাবরের ন্যায় দুইজন শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। শুরুতেই আপনাদের সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দিই। মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ,
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: মোহাম্মদ সাজিদুর রহমান,
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো?
5: আলহামদুলিল্লাহ
2: আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আপন করুণায় সুন্দর এবং সুস্থ রাখুন, আমিন। আজও কিছু নতুন শব্দের সঙ্গে আমরা পরিচিত হব, এরপরে আমাদের পরবর্তী পড়াগুলো শুরু করব। আজকে যে নতুন শব্দগুলোর সঙ্গে পরিচিত হব সেগুলো আমরা এখন আলোচনা করি বা পড়ি। প্রথমে যে শব্দটি রয়েছে সেটি হল খয়াতুন। খয়াতুন অর্থ হল দর্জি। তাহলে খয়াতুন শব্দের অর্থ কি?
5: দর্জি।
4: দর্জি।
2: আচ্ছা, তাহলে যদি বলি দর্জি শব্দের আরবিটা কি, তাহলে কি বলতে হবে?
4: খয়াতুন।
2: খয়াতুন। আচ্ছা, এর পরবর্তী যে শব্দটি আছে সেটি হল লাব্বানুন। কি শব্দ?
4: লাব্বানুন।
2: লাব্বানুন। লাব্বানুন শব্দের অর্থ হল গোয়াল। কি অর্থ?
4: গোয়াল।
2: গোয়াল। তাহলে লাব্বানুন শব্দের অর্থ
4: গোয়াল।
2: গোয়াল। তাহলে যদি আমি আগে শব্দটি বাংলা বলি, যে দর্জি শব্দের আরবি কি?
4: খয়াতুন।
2: খয়াতুন। দর্জি শব্দের আরবি হল খয়াতুন, আর গোয়াল শব্দের আরবি কি?
4: লাব্বানুন।
2: লাব্বানুন। আচ্ছা, এর পরবর্তী যে শব্দটি আছে সেটা হলো সয়্যাদুন। কি শব্দটি?
4: সয়্যাদুন।
2: হ্যাঁ, উচ্চারণটি হবে সয়্যাদুন। আচ্ছা, তাহলে এর অর্থ শিকারী। সয়্যাদুন শব্দের অর্থ
4: শিকারী।
2: শিকারী। আমরা অনেক সময় যে প্রাণী শিকার করে, বনে যে শিকারগুলো করে থাকে, যারা এই শিকারগুলো করা হয় তাদেরকে কি বলা হয়? শিকারী। তো এই শিকারী শব্দের আরবি হরফ, আরবি শব্দটি হলো সয়্যাদুন। আচ্ছা, এর পরবর্তী শব্দ হলো সাইকুন। কি শব্দ?
4: সাইকুন।
2: সাইকুন। সাইকুন শব্দের অর্থ হলো চালক। সাইকুন শব্দের অর্থ কি?
4: চালক।
2: চালক। চালক বলতে গাড়ি চালক হতে পারে, যে জিনিস যে চালায়। এই চালককে সম্বোধন করে যদি বলতে হয় তাহলে আমাদেরকে আরবি যে শব্দটি বলতে হবে সেটা হলো সাইকুন। সাইকুন। তাহলে আবার যদি আমি বলি বাংলা, যে শিকারী শব্দের আরবিটা কি?
4: সয়্যাদুন।
2: সয়্যাদুন। সয়্যাদুন মানে শিকারী। আচ্ছা, এরপরে যদি বলি চালক শব্দের আরবিটা কি?
4: সাইকুন।
2: সাইকুন। সাইকুন অর্থ হলো চালক। আচ্ছা, পরবর্তী যে শব্দটি আছে যে তব্বাখুন। তব্বাখুন। তব্বাখুন শব্দের অর্থ হলো পাচক। তব্বাখুন শব্দের অর্থ
4: পাচক।
2: পাচক। তাহলে তব্বাখুন শব্দের অর্থ কি?
4: পাচক।
2: পাচক। আচ্ছা, এর পরবর্তী শব্দটি আছে লাইবুন। লাইবুন অর্থ হলো খেলোয়াড়। লাইবুন শব্দের অর্থ কি?
4: খেলোয়াড়।
2: খেলোয়াড়। তাহলে যদি বলি পাচক শব্দের আরবিটা কি? তব্বাখুন।
4: তব্বাখুন।
2: তব্বাখুন। হ্যাঁ। আচ্ছা, তাহলে আর খেলোয়াড় শব্দের আরবি কি?
4: লাইবুন।
2: লাইবুন। পরবর্তী যে শব্দটি আছে দেখেন সাদিকুন। কি শব্দ?
4: সাদিকুন।
2: সাদিকুন। সাদিকুন শব্দের অর্থ হলো সত্যবাদী। সত্যবাদীর আরবি হলো সাদিকুন। এরপরে আছে কাযিবুন। কাযিবুন শব্দটি কি হবে?
4: কাযিবুন।
2: কাযিবুন। কাযিবুন শব্দের অর্থ হলো মিথ্যাবাদী, মিথ্যাবাদী। কাযিবুন কিযব অর্থ হলো মিথ্যা, আর কাযিবুন শব্দের অর্থ হলো মিথ্যাবাদী, যে মিথ্যা বলে। তাহলে মিথ্যাবাদী শব্দের আরবি কি?
4: কাযিবুন।
2: কাযিবুন। সত্যবাদী শব্দের অর্থ কি?
4: সাদিকুন।
2: সাদিকুন। আচ্ছা, এরপরে শব্দটি হলো মুতাওয়াদিউন। মুতাওয়াদিউন শব্দটি কি হবে?
4: মুতাওয়াদিউন।
2: মুতাওয়াদিউন। মুতাওয়াদিউন শব্দের অর্থ হলো
4: বিনয়ী,
2: বিনয়ী, বা যেটা নম্র, যেটাকে বলা হয় বিনয়ী, প্রকাশ করে যেভাবে ওই বিনয়ী যে হয় তাকে কি বলা হয়? মুতাওয়াদিউন। মুতাওয়াদিউন বলা হয়। আচ্ছা, এরপরে মুতাকাব্বিরুন। মুতাকাব্বিরুন এই শব্দের অর্থ হলো অহংকারী। তাহলে মুতাকাব্বিরুন শব্দের অর্থ কি?
4: অহংকারী।
2: আচ্ছা, তাহলে বিনয়ী শব্দের আরবিটা কি?
4: মুতাওয়াদিউন।
2: মুতাওয়াদিউন। অহংকারী শব্দের আরবিটা কি?
4: মুতাকাব্বিরুন।
2: মুতাকাব্বিরুন। তাহলে এখানে আমাদের আজকে নতুন যে 10টি শব্দ আমরা শিখলাম, এই 10টি শব্দ আমরা এখানে যে শব্দগুলো শিখছি প্রত্যেক শব্দগুলাই মুজাক্কার শব্দে ব্যবহার করা হয়েছে। কি শব্দে? মুজাক্কার, অর্থাৎ যেটা পুরুষবাচক বোঝায়, পুরুষের ক্ষেত্রে বা পুরুষবাচক শব্দের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় এইগুলো শিখছি। তাহলে আমরা সাথে সাথে জেনে নিব এগুলার স্ত্রীবাচক শব্দগুলো কেমন হবে।
4: জি,
2: তাহলে আমরা প্রথম যে শব্দটি পড়েছি সেটা হলো খয়্যাতুন। খয়্যাতুন শব্দ অর্থ হলো দর্জি। তাহলে কথার কথা, যদি দর্জি স্বাভাবিক দেখা যায় কি স্ত্রীবাচক, মহিলা যদি হয়ে থাকে সেখানে যদি বলতে হয় তাহলে কি বলতে হবে?
4: খয়্যাতুন।
2: শুধু খয়্যাতুন বললে এটা হলো পুরুষবাচক হবে, আর খয়্যাততুন যখন বলবো তখন সেটা স্ত্রীবাচক বা স্ত্রীবাচক বা স্ত্রী ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। পরবর্তী যে শব্দটি পড়ছি সেটা হলো লাব্বানুন। লাব্বানুন শব্দের অর্থ হলো গোয়াল।
4: গোয়াল।
2: আচ্ছা, তো গোয়াল এটা লাব্বানুন ব্যবহার হয়, আর লাব্বানাতুন যদি হয় তাহলে স্ত্রীবাচক হবে।
4: জি।
2: আচ্ছা, এর পরবর্তী যে শব্দটি আছে সেটা হলো সয়্যাদুন। সয়্যাদুন অর্থ হলো শিকারী। শিকারী যে আছে সে যদি পুরুষ হয় তাহলে সয়্যাদুন ব্যবহার হবে, আর শিকারী যদি স্ত্রীবাচক বা স্ত্রী হয়, মহিলা হয়, তাহলে সয়্যাদুনের জায়গায় কি বলতে হবে?
4: সয়্যাদাতুন।
2: সয়্যাদাতুন বলতে হবে। এর পরবর্তী যে শব্দ আছে সাইকুন, সেটা অর্থ হলো চালক।
4: চালক।
2: সাইকুন অর্থ হলো চালক। চালক যদি মহিলা হয় বা স্ত্রীবাচক হয় তাহলে কি হবে? সাইকাতুন। সাইকাতুন। আচ্ছা, এরপরে শব্দটি হলো তব্বাখুন। তব্বাখুন পাচক। তাহলে এর স্ত্রীবাচক শব্দ কি হবে?
4: তব্বাখাতুন।
2: তব্বাখাতুন। তব্বা খতুন হলে এটা স্ত্রীবাচক হবে। এরপরে শব্দ আছে লাইবুন, অর্থাৎ খেলোয়াড়। লাইবুন অর্থ খেলোয়াড়। তাহলে যদি খেলোয়াড় বা যে খেলতেছে সে যদি মহিলা হয় তাহলে কি বলতে হবে?
4: লাইবাতুন।
2: লাইবাতুন, শেষে তা বসবে। প্রত্যেকটা একই হবে, যে শব্দ রয়েছে এখানে প্রত্যেকটা শেষে তা বসবে। আচ্ছা, এরপরে যে শব্দটি আছে সাদিকুন, সত্যবাদী অর্থ সত্যবাদী। সত্যবাদী যদি কোন স্ত্রী হয়, মহিলা হয়,
4: সাদিকাতুন,
2: তাহলে সাদিকাতুন ব্যবহার করতে হবে। সাদিকুন পুরুষ, আর সাদিকাতুন মহিলাদের জন্য। আচ্ছা, এরপরে কাযিবুন। কাযিবুন অর্থ হলো মিথ্যাবাদী। তো এই মিথ্যাবাদী যদি কোনো মহিলা মানুষ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে কাযিবাতুন। কাযিবাতুন তা ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে আছে মুতাওয়াদিউন। মুতাওয়াদিউন শব্দের অর্থ হলো বিনয়ী। তাহলে বিনয়ী এটা যদি পুরুষ হয়ে থাকে তাহলে মুতাওয়াদিউন ব্যবহার করবে, আর যদি মহিলা হয়ে থাকে তাহলে কি বলবে?
4: মুতাওয়াদিআতুন।
2: মুতাওয়াদিআতুন। আচ্ছা, এরপরে আছে মুতাকাব্বিরুন। মুতাকাব্বিরুন। মুতাকাব্বিরুন শব্দের অর্থ হলো অহংকারী। তাহলে অহংকারী এটা হলো পুরুষের জন্য, আর যদি কোনো মহিলা যদি হয়ে থাকে তাহলে কি বলতে হবে?
4: মুতাকাব্বিরাতুন।
2: মুতাকাব্বিরাতুন। আচ্ছা, তাহলে আমরা শিখলাম এখানে নতুন 10টি শব্দ, শব্দ অর্থ আরবি, এবং এগুলার মুজাক্কার এবং মুয়ান্নাস, অর্থাৎ পুরুষ বাচক এবং মহিলা স্ত্রী বাচক বা মহিলাদের জন্য যেটা ব্যবহার করা হবে সেটা আমরা শিখে ফেলছি। আচ্ছা, এখন আসেন কিছু বাক্য আমরা বলব, যে বাক্যগুলোর প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিতে হবে এবং বাক্যগুলোর প্রত্যেকটা শব্দ অর্থ জেনে জেনে আমরা বাক্যগুলো শেষ করব। তো প্রথম যে বাক্যটি রয়েছে সেটা হলো হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন। তাহলে এখানে হাযাল ওয়ালাদু, তাহলে অর্থটা কি হবে?
3: এই ছেলেটি
2: সাদিকুন, আমরা পড়েছি একটু আগে,
3: সত্যবাদী।
2: তাহলে সাদিকুন শব্দ অর্থ সত্যবাদী। তাহলে হাযাল ওয়ালাদু সাদিকুন, তাহলে অর্থ কি হবে?
3: এই ছেলেটি সত্যবাদী।
2: ওয়াযালিকাল ওয়ালাদু কাযিবুন, ওয়াযালিকাল ওয়ালাদু কাযিবুন, তাহলে এখানে অর্থ কি হবে? ওয়াযালিকা, এবং মানে এখানে পুরো বাক্যটি হলো হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়াযালিকাল ওয়ালাদু কাযিবুন। প্রথম যে অংশটা আছে, অংশের অর্থ হলো এই ছেলেটি সত্যবাদী, ওয়াও এবং অর্থ কি?
3: এবং
2: ওয়াযালিকাল ওয়ালাদু কাযিবুন,
3: এবং ওই ছেলেটি মিথ্যাবাদী,
2: এবং ওই ছেলেটি
3: মিথ্যাবাদী।
2: মানে এখানে যালিকা ওই, আল ওয়ালাদ ছেলেটি, কাযিবুন অর্থ মিথ্যাবাদী, তাহলে ওই ছেলেটি মিথ্যাবাদী। তাহলে পুরো অর্থটা এমন হলো যে এই ছেলেটি সত্যবাদী এবং ওই ছেলেটি
3: মিথ্যাবাদী।
2: তাহলে আমি এখন যদি বলি যে এই ছেলেটি সত্যবাদী, ওই ছেলেটি মিথ্যাবাদী, তাহলে আরবিটা কি হবে একজন বলেন?
3: হাযাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন।
2: আচ্ছা, আমি এটাকে যদি আমি ঘুরায় বলি কথার কথা, যে এই ছেলেটি মিথ্যাবাদী আর ওই ছেলেটি
3: সত্যবাদী,
2: তাহলে এর আরবিটা কেমন হবে?
3: হাযাল ওয়ালাদু কাযিবুন ওয়া যালিকাল ওয়ালাদু সাদিকুন।
2: হ্যাঁ, সঠিক বলেছেন। আচ্ছা, আমরা পরবর্তী বাক্যের দিকে যাই। মাহমুদুন সাইয়াদুন মাহিরুন, মাহমুদুন সাইয়াদুন মাহিরুন। মাহমুদ এটা একটি নাম একজনের, সাইয়াদুন শব্দের অর্থ আমরা পড়েছি
3: শিকারী,
2: আর মাহিরুন শব্দের অর্থ হলো
3: দক্ষ।
2: তাহলে মাহমুদুন সাইয়াদুন মাহিরুন অর্থ কি হবে?
3: মাহমুদ একজন দক্ষ শিকারী।
2: সুন্দর হয়েছে যে মাহমুদ একজন দক্ষ শিকারী, মাহমুদ একজন
3: দক্ষ শিকারী।
2: তাহলে আরবিটা হবে

0: আচ্ছা, সুন্দর হয়েছে। তো আমরা এই শব্দটি যদি আমরা এভাবে বলি, বা এর বাংলাটি যদি আমরা এভাবে বলি যে মাহমুদ একজন মিথ্যাবাদী, মাহমুদ একজন মিথ্যাবাদী, তাহলে কি হবে?
1: মাহমুদুন রজুলুন কাযিবুন।
0: হ্যাঁ, মাহমুদুন রজুলুন কাযিবুন। তো এখানে আমরা চাইলে রজুলুন ব্যবহার করতে পারি, না চাইলে রজুলুন ব্যবহার করতে নাও পারি, কারণ এখানে রজুলুন শব্দটি হলো অর্থ হলো কি, লোক বা একজন লোককে বোঝায়। তো আমরা যেহেতু মাহমুদ কে মিথ্যাবাদী তাকে আমরা নির্দিষ্ট করে দিচ্ছি, মিথ্যাবাদী হলো মাহমুদ, তাহলে আমরা রজুলুন না বললেও চলবে। আমি যদি মাহমুদুন কাযিবুন যদি বলি, মাহমুদ মিথ্যাবাদী। এর পরবর্তী বাক্য হলো হুয়াম্মু বাশিরিন, এই যে মাহমুদুন সৈয়াদুন মাহিরুন, অর্থ যে মাহমুদ একজন দক্ষ শিকারী। এর পরবর্তীতে বলা হচ্ছে হুয়া, এই হুয়া অর্থ সে, সে বলতে কাকে বোঝানো হচ্ছে? মাহমুদ কে বোঝানো হচ্ছে, যেহেতু আমরা আগে বলছি মাহমুদ একজন দক্ষ শিকারী, এখন বলতে সে, সে বলতে মাহমুদ। তাহলে হুয়া আম্মু বাশিরিন, আম্মু বাশিরিন, আম অর্থ হলো চাচা, আম বাশিরিন, তাহলে বাশিরের চাচা। তাহলে আমরা প্রথমে মাহমুদের পরিচয় দিলাম যে মাহমুদ একজন দক্ষ শিকারী, মাহমুদুন সৈয়াদুন মাহিরুন,
1: মাহমুদ একজন
0: দক্ষ শিকারী। আর হুয়া আম্মু বাশিরিন, সেই মাহমুদি অর্থাৎ সে বাশিরের চাচা। হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, পরবর্তী বাক্যতে আছে, দেখেন ইয়া ফাতেমাতু, অর্থ
1: হে ফাতেমা,
0: হে ফাতেমা। ইয়া ফাতেমাতু শব্দ অর্থ কি?
1: হে
0: ফাতেমা, আংতি খাইয়াতুন মাহিরাতুন, আংতি খাইয়াতুন,
1: খাইয়াততুন,
0: খাইয়াততুন, খাইয়াততুন মাহিরাতুন। আংতি অর্থাৎ ফাতেমা, হে ফাতেমা, ফাতেমা বলে প্রথমে ডাক দেওয়া হলো, আংতি অর্থাৎ তুমি, খাইয়াততুন যে একজন দর্জি, কেমন দর্জি? মাহিরাতুন, দক্ষ দর্জি। তাহলে এখানে বলা হচ্ছে হে ফাতেমা তুমি একজন দক্ষ দর্জি। তাহলে আরবিটি কি হবে?
1: ইয়া ফাতিমাতু আনতি খাইয়াততুন মাহিরাতুন।
0: হ্যাঁ, সঠিক বলেছেন। আচ্ছা, এর পরবর্তী যে বাক্যটি আছে সেটা হলো হাযাল লাব্বানু রাজুলুন তাইয়িবুন, হাযাল লাব্বানু রাজুলুন
1: তাইয়িবুন,
0: তাইয়িবুন অর্থ কি?
1: এই গোয়ালটি একজন উত্তম লোক।
0: হ্যাঁ, এই গোয়ালটি একজন উত্তম লোক। আচ্ছা, এরপরে ওয়াহাদিহি লাব্বানাতু ইমরাআতুন তাইয়িবাতুন,
1: তাহলে এবং এই গোয়ালিনীটি একজন উত্তম মহিলা,
0: উত্তম মহিলা। ওই যে আমরা যখন এই লাব্বানুন শব্দের অর্থ পড়ছিলাম, তখন বলছিলাম যদি পুরুষবাচক হয় তাহলে আমরা লাব্বানুন বলবো, আর যদি স্ত্রীবাচক হয় তাহলে আমরা লাব্বানাতুন বলবো। তো এখানেও সেই লাব্বানাতুন ব্যবহার করা হয়েছে, যে ওয়াহাদিহি লাব্বানাতুম ইমরাআতুন তাইয়িবাতুন, অর্থ তাহলে কি হবে?
1: এবং এই গোয়ালিনীটি একজন উত্তম মহিলা,
0: উত্তম মহিলা। আচ্ছা, এর পরবর্তী যে বাক্যটি আছে হাযাত্তাযিরু গানিয়ুন ওয়া মুতাওয়াদিউন, বাক্যটি হলো হাযাত্তাযিরু গানিয়ুন মুতাওয়ারিদুন,
1: মুতাওয়াদিউন,
0: মুতাওয়াদিউন। আচ্ছা, তাহলে হাযাত্তাযিরু,
1: এই ব্যবসায়ী,
0: এই ব্যবসায়ী, গানিয়ুন
1: ধনী,
0: ধনী, ওয়া মুতাওয়াদিউন
1: এবং বিনয়ী,
0: বিনয়ী। আচ্ছা, তাহলে পুরো বাক্যের অর্থ হবে এই ব্যবসায়ী
1: ধনী এবং
0: বিনয়ী, ধনী এবং বিনয়ী। হ্যাঁ, দেখেন যে হাযা তাজিরু, তাজিরটা হলো মৌসুফ বা তার সিফাত বর্ণনা করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে। তা হাযা তাজিরু, এবার এর সিফাত বা এই ব্যবসায়ীর গুণ কি, গুণাগুণ কি?
1: সে ধনী,
0: সে ধনী, গনিয়ুন ওয়া মুতাওয়াদিউন। হ্যাঁ, সিফাত, দুইটা সিফাত তার বর্ণনা করা হয়েছে, যে সে ধনী এবং বিনয়ী,
1: বিনয়ী।
0: এর পরবর্তী যে বাক্যটি সেটি হলো ফাতিমাতুন তাব্বাখাতুন মাহিরাতুন, ফাতিমাতুন
1: তাব্বাখাতুন মাহিরাতুন,
0: মাহিরাতুন। তাহলে অর্থটি কি হবে?
1: ফাতিমা একজন দক্ষ পাচিকা।
0: হ্যাঁ, পাচিকা, পাচক, পাচিকা,
1: পাচিকা।
0: হ্যাঁ, যদি মহিলা হয় তাহলে পাচিকা। তাহলে ফাতিমাতুন তাব্বাখাতুন মাহিরাতুন, ফাতেমা একজন
1: দক্ষ পাচিকা,
0: দক্ষ পাচিকা।

0: করে, ওয়াবিন্তুহা খাইয়াতুন মাহিরাতুন। ওয়াবিন্তুহা, বিন্ত শব্দের অর্থ হলো মেয়ে, হা ইশারা করা হয়েছে ফাতেমার দিকে, ফাতেমাতুন তাব্বাখাতুন মাহিরাতুন, ওই ফাতেমাকেই বলা হচ্ছে। ওয়াবিন্তুহা, তার মেয়ে খাইয়াতুন মাহিরাতুন, দক্ষ
1: দর্জি,
0: দর্জি। তাহলে ফাতেমার মেয়ে দক্ষ দর্জি, বা এখানে শাব্দিক অর্থ হবে অবিন্তুহা খাইয়াতুন মাহিরাতুন, যে তার খাইয়াতুন মাহিরাতুন, যে তার মেয়ে দক্ষ
1: দর্জি,
0: দর্জি। এরপরে ওয়াহাদিহিল মারআতু মুতাওয়াদিআতুন, ওয়াহাদিহিল মারআতু
1: মুতাওয়াদিআতুন,
0: মুতাওয়াদিআতুন,
1: এই মহিলা বিনয়ী,
0: এই মহিলাটি বিনয়ী, এই মহিলা বিনয়ী। তো এখানে যদি আমরা এভাবে বলি, যেমন আগের বাক্যগুলো ব্যবহার করা হলো যে এই ব্যবসায়ী ধনী এবং বিনয়ী, তো আমি যদি এখন বলতে চাই যে এই মহিলাটি দক্ষ শিকারী বা দক্ষ দর্জি এবং বিনয়ী, তাহলে এর আরবিটা কেমন হবে?
1: হাদিহিল মারআতু খাইয়াতুন মাহিরাতুন ওয়া মুতাওয়াদিআতুন,
0: ওয়া মুতাওয়াদিআতুন, এই মহিলাটি দর্জি এবং
1: দক্ষ,
0: দক্ষ
1: সাথে
0: সাথে সে
1: বিনয়ী,
0: বিনয়ী। আচ্ছা, এরপরে ওয়া ইসমুহা, অর্থাৎ এই যে ইশারা করা হলো একটু আগে যে এই মহিলাটি বিনয়ী, তাহলে এখন বলতেছে সেই মহিলাটি কে, প্রত্যেকের পরিচয় তো করিয়ে দিচ্ছে, তো এখানে বলতেছে ওয়া ইসমুহা, ওই মহিলাটির নাম বা তার নাম জাইনাবা, তার নাম জাইনাবু, তাহলে তার নাম হলো জাইনাব। তাহলে প্রথমে বলা হলো যে এই মহিলাটি বিনয়ী এবং তার নাম হলো জাইনাব। আচ্ছা, এরপরে ওয়াতিলকাল মারআতু মুতাকাব্বিরাতুন, ওয়াতিলকাল মারআতু মুতাকাব্বিরাতুন, এবং তিলকাল মারআতু মুতাকাব্বিরাতুন অর্থ কি হবে?
1: এবং ওই মহিলাটি অহংকারিনী।
0: হ্যাঁ, এবং ওই মহিলাটি
1: অহংকারী,
0: অহংকারিনী। তো আমি যদি বলতাম ওই পুরুষটি অহংকারী, তাহলে কি বলতে হতো?
1: ওয়াযালিকা রাজুলু মুতাকাব্বিরুন,
0: ওয়াযালিকা রাজুলু মুতাকাব্বিরুন। আচ্ছা, এরপরে ওয়া ইসমুহা, প্রথমে পরিচয় করাই দিল যে ইমরাআতুন মুতাওয়াদিআতুন, বিনয়ী যে মহিলাটি ছিল তার নাম ছিল কি? জাইনাব। এখন বলতেছে ওই যেই মহিলাটি আছে সে অহংকারিনী, তার নাম কি? বলতেছে ইসমুহা ইসমুহা সুয়াদু, ইসমুহা সুয়াদু, তার নাম হলো সুয়াদ। এরপরে জাইনাবুন ফাল্লাহুল করিয়াতু, করিয়াতি,
1: জাইনাবু ফাল্লাহাতুল
0: ফাল্লাহাতুল করিয়াতি, হ্যাঁ, জাইনাবু ফাল্লাহাতুল করিয়াতি। আচ্ছা, তো এর অর্থটা কি হবে?
1: জাইনাব গ্রামের কৃষানি।
0: হ্যাঁ, জাইনাব গ্রামের কৃষানি, প্রথম হলো জাইনাবু ফাল্লাহাতুন, ফাল্লাহাতুন শব্দের অর্থ কি?
1: কৃষানি,
0: কৃষানি, আমরা পূর্বের দশগুলোতে পড়েছি যে কৃষানি, এখানে দেখো তো ব্যবহার করা হচ্ছে জাইনাবের ক্ষেত্রে, তো এই জন্য আমরা এখানে ব্যবহার করলো ফাল্লাহাতুন, ফাল্লাহাতুল করিয়াতি, যে গ্রামের, করিয়াতুন শব্দের অর্থ কি?
1: গ্রাম,
0: গ্রামের কৃষক বা কৃষানি বলতে গেলে মুজাফ মুজাফ ইলাইহি আমাদের ব্যবহার করতে হবে, তখন কি হবে? ফাল্লাহাতুল করিয়াতি শব্দের অর্থ কি?
1: গ্রামের কৃষানি,
0: গ্রামের কৃষানি। আচ্ছা, ওইটা হলো আগের যে পরিচয়গুলো দিয়েছে, এর পরবর্তী যেগুলো দেওয়া হলো এটা হলো জাইনাবের ক্ষেত্রে বলা হচ্ছে জাইনাব ফাল্লাহাতুল করিয়াতি, ফাল্লাহাতুল করিয়াতি, যে গ্রামের কৃষানি। এরপরে বলতেছে ওয়া সুয়াদ, এখন সুয়াদের কি করে বা সুয়াদের কাজ কি সেটা বর্ণনা করতেছে। ওয়া সুয়াদুন তবিবাতুল মদিনাতি, যে সুয়াদ তবিবাতুল মদিনাতি, তবিবাতুন শব্দের অর্থ হলো চিকিৎসক
1: বা চিকিৎসিকা।
0: হ্যাঁ, যে হলো আপনার পুরুষের যদি হয় তাহলে তবিবুন ব্যবহার হবে, আর যদি স্ত্রী হয় তাহলে তবিবাতুন শব্দ ব্যবহার হবে, চিকিৎসক যেহেতু সে,
1: সুয়াদ যেহেতু সেহেতু তবিবাতুন,
0: সুয়াদ যেহেতু আসছে এখানে এজন্য তবিবাতুন শব্দ ব্যবহার হবে, যে সুয়াদুন সুয়াদু তবিবাতিল মদিনাতি, যে সুয়াদ সে মদিনার
1: শহরের চিকিৎসিকা,
0: শহরের চিকিৎসক যেটাই বলি। তাহলে আমরা এখানে যে শব্দগুলো, নতুন নতুন শব্দগুলো পড়লাম, এই নতুন শব্দ কিভাবে ব্যবহার করতে হয় এটা জানলাম।
1: জি,
0: তাহলে আমরা আরো কিছু শব্দের সঙ্গে যে নতুন শব্দগুলো শিখলাম এগুলোর সাথে আরো কিছু তামরিন আমরা করতে পারি, অনুশীলন করতে পারি, যাতে করে আমাদের এই শব্দগুলা আত্মস্থ হয়ে যায় এবং মুখস্থ হয়ে যায় বা আমাদের মনে থাকে। তাহলে যেমন আমাদের প্রথম যে শব্দটি ব্যবহার করলাম বা শিখলাম সেটা হলো হইয়া ততন, শব্দের অর্থ হলো দর্জি। তো আমি যদি এখন বলি যে ফাতেমা একজন দক্ষ দর্জি, তাহলে আরবিটি কি হবে?
1: ফাতিমাতু খাইয়াততুন মাহিরাতুন।
0: হ্যাঁ, ফাতিমাতু খাইয়াততুন মাহিরাতুন। আর যদি বলি ফাতেমা একজন দক্ষ দর্জি, আর যদি বলি যে জাইনাব একজন দক্ষ শিকারী,
1: ওয়া জাইনাবু সাইয়াদাতুন মাহিরাতুন।
0: জাইনাবু সাইয়াদাতুন মাহিরাতুন। তাহলে ফাতেমা একজন দক্ষ দর্জি আর
1: জাইনাব দক্ষ শিকারী।
0: দক্ষ শিকারী। আচ্ছা, এখন যদি বলি যে খালিদ একজন সত্যবাদী এবং সাইদ একজন মিথ্যাবাদী, তাহলে আরবিটি কি হবে?
1: খালিদুন ওয়ালাদুন সাদিকুন ওয়া সাঈদুন ওয়ালাদুন কাযিবুন।
0: হ্যাঁ, তো এখানে যদি আমরা বলি খালিদ সত্যবাদী, তাহলে খালিদ একজন সত্যবাদী, তাহলে খালিদুন সাদিকুন, খালিদুন সাদিকুন। আর যদি আমরা এখানে খালিদ সত্যবাদী এভাবে যদি বলা হয় যে খালিদ সত্যবাদী, তাহলে এখানে সাইয়াদুন সাদিকুন আসবে। আর যদি আমরা প্রশ্ন করি যে খালিদ কি সত্যবাদী, তাহলে এখানে আরবিটা কেমন হবে?
1: আখালিদুন ওয়ালাদুন সাদিকুন, আখালিদুন রাজুলুন সাদিকুন।
0: হ্যাঁ, এখানে নাব্বে করলে আমরা হাল ব্যবহার করতে পারি, কারণ আমরা স্বাভাবিক ব্যবহার করব যে কখন, যখন যে খালিদ সত্যবাদী নাকি
1: মিথ্যাবাদী
0: তাহলে এটা যদিও যখন আ হবে তখন হলো আমাদের আ ব্যবহার করবো, আ খালিদুন সাদিকুন আম কায়াদিবুন। আচ্ছা, যদি বলি খালিদ কি সত্যবাদী, শুধুমাত্র খালিদ কি সত্যবাদী, তাহলে কি হবে?
1: হাল খালিদুন সাদিকুন।
0: হ্যাঁ, হাল খালিদুন সাদিকুন। আচ্ছা, এর পরবর্তী যদি বলি যে যখন প্রশ্ন করলাম যে খালিদ কি সত্যবাদী, তাহলে এর উত্তরে কি হবে?
1: নাআম খালিদুন সাদিকুন, হ্যাঁ খালিদ সত্যবাদী।
0: হ্যাঁ, খালিদ সত্যবাদী। এখন যদি বলি

0: প্রশ্ন সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানীসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং রোহিঙ্গা সংকট নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী 1972 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে নরওয়ের প্রারম্ভিক স্বীকৃতি এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ধারাবাহিক সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যার মূল ভিত্তি হল গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, এতিমদের শুধু আশ্রয় নয়, তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে চায় সরকার। আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সীমিত সামর্থ্যের মধ্যে মানুষের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরসমূহ এই কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে আজ ভোরে এক সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের 5 যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছনের দিক থেকে প্রাইভেট কারটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলায় অন্তত 13 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। রাজধানী কিয়েভের মেয়র জানান, গতরাতে দুটি বহুতল ভবন লক্ষ্য করে রাশিয়া হামলা চালালে অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে। রাশিয়া অধিকৃত লোহানস্ক এলাকায় গত মাসে ইউক্রেনের ড্রোন হামলায় 21 জন নিহত হওয়ার পর কিয়েভের বিরুদ্ধে মস্কো হামলা চালানোর হুমকি দেওয়ার প্রেক্ষাপটে নতুন করে এই হামলা চালানো হল। খেলার খবর, ক্রিকেট। এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে আজ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধে 6টায় শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা।

0: শুরু হচ্ছে চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান, পরিচালনা করছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো?
0: আলহামদুলিল্লাহ।
1: হাসিবু, আজকে কমলাবু আসছে নতুন শাড়ি পরে। একে ঈদের শাড়ি
0: আর ঈদের শাড়ি দুটো কিনে নিয়ে গেল আমি
1: দেখি। ও আর তারপরে গিফট পাইছে, উপহার পাইছে, তো তাদের সামাজিক লোক তো এই জন্য আর কি সমাজের
0: কর্মকাণ্ড
1: করে ভালোবাসে। তা কুরবানি টুরবানি কেমন চললো?
2: চলছে আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে, সমস্যা
1: নাই। তো বাড়ির গরু দেওয়া হয়েছিল নাকি না খাসি?
0: আমি তো ছাগল দিলাম।
1: গরু তাই না? ও
0: বসতো, কুমলাপুর গরু আছে, ফার্ম আছে।
1: তো শুধু ওই না, গরু ফার্ম না, গাছ গাছলি আছে, তার অনেক রকম ফল ফলি আছে, কাঠের গাছ আছে,
0: আবার মাছ চাষ করে। শোনো,
2: বইসেতে করব কি, যদি দুটো পয়সা হয় বসে থাকা যায় না,
0: খাওয়া যায়, টাটকা জিনিস
2: খাওয়া যায়, এই যে খেলাম।
1: তবে গাছ আমাদের কত কিছু উপকার করে, অক্সিজেন দেয়, কাঠ দেয়, ফল দেয়, সব কিছু তো গাছ দেয়। হ্যাঁ, তা আমরা এই সম্পর্কে আজ শুনবো কি, বৃক্ষরোপণ অভিযানের গুরুত্ব, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ। আলোচনা করবেন জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার, অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি খুলনা। তা এখন

0: আমাদের আপনি কেমন আছেন? শ্রোতা বন্ধুরা, আপনারা এই বিষয়ে ফোন করতে পারবেন। আজ আমি ফোন নম্বরটা বলে দিই,
1: 019-74-12-19-70।
0: আমি আবার বলছি, 019-74-12-19-70। শ্রোতা বন্ধুরা, এই নম্বরে আপনারা ফোন করে আপনাদের প্রশ্ন থাকলে সেই বিষয়ে জানতে পারবেন। তা সামাদ ভাই, তাহলে আমরা শুনি একটু, বৃক্ষরোপণ অভিযানের গুরুত্ব কি?
2: জি, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, কৃষক ভাইরা, সকলকে স্বাগত জানাচ্ছি। বৃক্ষরোপণ অভিযানের গুরুত্ব, সেই সাথে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ।
1: জি,
2: তো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে, এবং বলছে যে এই মাটির মধ্যেই আপনার খাবারকে লুকিয়ে রাখছে, এবং এই মাটি থেকেই আমি বলছে যে আমি উদ্ভিদকে উদ্গত করি, এবং এই উদ্ভিদের মাধ্যমে কিন্তু সব জীবকুল কিন্তু বেঁচে আছে।
1: হ্যাঁ,
2: সৃষ্টিকর্তার এই যে অপার আসলে রহস্য, এটা আসলে মিথোলজিক্যাল এবং অনেক জ্ঞানগর্ব বিষয় এই বিষয়ে যে কথাগুলো। তো আমরা আজকে দেখেন এই যে বৃক্ষরোপণের যে রোপণ অভিযানের গুরুত্ব, তার মধ্যেই যেটা আসে সেটা হলো যে পরিবেশের ভারসাম্য রক্ষা করে বৃক্ষ। আসলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অভিযানের গুরুত্ব পরিসীম। গাছ আমাদের প্রধান জীবন রক্ষাকারী উপাদান, অক্সিজেন সরবরাহ করে, খুবই গুরুত্বপূর্ণ, এবং ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড সে শোষণ করে। এছাড়াও বৃক্ষ তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাটির ক্ষয়রোধ ও বৃষ্টিপাতে সহায়তা করে। এরপরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযানের মূল যে গুরুত্বগুলো রয়েছে সেটা হলো বায়ু দূষণ রোধ করে, অক্সিজেনের সরবরাহকে নিশ্চিত করে, এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কমিয়ে সে প্রাণীগুলোর জন্য অক্সিজেনটাকে সরবরাহ করে এবং বাতাসকে নির্মল রাখে। এবং আমরা জানি যে বাতাসে যে বাতাসের যে উপাদান, তার মধ্যে বড় একটা অংশ রয়েছে নাইট্রোজেন, যেটা 78.02% এবং তার পরবর্তী অবস্থান হলো অক্সিজেন, এবং সেটা হলো 20.71% বলা হয়। আর অন্যান্য উপাদান, আর্গন, নিরন, হেলিয়াম, এগুলো আছে আসলে কিছু। এরপরে আমাদের যেটা, এটা আসলে গাছ থেকেই এটা এই সমন্বয়টা হয় আসলে
0: আমরা পাই আর কি।
2: এরপরে বলা হচ্ছে যে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই যে গ্লোবাল ওয়ার্মিং যে বলা হচ্ছে, গ্রিন হাউস গ্যাসের প্রভাব কমাতে গাছ সহায়তা করে। এবং বলা হয় যে আমাদের একটা দেশের মোট যে ভূমি, তার 25% আমাদের বনাঞ্চল থাকবে বলা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় আমাদের প্রায় সরকারি হিসাবে 17%, আবার কেউ বলা হচ্ছে যে কম বেশি আর কি 13-17%, সরকারি হিসাবে আমাদের 13% বনভূমি রয়েছে। তাহলে আমাদের এখনো কিন্তু ঘাটতি রয়েছে,
0: ঘাটতি রয়েছে। হ্যাঁ, আমাদের 25% অবশ্যই দরকার
2: দরকার আসলে প্রপার বৃষ্টির জন্য, তারপরে মানে বায়ুমণ্ডলের যে অক্সিজেনের যে নির্মলতা, অক্সিজেনের যে সাপ্লাই, এই সাপ্লাইটা ঠিক রাখার জন্য আসলে 25% বৃক্ষের প্রয়োজন। এরপরে বৃক্ষরোপণের যে বিষয়, এক্ষেত্রে বৃক্ষ আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বৃষ্টিপাতে সহায়তা করে। গাছের পাতা প্রচ্ছেদন, ট্রান্সপিরেশন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প ছড়ায়, যা বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে।
1: জি,
2: খুবই গুরুত্বপূর্ণ। গাছ কিন্তু মাটি থেকে শিকড়ের মাধ্যমে পানি গ্রহণ করে, একটা গাছ কিন্তু অনেক পানি গ্রহণ করে প্রতিদিন। ওর শিকড় কিন্তু অনেক, তার একটা গাছের শিকড়ে তার ক্যানোপি, অর্থাৎ শাখা প্রশাখা যত দূর যায় অত দূর তার
0: শিকড়
2: যায়, এবং সে অনেক গভীর থেকে পানি কিন্তু আপটেক করে। আমরা অত চোখে দেখি না, কিন্তু মূলরুম থেকে সে ওই পানি আপটেক করে এবং বাতাসের ট্রান্সপিরেশনের মাধ্যমে ছড়িয়ে দেয়। এর ফলে সে এই বাতাসে মানে বৃষ্টিপাতের যে বিষয়টা, এটা ঠিক রাখে। তারপর মাটির ক্ষয় রোধ করে, প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ করে, শেল্টার বেল্ট হিসেবে কাজ করে, বেড়ি বাঁধ এলাকায় গাছ ঝড়ের জলোচ্ছ্বাসের প্রকোপ থেকে কমিয়ে নিয়ে আসে,
1: রক্ষা করে।
2: রাইট। এরপরে আসে সবচেয়ে একটা বড় গুরুত্বপূর্ণ যে জীব বৈচিত্র্য সংকোচন, যেটা বায়োডাইভার্সিটি বলে। জীব বৈচিত্র্য বলতে শুধুমাত্র মানুষ না, কিন্তু জীব বৈচিত্র্য বলতে আমাদের একেবারে মাইক্রোবস থেকে, মাইক্রো অর্গানিজম থেকে, মাটি পানি মধ্যে বা পরিবেশের উপরে যে মাইক্রো অর্গানিজম আছে, অনুজীবগুলো আছে, খুব ছোট, খালি চোখে দেখা যায় বা না যায়, এর এগুলো সহ উঁচু স্তরের প্রাণীগুলো সব মিলাই তাদের তাদেরকে কিন্তু এই অক্সিজেন যোগায়, এবং এদের আহার থেকে শুরু করে মানে সবগুলোই এই গাছ থেকেই কিন্তু নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ উদ্ভিদ থেকেই, উদ্ভিদ দ্বারাই নিয়ন্ত্রিত হয়, সেক্ষেত্রে এই বনাঞ্চল বা গাছের ভূমিকা অপরিসীম আসলে। এরপরে আরেকটা বিষয় আসছে যে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও খাদ্যের যোগান, ফলজ, বনজ, ঔষধি, এই এই যে গাছ মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কাঠের যোগান ও আর্থিক সমৃদ্ধি অর্জনের ভূমিকা রাখে আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আমরা এ থেকে কাঠ পাই, খাবার পাই, ফল পাই, ঔষধি মানে ভেষজ উদ্ভিদ পাই, ওষুধ পাই, আমরা এখান থেকে মধু পাই, আমাদের কর্মসংস্থানের বড় একটা সোর্স এই বনাঞ্চল
0: এবং আমাদের সুন্দরবন।
2: এছাড়া আমাদের সামাজিক বনায়ন বা আমাদের যে সারা দেশের যে বন আছে এটা কিন্তু বড় একটা শিল্প। আপনারা জানেন কাঠ শিল্প যদি যান, খালিশপুরে যান বা সারা দেশের বিভিন্ন জায়গায় দেখবেন যে কাঠ দিয়ে কাজ করতেছে,
0: কাজ করতেছে, ফার্নিচার করছে,
2: মানে এটা বড় একটা ইন্ডাস্ট্রি আসলে। মানে এটা খুবই এই 5-7 মিনিট 10 মিনিটের আলোচনায় আসলে শেষ করা কঠিন, এত কথা আসলে এখানে আছে। তো যা গাছ আমাদের অকৃত্রিম বন্ধু, তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের উচিত নির্বিচারে গাছ কাটা বন্ধ করা আসলে।
0: আমাদের প্রয়োজনে কাটলেও, প্রয়োজন কাটলেও লাগাতে হবে
2: এবং নিয়মিত বৃক্ষরোপণ করা। আর সৃষ্টির অপরূপ সৌন্দর্য লীলার মধ্যে বৃক্ষরাজ অন্যতম, যা যা ছাড়া প্রাণীকুলের জীবন জীবিকার কোনো উপায় নেই, কোনো নো অল্টারনেটিভ টু দিস। সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মানুষ ও অন্যান্য প্রাণী বৃক্ষের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল এবং বৃক্ষ পরিবেশ ও প্রকৃতি ও জীবজগতের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষের পাশাপাশি জীবন ও জীবিকা নির্বাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বৃক্ষ। আমি গতদিনও একটা এই যে স্ক্রিপ্টের সেশনে বলেছিলাম যে আমার এই যে গুরুত্ব কতটা, যে আমি নিজে বৃক্ষ লাগালাম, 18 বছর পরে তা বিক্রি করলাম, আমি 37,000 টাকা একটা মেহগনি গাছ বিক্রি করলাম, তার মানে হলো আমার প্রতি বছর 2,000 টাকা পেয়েছি একটা গাছ থেকে। মানে ওই যে জায়গাটুকু সে দখল করেছে তাতে 2,000 টাকা অন্য কোনো কিছুতে আসা সম্ভব না,
0: মানে ভাড়া হিসেবে
2: একদম। মানে আমি তো ব্যাপারীর কাছে বিক্রি করলাম 37,000 টাকায়, তাহলে সে তো আরো বেশি দামে বিক্রি হয়েছে, তার কাট করে তো
0: আরো বেশি দামে বিক্রি হয়েছে।
2: এই জন্য আসলে খুবই একটা বিনিয়োগ, মানে ই বিনিয়োগ, একটা স্থায়ী বিনিয়োগ এবং নির্ভরশীল একটা বিনিয়োগ এই গাছ বৃক্ষরোপণ অনেক ক্ষেত্রে। এরপরে এই যে বলছে যে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের কল্যাণ সাধন ও বেকারত্ব দূর করার ক্ষেত্রে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ না থাকলে পৃথিবীর মধ্যে বন ও বন্য প্রাণী থাকতো না আসলে, অনেক প্রাণীদের আশ্রয়স্থল আপনারা জানেন যে পশু পাখি প্রাণীকুল মানে সব প্রাণীকুল, পুরো ডাইভার্সিটিটাই এই বৃক্ষের উপর নির্ভরশীল। এরপরে আমাদের বলছে যে সামাজিক উন্নয়নের গুরুত্ব, আমাদের বলছে যে পৃথিবীতে লাখ লাখ প্রাণী উদ্ভিদের বসবাস থাকলেও গাছ কাটার কারণে গহীন অরণ্যের জীববৈচিত্র লোপ পাচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত করার জন্য মানুষ একমাত্র দায়ী আসলে এটা বলছে। আর একটা বলছে যে স্বার্থপর ব্যক্তি বন জঙ্গল উজাড় করে ফেলছে, মানে একেবারেই নির্বিচারে উচিত নয়।
0: আমাদের সবার
2: কাগজ, কাগজটা যে আমরা খরচ করি
0: এটাও তো কাট দিয়ে
2: অফিসে কিন্তু এপিটোপিট প্রিন্ট বলছে এটা এক পিট আছে, এক পিট প্রিন্ট হয়েছে, তাহলে এটা কিন্তু ইন্ডিয়াতে দেখবেন যে কাগজ ওই যে বিভিন্ন এক পাশ প্রিন্ট হয়েছে, আর এক পাশ ওই বাসের টিকিট টিকিট ওরা কিন্তু আর এক পাশে প্রিন্ট দেয়, আমি দেখেছি। এগুলো মানে সাশ্রয় এবং গাছকে মানে সেভ করা এটা কৌশল। তো যাই হোক, আমরা আরো দেখি যে আমরা আমরা বলছে যে তাই বন জঙ্গল আসলে আমাদের মানে এসব প্রয়োজন যেহেতু মেটাচ্ছে এবং ফলে পশু পাখি অন্য পশু পাখি সহ অন্যান্য প্রাণীদের অন্য ও বাসস্থান সংস্থান
0: আবাসস্থল তো ওইখানেই,
2: এবং যদি আমরা বনাঞ্চলকে উজাড় করে ফেলি তাহলে আমরা এই পশু পাখির আবাসস্থলকে নষ্ট করে ফেলছি অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে জীববৈচিত্র রক্ষায় আমাদের এই বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। এবারও আমাদের স্বদেশের সরকার প্রধান প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছে বৃক্ষরোপণের কিন্তু টার্গেট দিয়েছে, এবং আমাদের দপ্তর প্রধানদেরও টার্গেট দিয়েছে যে
0: এতগুলো গাছ লাগাতে আপনার এলাকায়
2: স্কোপ থাকলে সেখানে আপনি গাছ লাগাবেন, বনজ ঔষধি ফল সকলে লাগাতে বলেছে এবং টার্গেট নিয়েছে। বনভূমি বায়ুমণ্ডলকে বিশুদ্ধ শীতল রাখতে সহায়তা করে, সেখানে গাছপালা বনভূমি মানে যেখানে বেশি সেখানে ভালো বৃষ্টিপাত হয়। আপনারা জানেন যে এই যে মালয়েশিয়া, এটা হলো তো মানে কি বলা যায়
0: দ্বীপের মতো,
2: দ্বীপের মতো, এবং এটা এটা এদের আবহাওয়াটা আসলে মানে মানে বিষুবীয় অঞ্চল না, আর একটু পাশে, আর একটু পাশে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু প্রতিদিন বৃষ্টি হয়, এদের কিন্তু বনভূমি আছে অনেক, এবং বলা হয় যে আপনি বৃষ্টির পরে আসবেন, বৃষ্টি ফিক্সড টাইমে হবে, প্রতিদিন ওই টাইমে হবে, তো সেই ক্ষেত্রে এটা হয়েছে তাদের ওই বনাঞ্চল। আবার মানে এই যে অক্ষরেখার কারণেও বিষয়টা আছে, কিন্তু তারপরেও তাদের বনাঞ্চলটা কিন্তু অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তবে চিরহরিৎ যে বনাঞ্চলগুলো এই ব্রাজিল, অ্যামাজন, তারপর আপনার মালয়েশিয়া,
0: অ্যামাজন তো পৃথিবীর সবচেয়ে বড়,
2: তো সেই ক্ষেত্রে ওই বৃক্ষের কারণেও অনেক ক্ষেত্রে আবহাওয়াটা নিয়ন্ত্রিত হচ্ছে এবং বৃষ্টিপাতের বিষয়টা কিন্তু
0: নিয়ন্ত্রিত হচ্ছে। হ্যাঁ,
2: এরপরে আমাদের যে বিষয়টা আসছে সেটা হলো যে বনসম্পদ সৃষ্টিতে নিয়োজিত দেশ। এক্ষেত্রে বাংলাদেশে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মোট বনভূমির প্রায় 18% বলছে এখানে, এটা একটা রিপোর্ট এরিয়া, তা আমরা 17-18 আর কি। তো দেশের দক্ষিণাঞ্চলের সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেটের অঞ্চলের বনভূমি, ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল জেলা এবং রংপুর ও দিনাজপুরের কিছু অঞ্চল এখানে আছে। আর সুন্দরবন বাদ দিলে বনভূমি, বন বলতে আসলে যা অবশিষ্ট থাকে তা আমাদের আসলে কম। ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের মতে এর পরিমাণ প্রায় 5%। সুন্দরবনের একটা বড় অংশ আসলে আমাদের বাংলাদেশের বনভূমির মধ্যে। আরেকটা হলো যে বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ ছোট দেশ, এবং 2010 সালের শ্রমিক জরিপের দেখা যায় যে বেসামরিক শ্রমিক 57.1 মিলিয়ন, এবং এর মধ্যে বিশাল একটি অংশ বনজ সম্পদ সৃষ্টি কিংবা বনজ সম্পদ নির্ভর উৎপাদনমুখী কর্মকাণ্ডে কিন্তু নিয়োজিত। আরেকটা হলো যে একসময় বাংলাদেশে এরকম 28টা জেলায় বনায়ন কার্যক্রম ছিল না, এখন প্রায় সব জেলাতেই বনায়ন কার্যক্রম রয়েছে, সামাজিক বনায়ন। তো বৃক্ষরোপণ সামাজিক আন্দোলনে পরিণত হোক এই আশাবাদ আমরা ব্যক্ত করি এই সেশনে, এই আলোচনার মধ্যে। আরেকটা তথ্য হলো যে বাংলাদেশে বনায়নের অনেক বিপুল সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা শুধু কাঠ গাছ না, আমরা কাঠ গাছ লাগাবো, ফল গাছও লাগাবো নানা, এবং যেটা আমরা বিভিন্ন মেয়াদী পরিকল্পনা, আমি ওই স্ক্রিপ্টে একটু শেষের দিকে আসবো যে মেয়াদি চিন্তা করে যে একটা গাছ কত বয়সে কাটবো আমি, তার কেন কি কত বড় করবো,
0: তাহলে হিসাব কিতাব করে আমার লাগাতে হবে যে গাছটা এখানে ভবিষ্যতে,
2: ওই গাছটা ওখানে লাগাই, এই গাছটা আমি এত বছরে কাটবো তাহলে আমরা ওখানে লাগাই, তার স্পেস
0: যে এত বছর পরে যে আমার জমিটা কাজে লাগবে
2: অনেকটা, যে আপনি একটা গাছ এস্টাবলিশ করলেন অথচ কেটে ফেললেন, এটা গাছ এস্টাবলিশ করা কঠিন। তো সেই জন্য এটা যখন এস্টাবলিশ করতে যাবো সেটাকে চিন্তা করবো যে আমরা
0: কোথায় লাগাবো,
2: কত মেয়াদ,
0: হ্যাঁ 20 বছর, 10 বছর, 5 বছর,
2: এখান থেকে কাঠ এবং তার
1: অক্সিজেন অনেক কিছু,
2: অনেক কিছুই সেখান থেকে মানে সেটা একটা আয়ের একটা বড় সোর্স আমাদের। আমরা একটু দেখি যে পরিকল্পিত একটি বাগানই হতে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আয়ের একটা উৎস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে হলে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। দেখেন ভারতে একজন মানুষের জন্য প্রায় 28টি গাছ আছে বলছে, এবং যুক্তরাজ্যে মাথাপিছু গাছের সংখ্যা 43টা মাথাপিছু
0: এক একজনের ভাগে,
2: ওদের হিসাবটা। চীনে 130টা, ইথিওপিয়ায় 143টা, স্কটল্যান্ডে 400টা, আমেরিকায় 499টা, অস্ট্রেলিয়ায় 1269টি, ব্রাজিলে 1494টি, কানাডায় 10,163টা, নাগরিকের জন্য আছে 6,614টা, রাশিয়ায় বুঝলেন অনেক বড় বড়
0: যা হোক, আমাদের এই গাছ গাছালি এলাকাতে
2: চারজনের জন্য রয়েছে একটি পরিপক্ক গাছ, এর বলছে আমাদের প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো। আমরা 18 কোটি মানুষ আজকে যদি ধরি, তাহলে আমরা এবছর যদি চিন্তা করি যে 18 কোটি লাগাবো আমরা গাছ, তাও যদি না পারি আমরা অন্তত 2 জন মিলে একটা লাগাই, তাও তো 9 কোটি হবে। 2 জন মিলে একটা, 2 জন মিলে একটা লাগাই উচিত আসলে।
1: বর্তমানে আমাদের
2: প্রয়োজন প্রায় 1 ট্রিলিয়ন বৃক্ষরোপণ করা, এটা প্রয়োজন আমাদের। সারা যদি সারা বিশ্বে বর্তমানে 1 ট্রিলিয়ন গাছ লাগানো যায়, তাহলে এই সমস্ত গাছ পরিবেশ থেকে 200 গিগাটন কার্বন শোষণ করতে পারবে।
1: জি,
2: 200 গিগাটন কার্বন,
0: কার্বন ডাইঅক্সাইড থেকে আসে আমরা ছাড়ি সব জীব প্রায়
2: 100 বছর আগে আবহাওয়া ফেরত পাবো, এটা বলছে একটা রিপোর্ট আমি ঘাটাঘাটি করে হ্যাঁ নিয়ে আসলাম। তো আমরা এইভাবে আসলে বৃক্ষরোপণের গুরুত্বটা আমরা শুধু অক্সিজেন দিয়ে না, আমাদের এটা মানে মানে আয়ের
0: সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে।
1: জি,
2: আর এই যে আজকে কয়েকদিন দেখলাম হিট পড়তেছে এবং আমরা ওয়েদার ফোরকাস্টিং এ 120 ঘন্টার যে ওয়েদার ফোরকাস্টিং দিয়েছে, তাতে আমি দেখলাম যে তাপমাত্রা কিন্তু কমে না এবং ভ্যাপসা গরম হবে এবং হিটও বাড়বে। এই যে বাইরে আপনারা দেখছেন যে তাপটাও চলছে খুবই, তো এই সেজন্য আমাদের বৃক্ষরোপণ করা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই যে বৃক্ষরোপণ করবো তার জন্য আমাদের দরকার অনেক ক্ষেত্রে বনচারা লাগাই, তো বনচারা উৎপাদন রোপণ এবং পরিচর্যার মাধ্যমে সফল বনায়ন নিশ্চিত করা সম্ভব। এখানে আমরা যদি ধাপগুলো আলোচনা করি তাহলে বীজ সংগ্রহ, আমাদের অনেক বড় গাছ আছে, বিভিন্ন টায়ারের গাছ আছে, কোনো ছোটো কোনোটা বড়, তো আমরা সেখানে চারা তৈরি, তো বীজ সংগ্রহ সাধন
0: আদর্শ দেখতে হবে, আদর্শ গাছ আদর্শ।
2: আমরা বলছি যে রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করবো এবং হালকা গরম পানিতে ভিজিয়ে তারপর শুকিয়ে বা শুকিয়ে শোধন করে নিতে পারে। কার্বেটাজিম গ্রুপের ছত্রাকনাশক আছে, বটোইস্টিন আছে, রাইথেনিয়াম 45 আছে, তো এগুলো দিয়ে আমরা প্রতি 1 গ্রাম প্রতি 1 কেজি বীজের জন্য মাখিয়ে বা একটু পানি ছিটিয়ে পরে আমরা এটা রোপণ করব, চারা তৈরি করব। মাটির মিশ্রণের ক্ষেত্রে আমরা বলছি যে পলিব্যাগ মাটির চরে চারা তৈরি করতে পারি, আমরা 2 ভাগ আমরা পলিমাটি আর 1 ভাগ পচা গোবর সার, কম্পোস্ট সার আর 1 ভাগ বালু মাটি মিশিয়ে আমরা মাটি তৈরি করতে হবে। এরপরে ব্যাগে পলি ব্যাগে ছিদ্র করে দিতে হবে, সাইড দিয়ে 2 একটা নিচে ব্যাগটা দিলাম, নিচেরটা বন্ধ হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো আমরা দিয়ে ওর ভিতরে বীজ দিলাম, মাঝে মাঝে পানি দেবো সিঞ্চন পদ্ধতি, তো চারা তৈরি হবে,
1: গাছ বেরোবে,
2: রাইট, তো সেটা আমরা লাগাতে পারি। এই আর একটা হলো রোপণের জন্য, এই যে বলছিলাম আগে যে উপযুক্ত জায়গা নির্বাচন, উঁচু জায়গা যেখানে বন্যার পানি জমে না, কিংবা যে গাছটা যেখানে বেঁচে থাকে, যে গাছের জন্য যতটা লাইটের প্রয়োজন হয়, আমরা 2 স্তর বিশিষ্ট, আমরা 1 স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট আমরা কিন্তু এই বনভূমি করতে পারি। আবার আমাদের ফলদ বাগানেও সেটাও একটা অনকান্ডা বনভূমি, বনভূমি না হলেও আমাদের ফলদ বাগান সেটাও আমাদের।
1: জি,
0: আমাদের একদিক দিয়ে যেমন কাঠও দিচ্ছে ফলও দিচ্ছে, যেমন কাঁঠাল গাছ,
2: কাঁঠাল গাছ এখন চাহিদা মানুষের, আর কাঁঠাল যদি আপনার সুস্বাদু একটা কাঁঠাল গাছ হয়, প্রতি বছর যদি সুন্দর করে সার প্রয়োগ করতে পারেন, অনেক মূল্যবান কাঁঠাল। বাড়িতে বই নিয়ে আসলাম, আনতে পারতেছি না,
0: এত বড়
2: হয়েছে না, মানে আমি হাতে তো কতটুকু ক্যারি করতে পারবো, তাহলে তো আমার গাড়ি নিয়ে লাগবে। তো যাই হোক, আমি হাতে করে নিয়ে আসলাম সুস্বাদু কাঁঠাল বলে, সুস্বাদু কাঁঠাল বলে, কাঁঠাল কি বাজারে নেই, আমার ওর জন্য আনতে আমার যা খরচ হয়েছে তাই এখান থেকে
0: কিনলে। তা ভাই আমরা তাহলে এখন একটা গান শুনি,
1: কমলাবু গান শোনার জন্য উচ্ছ্বাস করতেছে দাদা, ভালো একটা গান গাও,
0: তারপরে আমরা ফোনে চলে যাব গানের পরে। তাহলে দাদা আমাদের গান শোনান, আমরা শুনি গুরুপদ দার কণ্ঠে গান।

শুনি ঘমটম হরা চিন্তায় ভাবনায় রোগ হয় ভাল লাগে না কেউ বহিকিল নয় শুনি ঘমটম হয় না কারো চিন্তা ভাবনায় রোগ হয় ভাল লাগে না দুঃখ কষ্টের ঠেলায় আর

আবার কারো দেশ জম্বের শাস্তি সাজা, ঘরে তাহার কোলা তো শুয়ে যাচ্ছে বাজা। তুমি কারো দেশ জম্বের শাস্তি সাজা, ঘরে তাহার কোলা তো শুয়ে

0: তাহলে আমরা সুন্দর একটা গান শুনলাম গুরুবর কণ্ঠে,
1: খুব সুন্দর
0: তাই না?
1: খুব ভালো লাগলো আমার।
0: তা দেখো এবার কোন ফোন আসে কিনা। শ্রোতা বন্ধুরা, আমি ফোন নম্বরটা আর একবার বলে দিই,
2: 0190-74-12-19-70।
0: দেখো কোন ফোন আসে কিনা। হাসিবু, আমরা হ্যাঁ ধরো, অবশ্যই ধরো। আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসি আল্লাহর রহমতে, ভালোই আছি আমরা।
1: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইজান? কুমলাবু আছে আমাদের সাথে, কুমলাবু আছে, জিজ্ঞেস করেন কেমন আছে, তা নাহলে আমার পরে রাগ করবেন।
0: না উনি এই
1: মঙ্গলবারে আসেন,
0: মঙ্গলবারে মনাভাই আজকে নাই, মঙ্গলবারে থাকে না। ওই দিন পাঠায় দে কমলাপুরে। হ্যাঁ বুঝতে পারছি ডাক্তার সাহেব। না এই যে বললো না আমাদের সামাদ ভাই যে বেশি বেশি গাছ লাগাতে হবে, তাহলে তো এই গরম আর থাকবে না।
1: কোন প্রশ্ন আছে নাকি আপনার? ধন্যবাদ আপনাকে।
0: আচ্ছা আল্লাহ হাফেজ। দেখো এরপরে সবাই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, যদি বেশি করে আমরা যদি বৃক্ষরোপণ।
1: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন কে? জি হ্যাঁ, রেডিও সেন্টার। মানে উই পোকা লাগছে গাছে, কি গাছে? ও উই পোকা লাগছে, কি মাটি ই করে চলে উঠে গেছে নাকি, মাটি মাটির ভিতর দিয়ে নাকি?
1: হ্যাঁ আপনি শোনেন স্যার বলতেছেন,
3: আপনি একটু পরিষ্কার করে দেন, পরিষ্কার করে দিয়ে একটু পানি দিয়ে পরিষ্কার করে দেন একটা বিষয়, তারপরে তারপরে আপনি ইমিডাকুল রিপিট গ্রুপের অ্যাডমায়ার বা ইমিটাফ এটা 1 ml প্রতি লিটার পানির মধ্যে দিয়ে একটু স্প্রে দিন,
0: স্প্রে করে দিন,
3: আগে পানি দেন পরিষ্কার করে দিন, তাহলে কমে আসবে, এরপরে ওটা দিন।
1: ধন্যবাদ আপনাকে।
0: আচ্ছা এবার দেখো, সবাই গাছের তো শত্রু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমরা সবাই আল্লাহর রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। জি
1: বলেন, আপনার সমস্যা বলেন।
0: লেবু গাছ কি কাগজ, কাগজি লেবু?
1: ও
0: লিচু গাছ, হ্যাঁ লিচু গাছ। তাই শোনেন
3: আপনি একটু উঁচু জায়গা যেখানে পানি জমে থাকে না একটা জায়গা নির্বাচন করবেন, আর একটু রৌদ্রোজ্জ্বল জায়গা নির্বাচন করবেন, আর একটা হলো যে দুই ফুট বাই দুই ফুট, আমি বেশি দিলাম না, দুই মিনিমাম, দুই ফুট। অনেক সময় আমরা 1 মিটার বলি, 1 মিটার দিতে পারলে ভালো হয়, 1 মিটার বাই 1 মিটার বাই 1 মিটার। এই গর্তটা খুঁজে উপরের বাটিতে অর্ধেক এক পাশে রাখবেন আর নিচের বাটি এক পাশে রাখবেন, আর এই অর্ধেক মাটির সাথে গোবর সার দেবেন অন্তত 20 কেজি গোবর সার দেবেন বা ভার্মি কম্পোস্ট দেবেন, আর এরকম 100 গ্রাম DAP দেবেন, 100 গ্রাম পটাশ দেবেন, আর বস্তা দেবেন হলো 40 গ্রাম, বোরন দেবেন 10 গ্রাম,
0: আর ইউরিয়া,
3: ইউরিয়া লাগবে, আর একটা হলো জিপসাম দেবেন হলো 50 গ্রাম, দিয়ে মাটিটাকে মিক্স করে গোবর সাথে মিক্স করে আপনি এরকম মাটিটাকে স্থির করবেন আগে
1: কয়েকদিন,
3: কিন্তু আপনি তো কিনে ফেলেছেন, তো সেই ক্ষেত্রে এই সারের পরিমাণটা আপনি অর্ধেকও দিতে পারেন। রাসায়নিক সারটা এখানে, এখন যদি কিনে ফেলেছেন দ্রুত লাগাবেন না, না হলে এই গর্তটা আপনার অন্তত 20 দিন আগে করে রাখা ভালো, এক মাস বা 20 দিন আগে গর্তটা করে রাখতে ভালো হতো।
0: জি বলেন।
3: তারপরে গাছটা লাগান, আশা করি আর গাছটা আজকে তাহলে আর শুধু গোবর সার দিয়ে লাগান, খুব রাসায়নিক সার দিতে যেন না, দিলে 50 গ্রাম হারে দিন, 50 গ্রাম ডিএপি, 50 গ্রাম পটাশ আর হলো ওই
1: গোবর সার।
3: হ্যাঁ গোবর সার
0: দিয়ে কালকেই লাগাই ফেলেন অল্প, এরপরে গাছ
3: যেন মাটির ওই যে গাছের চাকটা যেন ভেঙে না যায় একটু উঁচু করে লাগাবেন, আর একটু পানি সেচ দিয়ে ঝাঁঝরি দিয়ে খেয়াল রাখবেন, আর ওই পলিথিনটি যদি বাঁধা থাকে বা দড়ি দিয়ে বাঁধা থাকে ওই
0: ওটি সরিয়ে দিতে হবে।
1: আর একটা লাঠি দিয়ে দেবেন ওই সাথে যদি বাতাসে হেলে যায়।
0: ধন্যবাদ আপনাকে ভাই।
3: আর ছাগল থাকলে তাকে
0: একটু বেড়াটলা দিতে হবে, দেখো এরপরে দেখো সবাই এই টাইমই তো বৃক্ষ রোপণের সময়। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি চৌগাছা। হ্যাঁ বলেন।
1: আলহামদুলিল্লাহ
0: ভালো আছি আল্লাহর রহমতে। মানে কলম, কলমের গাছ লাগাবেন? হ্যাঁ কতটু দূরত্ব লাগাবে?
3: আম্রপালি, হিমসাগর আর হলো
0: ন্যাংড়া,
3: তিনটে গাছই খুবই ভালো। আপনি মিনিমাম মিনিমাম আপনি 10 ফুট দূরে দূরে দেন, মিনিমাম মিনিমাম, এটা ছ একবার খুবই মানে এটাও ঘন হয়ে গেল, তবে তবে মিনিমাম 10 ফুট দূরে দূরে আপনি যদি ইয়েতে করতে চান মানে মাঠে করতে চান মিনিমাম। জি
1: কয় হাত দূরে? মাটি খুব ভালো শক্তিশালী তাই
0: বলতেছেন?
3: এটা এটাও ঘন হলো, কিন্তু ঘন হলে পরে আপনারা ব্রাঞ্চ ছাড়াই করবেন বা কেটে দেবেন একটা বিষয়। আরেকটা হলো মাটি আপনি মিনিমাম 2 ফুট বাই 2 ফুট 2 ফুট গর্ত করবেন, কেটে গোবর সার দিয়ে ভরবেন, গোবর সার আর হলো ছাই বা গোবর সার, ছাই এবং গোবর সার মিশাই মিলাবেন। আর একটা হলো যে আপনি এখানে রাসায়নিক সারও দেবেন, রাসায়নিক সার দেবেন অন্তত 100 গ্রাম ডিএপি, 100 গ্রাম পটাশ, 100 গ্রাম জীবসার আর 40 গ্রাম দস্তা, 10 গ্রাম বোরন, এরকম দিয়ে আপনি মিশাই নিয়ে মানে
0: কয়দিন,
3: হ্যাঁ অন্তত 20 দিন রেখে দেবেন, তারপরে আপনি এই গাছগুলো রোপণ করবেন, এবং রোপণ করবেন গাছের যে নিচের মাটির বলটা
0: ধন্যবাদ আপনাকে।
4: আসসালাম,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন ভাই? সময় জি জি জি কি জানতে চান? জি সবাই ভালো আছে, সবাই ভালো আছে,
5: ভালো আছি, ভালো আছি, খুব ভালো আছি।
1: ঈদে খুব আনন্দ করেছে গুরুপদ দাদা?
3: আম গাছ আপনার 14 ফুটে লাগানো যায়, কেউ যাচ্ছে তার ইচ্ছে, অনেক ক্ষেত্রে ঘন লাগাবে পরে কেটে দেবে, আবার অনেক পাতলা লাগাবে।
0: হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ জি, হ্যাঁ আসি আসি, বলেন, সময় কম। হ্যাঁ আচ্ছা, পরে আরেকদিন শুনবেন, এখন আর আমাদের হাতে সময় নেই। আজ আমরা শুনলাম কি বৃক্ষরোপণ অভিযানের গুরুত্ব, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ আলোচনা করলেন জনাব মোহাম্মদ আব্দুল সামাদ, অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনা। আগামী অনুষ্ঠান আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ,
1: আল্লাহ হাফেজ।

0: চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠানটি এখানে শেষ হলো। পরিচালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে এলিজা আক্তার, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ

0: প্যালেটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
0: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
0: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড

0: তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: তোমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কোনো জিনিসকে শরীক করিও না, এবং মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, এবং আত্মীয় স্বজনের সাথেও, এতিমদের সাথেও, মিসকিনদের সাথেও, এবং নিকটবর্তী প্রতিবেশীদের সাথেও, দূরবর্তী প্রতিবেশীদের সাথেও, এবং নিকটে যারা বসে তাদের সাথেও, মুসাফিরের সাথেও, এবং ওই গোলামদের সাথেও যারা তোমাদের অধীনে রয়েছে, সদ্ব্যবহার করো। নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন লোকদেরকে পছন্দ করেন না যারা নিজেদেরকে বড় মনে করে এবং অহংকার করে। এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। যে ব্যক্তি দুনিয়াতে নিজ আমলের বদলা চাইবে তাকে দুনিয়াতে দিয়ে দিব, আর আখিরাতে তার জন্য কোনো অংশ থাকবে না। আর যে ব্যক্তি আখিরাতের বদলা চাইবে আমি তাকে আখিরাতে সওয়াব দান করব এবং দুনিয়াতেও দিব। আমি অতি শীঘ্র শুকরগুজার বান্দাদেরকে বদলা দিব, অর্থাৎ ওই সব লোককে অতি শীঘ্র বদলা দিব যারা আখিরাতের সওয়াবের নিয়তে আমল করে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয়স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ, বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: ইসলামের ভিত্তি পাঁচটি। এ কথায় সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ পালন করা, রমজানের রোজা রাখা। যখন কোনো সম্প্রদায় তাদের সম্পদের যাকাত আদায় করবে না, তখন আকাশ থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। যদি জীবজন্তু না থাকত তাহলে আর বৃষ্টিপাত হতো না। আল হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকিস্তানি হাম শুনবেন।

আল্লাহ পাকের সামনে হামদ শুনলেন। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয়ো না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। আল্লাহ তাআলার খাসমাতা তারা যারা জমির ওপর বিনয় সঙ্গে চলে। আল কোরআন সুরা ফুরকান আয়াত 63। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Weather. The news read by Farah Tawassum Tanisha. The testimonies of all 16 witnesses in the case over the rape and murder of Ramisa Akhtar in Dhaka's Pallavi have been completed, with the court now set to begin self-defense hearings and final arguments tomorrow. The development came after the victim's parents testified in court today. The testimonies were recorded before the Dhaka Metropolitan Tribunal for Children Repression Prevention, presided over by Judge Mashur Salikin, in the presence of the accused Sohail Rana and his wife Shafna Akhtar. The government will launch a three-month nationwide dengue awareness campaign from Saturday as part of an intensified effort to prevent the spread of dengue ahead of the peak transmission season. The announcement came at a press briefing on dengue prevention held at the conference room of the Ministry of Health and Family Welfare at the Bangladesh Secretariat today. Health and Family Welfare Minister said the government has directed private hospitals across the country to provide free treatment to dengue patients in at least 10% of their beds. He stressed that dengue prevention can't be achieved by the government alone and our citizens to actively participate in keeping their homes, offices and neighborhoods free from stagnant water, the primary breeding ground of Aedes mosquitoes. Health Minister also announced plans to decentralize dengue treatment services to ensure timely and effective health care for patients outside the capital. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milan has indicated that the schedule for next year's SSC and equivalent examinations may be changed. He said the government had earlier decided to hold the exams from January 7 next year, but the schedule could be pushed back by a month following request from stakeholders because Ramadan falls in February. However, no final decision has been made yet. The education minister made the remarks while speaking to reporters at the secretariat today, after a courtesy meeting between Prime Minister Tariq Rahman and officials of the education ministry. He said the government was still giving importance to the opinions of stakeholders regarding the SSC schedule. Home Minister Salahuddin Ahmed has urged Norwegian entrepreneurs to invest on a large scale in Bangladesh's renewable energy, information technology, shipbuilding and packaging sectors. He also stressed that the need to increase exports of high-value Bangladeshi products, including pharmaceuticals, leather goods, IT services, jute goods and handicrafts to the Norwegian market. The minister made the call during a courtesy meeting with Norwegian Ambassador to Bangladesh, Hakon Arild Gulbrandsen, in the capital today. Issues of mutual interest, trade, investment, cooperation, renewable energy, climate change and the Rohingya crisis were discussed in a cordial atmosphere. He said that the government's foreign policy gives the highest priority to national interest, sovereignty and security based on democratic values, human rights and the rule of law. The Norwegian ambassador praised Bangladesh's recent socio-economic progress. He said Norway was now placing greater emphasis on expanding trade and investment between traditional development cooperation. The Ministry of Expatriates, Welfare and Overseas Employment has established a complaint resolution and redressal to ensure the prompt handling of various complaints lodged by the Bangladeshi expatriates living abroad. The information was disclosed in an office order issued by the Ministry's administration wing, official sources said today. According to the order, the five-member cell will be headed by an additional secretary or a joint secretary of the Ministry's monitoring and enforcement wing as the convener. The office order stated that the cell will take necessary measures to promptly resolve complaints received through the designated email addresses. It also said that the applications and complaints received along with the actions taken on them will be submitted to the minister and the secretary on a daily or weekly basis. The order further noted that the cell may co-opt additional members if necessary. The office order, signed by Deputy Secretary Dr. Anisur Rahman, has come into effect immediately. At least 16 people, including two children, have been killed by a Russian missile and drone attack across Ukraine. Ukraine's Air Force said today Russia launched 656 drones and 73 missiles in Ukraine overnight. Russia's defense ministry said in a statement that the strikes had been a response to previous Ukrainian attacks. President Volodymyr Zelensky said civilian infrastructure and energy facilities had been targeted across the country. Cricket and Bangladesh women team will take on host Scotland in the Women Tri Nation T20 series at Edinburgh today. The match is scheduled to start at 6 p.m. Bangladesh time. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Mymensingh, Khulna, Borishal, Potuakhali and Sylhet. River poles in these areas are to west. Cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. বাণিজ্যিক সংবাদ পড়ছি নাজমুল হুদা। মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রায় 3.5 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময় তুলনায় 15.34% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের 1 জুলাই থেকে 31 মে পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে 32,756 মিলিয়ন ডলারের অধিক, যা আগের অর্থবছরের একই সময় তুলনায় 19.09% বেশি। এদিকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 34.77 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়। বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ গত মাসে লেনদেনের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানটি তাদের ইতিহাসে সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড গড়ার পাশাপাশি ঈদ উল আজহার আগে উৎসব কেন্দ্রিক কেনাকাটা, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবার কারণে এ মাসে প্রতিষ্ঠানটির লেনদেন, অ্যাক্টিভ ব্যবহারকারীদের সংখ্যা এবং দৈনিক লেনদেনের পরিমাণ সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। গত মাসে 44,639 কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে এক মাসের নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড ছিল চলতি বছরের মার্চ মাসে। সে সময় গ্রাহকেরা নগদের মাধ্যমে 41,469 কোটি টাকার লেনদেন করেছিল। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঈদ যাত্রায় 21 থেকে 30 মে পর্যন্ত গত 10 দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে প্রায় 64 কোটি টাকার টোল আদায় হয়েছে। এ সময় দুই সেতু দিয়ে মোট 6,79,997টি যানবাহন পারাপার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় পদ্মা সেতুতে 10 দিনে প্রায় 36,12,00,000 টাকা টোল আদায় হয়েছে। একই সময়ে যমুনা সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় 27,65,00,000 টাকা। বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসাবে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান পূর্ববর্তী সময়সূচি পুনর্বহাল করে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে সকল বিল বোর্ডের বাতি এবং চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যে 7টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে 3,266 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,34,855 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে 3,149 টাকা কমিয়ে 2,24,182 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরিতে 2,683 টাকা কমিয়ে 1,92,164 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে 2,216 টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,56,473 টাকা। আজ সকাল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাদুস। ঈদের ছুটির পর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 393টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 230টির, কমেছে 116টির এবং অপরিবর্তিত ছিল 4,447টির। এর প্রভাবী প্রধান সূচক ডিএসএক্স 33 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,406 পয়েন্টে। আজ ডিএসইতে 1,080,42,00,000 টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 912,38,00,000 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৬টায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
2: দূরের ও কাছের বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। দূরের বন্ধুরা, আমি অশ্রুজিৎ রায়, সিনিয়র শিক্ষক বাংলা, গভর্নমেন্ট ডেপুটি হাইস্কুল ঢাকা। এ মুহূর্তে স্টুডিওতে আমার সাথে আছে দুইজন শিক্ষার্থী বন্ধু, তারা একে একে তাদের পরিচয় দিবে।
3: আমি মোহাম্মদ তাসিন আলম, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ঢাকা।
4: আমি আজমাইন ইসলাম, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ঢাকা।
2: ধন্যবাদ আমন্ত্রিত বন্ধুরা। দূরের বন্ধুরা, তোমাদেরকেও আমন্ত্রিত শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে। আমরা তো তোমাদের আজকে যে আমরা বিষয়টি তোমাদের পড়াব, সেটি হয়েছে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের ব্যাকরণ অংশের পরিচ্ছেদ 21 পৃষ্ঠা নম্বর 59 ক্রিয়া সম্পর্কে। আসলে আমরা যে ক্রিয়া বলতে আমরা বুঝি যে ক্রিয়াপদ। তোমরা জানবে যে বাংলা ব্যাকরণের এই যে ক্রিয়া কিংবা ক্রিয়াপদ, এই বিষয়টি সবচেয়ে একটু গুরুত্বপূর্ণ, কারণ আমরা যতবার কথা বলি ততবারই ক্রিয়াপদ ব্যবহার করি, তাই না তাসিন? আমরা যখনই মানে আমরা হয়তো বুঝে বলি কিংবা না বুঝে বলি, তোমরাও হয়তো বুঝে বলো কিংবা না বুঝে বলো, কিন্তু যতবার আমরা কথা বলছি এখানে যত শব্দ আমরা ব্যবহার করছি, যত বাক্য আমরা ব্যবহার করছি, এই শব্দের মাঝে ক্রিয়াপদ আছে, এই বাক্যের মাঝে ক্রিয়াপদ আছে, তাই তো? এখন আমরা জানব যে আসলে প্রথমেই জানব, অনেকেরই ধারণা যে ক্রিয়াপদ তো আমরা জানি যে কাজ করা বোঝায়, তাই না? কিন্তু দূরের বন্ধুরা, প্রথমে আমি একটি প্রশ্ন দিয়ে তোমাদের ক্লাসটা শুরু করতে চাই। সাসিন, আমরা দুইটি শব্দ লিখব, একটির নাম করা আর একটির নাম পড়া, আর একটি হল দেখা। তিনটি শব্দ লিখেছি, তাসিন একটু তিনটি শব্দ দেখে নাও, একটি করা, একটি পড়া এবং একটি দেখা। আজমান, করা, পড়া, দেখা, আমি যদি প্রশ্ন করি এই তিনটির মধ্যে কোনটি ক্রিয়াপদ বা কোনটি ক্রিয়া?
3: কোনটি ক্রিয়া?
2: তাসিন বলেছে একটিও না। আজমান, তুমি বলো তো, তুমি যেটা বুঝো।
4: স্যার, একটিও না।
2: আমি যদি বলি তিনটি ক্রিয়া, কেন? করা কি কাজ করা বোঝায় না, কিংবা পড়া কি কাজ করা বোঝায় না, কিংবা দেখা কি কাজ করা বোঝায় না, তাহলে ক্রিয়াপদ কেন হবে না? আসবেন বলো।
4: কারণ স্যার, এখানে কে করছে না পড়ছে এসব,
2: সেটা তো দরকার নেই। আমার প্রশ্ন হলো, দূরের বন্ধুরা, তোমরা কিন্তু আজমাইনের সাথে কিংবা তাসিরের সাথে দ্বিমত পোষণ করতে পারো যে করা, পড়া, দেখা এগুলো ক্রিয়াপদ? আসলে না, তাসিন ঠিকই বলেছে, কারণ করা, পড়া, দেখা একটিও ক্রিয়াপদ নয়। তাহলে প্রশ্ন হলো যে ক্রিয়াপদ কি হবে? তাসিন, তুমি বলো তো, তাহলে ক্রিয়াপদ কি হবে?
3: এটা হতে পারে করে,
2: করছে, পড়ছে বা পড়ে কিংবা দেখে।
3: জি স্যার।
2: তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে ক্রিয়াপদের সূত্রটা কি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যদি বলি যে ক্রিয়াপদ মানে হল যে পদ দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে, আমরা এটা মুখে বলি, মুখস্থ করি, লিখি, কিন্তু আমাদের আজকের যে পাঠে আলোচনা করছি সেখানে আমরা বুঝতে হবে যে আসলে ক্রিয়াপদ কি। তো দূরের বন্ধুরা, তোমরা একটা সূত্র লিখে নাও, যদি সুযোগ হয় তাহলে তোমাদের টেবিলের সামনে বড় করে লিখে রাখবে যে ক্রিয়াপদের সূত্র। ক্রিয়াপদ হয়েছে ধাতু প্লাস ক্রিয়া বিভক্তি সমান ক্রিয়াপদ। তাসিন লিখেছ?
3: জি স্যার।
2: ধাতু প্লাস ক্রিয়া বিভক্তি সমান কি?
3: ক্রিয়াপদ।
2: ক্রিয়াপদ, যেমন একটু আগে আমরা বলেছি করে ক্রিয়াপদ, কর যোগ এ করে, কিংবা দেখে, দেখ যোগ এ সমান দেখে,
3: দেখে।
2: কিন্তু প্রশ্ন হল, একটু আগে আমরা বললাম যে করা কিংবা দেখা কিংবা পড়া এই তিনটার একটাও ক্রিয়াপদ নয়। আজমাইন, তুমিও বলেছ নয়, তাসিনও বলেছে নয়, আজমাইন বলো কেন নয়, সূত্র অনুযায়ী বলতে পারবে?
4: স্যার, কারণ করাকে যদি বিশ্লেষণ করে দেখি তাহলে হবে কর যোগ আ,
2: কর যোগ আ, দেখাকে দেখ যোগ আ, পড়াকে
4: পর যোগ আ।
2: তাহলে ক্রিয়াপদের সূত্রতে কি আছে? ধাতু প্লাস ক্রিয়া বিভক্তি। তাহলে আ কি বিভক্তি? আ হল প্রত্যয়। দূরের বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ পার্থক্যটা কি? পার্থক্যটা হল যখন ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি হবে তখন সেটা ক্রিয়াপদ, কিন্তু যখন ধাতুর সাথে প্রত্যয় হবে তখন সেটা ক্রিয়া বিশেষ্য পদ। আজমান বুঝতে পারছ?
4: জি স্যার।
2: বলো পার্থক্যটা কি বলেছি?
4: ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হলে তখন ক্রিয়াপদ হবে এবং ধাতুর সাথে প্রত্যয় যোগ হলে ক্রিয়া বিশেষ্য পদ,
2: ক্রিয়া বিশেষ হবে। এখন এই যে ক্রিয়া বিভক্তিগুলো, যখনই আমরা যদি একটা বাক্য তৈরি করি, করে দিয়ে সে কাজ করে, সে দেখে, দেখে যে একটা বাক্য রচনা করো,
3: সে আর্ট গ্যালারিতে ছবি দেখে,
2: ছবি দেখে, তাহলে এখানে আমরা, কিন্তু আমি যদি বলি দেখা, দেখা দিয়ে যদি বাক্য রচনা করে আমার দেখা হয়েছে, ক্রিয়াপদ কোনটা
3: হয়েছে?
2: দেখা তো ক্রিয়াপদ নয়, আমার কাজটি করা হয়েছে, হয়েছে ক্রিয়াপদ, করা তো নয়। তাহলে মনে রাখতে হবে যখনই ক্রিয়াপদ হবে তখনই ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হবে। আর ক্রিয়া বিভক্তিগুলো কিভাবে নির্ধারিত হবে? সেটা হবে কাল অনুযায়ী এবং পুরুষ অনুযায়ী। এ পুরুষ মানে কি? পার্সন। আমরা বলি না ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, বাংলায় হল উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, কি নাম পুরুষ। এই পার্সন অনুযায়ী এবং কাল অনুযায়ী, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল, এই কাল অনুযায়ী ক্রিয়া বিভক্তিগুলো নির্দিষ্ট। প্রশ্ন আছে তোমার? বলো।
3: পুরুষকে তো পক্ষ বলা হয়।
2: হ্যাঁ, পক্ষ বলা হয়।
3: জি স্যার,
2: আমরা পুরুষ বলতে পারি, পক্ষ পার্সন যাই বলি না কেন, এবং সর্বনাম অনুযায়ী আমাদের এই যে ক্রিয়া বিভক্তিগুলো আলাদা আলাদা হবে। ঠিক আছে, তাহলে দূরের বন্ধুরা তোমরা ক্রিয়াপদের সংজ্ঞাটা নিশ্চয় বুঝতে পেরেছ?
3: জি স্যার।
2: এবার আসমান আবার একটু ক্রিয়া করে দাও, ক্রিয়াপদের সূত্র কি?
4: ধাতু যোগ ক্রিয়া বিভক্তি
2: সমান
4: সমান ক্রিয়াপদ।
2: আর ধাতুর সাথে যখন প্রত্যয় হবে
4: তখন হবে ক্রিয়া বিশেষ্যপদ,
2: তখন হবে ক্রিয়া বিশেষ্যপদ। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কয় প্রকার, ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কয় প্রকার, তা কিন্তু তুমি বলতে পারবা?
3: ভাব প্রকাশের দিক থেকে
2: ক্রিয়াপদ কয় প্রকার, ভাব প্রকাশের দিক, যেমন আমি যেমন প্রশ্ন করলাম, যেমন তাসিন আমি বললাম এরকম একটা উদাহরণ লিখি যে তাসিন বই পড়ছে, তাসিন কি করছে?
3: বই পড়ছে।
2: এখানে কি ভাব প্রকাশ হয়েছে না হয়নি?
3: হ্যাঁ স্যার,
2: হয়েছে। আমি আরেকটা উদাহরণ দিলাম যে আজমান, আজমান ভাত খেয়ে, আজমান ভাত খেয়ে, এখানে কি ভাব প্রকাশ হয়েছে?
3: না স্যার।
2: তাহলে ভাব প্রকাশের দিক থেকে, দূরের বন্ধুরা তোমাদেরকে বলছি, ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হয়েছে যদি ভাবের পরিসমাপ্তি ঘটে তখন তার নাম সমাপিকা, আর যদি ভাবের পরিসমাপ্তি না ঘটে তার নাম অসমাপিকা। আজমান ক্লিয়ার হয়েছে?
4: জি স্যার।
2: তাসিন বই পড়ছে, কি হবে?
4: সমাপিকা,
2: সমাপিকা। আর তাসিন বা আজমান ভাত খেয়ে,
3: অসমাপিকা,
2: ভাত খেয়ে কি পরিসমাপ্তি ঘটছে?
3: না স্যার,
2: অসমাপিকা। কিন্তু আমি যদি বাক্যটা এরকম লিখি দূরের বন্ধুরা যে আজমান ভাত খেয়ে স্কুলে যাবে, বাক্য শেষ করলাম, তখন খেয়ে কি বলবো? সমাপিকা বলবো না অসমাপিকা বলবো?
3: অসমাপিকাই হবে,
2: তখন অসমাপিকাই হবে। সমাপিকা তখন কোনটা হবে?
3: যাবে,
2: যাবে। বুঝতে পেরেছ? তাহলে অসমাপিকা ক্রিয়ার একটি সূত্র আছে। তোমরা বলতে পারো স্যার আপনি তো সব গণিতের সূত্র বাদ দিয়ে ব্যাকরণের সূত্র নিয়ে আসছেন, প্রথমে বলছেন ক্রিয়াপদের সূত্র, ক্রিয়াপদের সূত্র কি আছেন?
3: স্যার ক্রিয়াপদের সূত্র হচ্ছে ধাতু প্লাস ক্রিয়া বিভক্তি,
2: ক্রিয়া বিভক্তি। তাহলে অসমাপিকা ক্রিয়ার একটি সূত্র আছে, দূরের বন্ধুরা তোমরা একটু লিখে নাও যে ধাতুর সাথে যখনই ক্রিয়াপদ হবে তখন ধাতু লাগবে, ধাতুর সাথে ইয়া, ইতে, ইলে, তারপর তে, তারপর লে, তারপর হল এ। তাহলে ধাতুর সাথে আমরা ছয়টা বিভক্তি যুক্ত করেছি, তিনটা হয়েছে সাধু ভাষার আর তিনটা হয়েছে চলিত ভাষার, ইয়া, ইতে, ইলে, তে, লে, এ। এই ছয়টি বিভক্তির যে কোনো একটি বিভক্তি যুক্ত হলেই সেটা কি হবে? অসমাপিকা ক্রিয়া। যেমন তা আজমান আমি যদি পর ধাতুর সাথে ইয়া যুক্ত করি কি হবে?
4: পড়িয়া,
2: পড়িয়া। এরপরে ইতে যুক্ত করলে কি হবে?
4: পড়িতে।
2: ইলে যুক্ত করলে?
4: পড়িলে,
2: পড়িলে। তে যুক্ত করলে?
4: পড়তে।
2: লে যুক্ত করলে? পড়লে। আর এ যুক্ত করলে?
4: পরে।
2: তাহলে এই অসমাপিকা ক্রিয়া মানেই হল ধাতুর সাথে এই ছয়টা বিভক্তির যে কোনো একটা। দূরের বন্ধুরা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কয় প্রকার?
3: দুই প্রকার।
2: কি কি?
3: সমাপিকা এবং অসমাপিকা।
2: আজমাইন বলো তো সমাপিকা কাকে বলে?
4: যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি বোঝায়
2: তাকে কি বলে?
4: সমাপিকা ক্রিয়া।
2: আর যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি বোঝায় না
4: তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
2: তাসিন, কোন প্রশ্ন আছে তোমার এই দুইটা থেকে?
3: না স্যার।
2: তুমি একটা অসমাপিকা ক্রিয়ার উদাহরণ দিতে পারবা?
3: এটা হতে পারে যে আমি স্কুলে যে পড়াশোনা করব, এখানে
2: যে হয় না গিয়ে,
3: গিয়ে
2: গিয়ে, তাই তো? আচ্ছা, তাহলে আমি স্কুলে গিয়ে পড়াশোনা করবো, তাহলে গিয়েটা কি হবে?
3: গিয়েটা হচ্ছে অসমাপিকা।
2: আমি গিয়ে যদি বলি যে গিয়ে, দূরের বন্ধুরা তোমরা কিন্তু শূন্য, তার সঙ্গে কিন্তু একটা প্রশ্নের জন্ম দিয়েছে, সেটি হচ্ছে গিয়ে যে ধাতুটা, সেই ধাতুটার নাম কি? সেই ধাতুটার নাম কি? যা ধাতু। যা ধাতুর সাথে কি যুক্ত হলো? এ বিভক্তি যুক্ত হলো, তাই তো? তাহলে যদি আমরা ধাতুর সাথে এই ছয়টা বিভক্তি সবসময় মনে রাখবে, আমি আবারও বলছি, ইয়া, ইতে, ইলে, তে, লে, এ, এই ছয়টা বিভক্তির যে কোনো একটা বিভক্তি যদি যুক্ত হয় তাহলে সেটা অসমাপিকা ক্রিয়া। আর যদি পরিসমাপ্তি বুঝায় তাহলে সেটা সমাপিকা ক্রিয়া। এখন আজমান, আমি এখানে লিখলাম যে আজমান বই পড়ে, কিন্তু দাড়ি দিলাম না, এটা সমাপিকা হবে না অসমাপিকা হবে? আজমান বই পড়ে, দাড়ি দিলাম না,
4: অসমাপিকা ক্রিয়া হবে।
2: দাড়ি দিলাম
4: তাহলে সমাপিকা ক্রিয়া।
2: দুইজন বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ? অর্থাৎ পরিসমাপ্তির চিহ্ন কি?
3: দাড়ি।
2: দাড়ি, আমাদের যে জ্যোতি চিহ্ন আছে দাড়ি, এই দাঁড়ি দিয়ে আমরা কি করব?
3: পরিসমাপ্তি,
2: পরিসমাপ্তি মানে ক্লোজ করব, বাক্যটা ক্লোজ করব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পর্ব ক্রিয়াপদের আরেকটি ভাগ, সেটি হয়েছে বাক্যে কর্মের উপস্থিতি অনুযায়ী। কর্ম বুঝো তাসিন?
3: জি স্যার।
2: কর্ম মানে কি? কাজ। কর্ম মানে কাজ। আমরা আমরা যদি বলি যে আমরা আরেকটা উদাহরণ দিলাম, যে প্রথম উদাহরণটা আমরা আবার লিখছি যে তাসিন বই পড়ছে, এখানে তাসিন কি? সাবজেক্ট, কর্তা। ইংরেজিতে আমরা বলবো সাবজেক্ট, বাংলায় কি বলবো? কর্তা। ক্রিয়াপদ কোনটা? পড়ছে, ভার্ব। আর কর্মটা কি?
3: বই,
2: বই। এটা ইংরেজিতে কি বলবো?
4: অবজেক্ট,
2: অবজেক্ট। তাহলে তোমরা মনে রাখবা যে ক্রিয়াপদকে, দূরের বন্ধুরা খুব ভালো করে মনে রাখবা যে ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটি হলো কর্ম। আজমান বলো কি বলেছে?
4: ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা
2: প্রশ্ন
4: করলে যে উত্তর পাওয়া যাবে তাই হবে কর্ম।
2: কর্ম। তাসিন বলো কর্ম কি? ক্রিয়াপদকে
3: কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম।
2: কর্ম। তাহলে কর্মের উপস্থিতি অনুযায়ী ক্রিয়াপদ হয়েছে তিন প্রকার। এক নম্বর হয়েছে সকর্মক, বলো। সকর্মক ক্রিয়া, বলো।
3: সকর্মক ক্রিয়া।
2: তাসিন বই পড়ছে, কোনটা সকর্মক ক্রিয়া? তাসিন বই পড়ছে, কোনটা সকর্মক ক্রিয়া?
3: পড়ছে,
2: পড়ছে সকর্মক ক্রিয়া। আজমান বলো পড়ছে সকর্মক ক্রিয়া কেন?
4: কারণ এখানে
2: কর্মের উপস্থিতি আছে। ক্রিয়াপদকে প্রশ্ন করো কি পড়ছে?
4: বই পড়ছে।
2: আমি বলেছি না কর্ম মানেই হলো কি বা
4: কাকে দ্বারা প্রশ্ন,
2: কাকে? তাহলে কি পড়ছে?
4: বই পড়ছে।
2: বই পড়ছে, উত্তর কি পাই?
4: জি স্যার।
2: কর্মের উপস্থিতি আছে?
4: জি স্যার।
2: তাহলে এই পড়ছেটা কি, কোন ক্রিয়া?
4: সকর্মক ক্রিয়া।
2: এবার আমি বলবো যে আজমান পড়ছে, শুধু লিখছে আজমান পড়ছে, কি পড়ছে? আজমান পড়ছে, কি পড়ছে?
4: উত্তর পাওয়া যায়,
2: উত্তর পাওয়া যায় না। তাহলে এই বাক্যে কর্মের কি উপস্থিতি আছে?
3: না স্যার।
2: তাহলে কর্মের যদি উপস্থিতি না থাকে তাহলে এই পড়ছে কি আমি বলবো অকর্মক ক্রিয়া। দূরের বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ? আমি দুইটা উদাহরণ আবার বলছি, তোমরা একটু লিখে নাও। প্রথম বাক্য বলেছি তাসিন বই পড়ছে, প্রশ্ন করছে কি পড়ছে? বই পড়ছে, উত্তর পাই, তাহলে সেটা হল সকর্মক ক্রিয়া।
3: ক্রিয়া।
2: আবার বললাম তাসিন পড়ছে কিংবা আজমাইন পড়ছে, কি পড়ছে? উত্তর পাওয়া যায় না। তাহলে এই ক্রিয়াটাকেই দুই জায়গায় কিন্তু পড়ছে আছে, কিন্তু একটা সকর্মক একটা অকর্মক, কারণ প্রথম বাক্যে কর্মের উপস্থিতি আছে আর দ্বিতীয় বাক্যে কর্মের উপস্থিতি নাই। এখন তাসিন, আমি বললাম যে শফিক, শফিককে ডাকো। আজমাইন কি বলেছি? শফিককে ডাকো, কাকে ডাকো?
4: শফিক,
3: শফিক।
2: তাহলে এই ডাকোটা সকর্মক হবে না অকর্মক হবে?
3: সকর্মক হবে।
2: কেন সকর্মক হবে?
3: কারণ ডাকোকে যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তর পাই হচ্ছে শফিককে।
2: শফিককে। তাহলে আমরা কর্মের সংজ্ঞা কি দিয়েছি, যে কর্ম ক্রিয়াকে প্রশ্ন করব
3: কি বা কাকে দ্বারা,
2: যদি উত্তর পাই সেটাই সকর্মক, যদি কর্ম থাকে তখন সেই ক্রিয়াটা সকর্মক, আর যদি কর্ম না থাকে
3: অকর্মক ক্রিয়া।
2: আরেকটি আছে কর্মের উপস্থিতি অনুযায়ী ক্রিয়া হয়েছে তিন প্রকার, একটি হল সকর্মক, একটি হল অকর্মক, আরেকটি হল
4: দ্বিকর্মক।
2: দ্বিকর্মক মানে হয়েছে দুইটি কর্ম থাকবে। যেমন আমি বললাম যে দেখুন একটা নাম বলো তোমার বন্ধুর,
3: আসিফ।
2: আসিফ, আমরা লিখলাম যে আসিফ আমাকে একটি বই দিল। আমাকে কি দিল? একটি বই দিল।
3: বই দিল,
2: কে দিল সেটা প্রশ্ন না, কি দিল?
3: বই।
2: বই দিল, কাকে দিল?
3: আমাকে।
2: তাহলে আমরা বলেছিলাম একটু আগেই বলেছি যে কর্ম আছে কিনা সেটা প্রশ্ন করব কি দিয়ে এবং কাকে দিয়ে, কাকে?
3: ক্রিয়াপদ।
2: তাহলে এখানে যে দিল, এই দিলটাই হলো কি ক্রিয়া?
3: দ্বিকর্মক্রিয়া।
2: দ্বিকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়ার কয়টা কর্ম থাকবে?
3: দুইটা,
2: দুইটি, একটি হচ্ছে বই আর একটি হচ্ছে
3: আমাকে,
2: আমাকে, একটা ব্যক্তি এবং একটা
3: বস্তু।
2: বস্তু মনে রাখতে হবে দূরের বন্ধুরা, যে কি দিল? বই দিল। কাকে দিল? আমাকে দিল। দুইটি কর্ম আছে, যদি কর্মের দুইটা উপস্থিতি থাকে তখন সেটা দ্বিকর্মক্রিয়া। এই দুইটা উপস্থিতির মধ্যে দুইটাই যে ব্যক্তিবাচক হবে কিংবা দুইটাই বস্তুবাচক হবে বা একটাই ব্যক্তিবাচক, এরকম নাও হতে পারে। অর্থাৎ দুইটা কর্ম থাকলেই হলো,
3: বুঝতে পেরেছ?
2: এখন এই যে বস্তুবাচক যে কর্মটা বই, এই কর্মটার নাম হয়েছে মুখ্য কর্ম। বলো,
3: মুখ্য কর্ম।
2: আর ব্যক্তিবাচক যে কর্মটা আমাকে, সেটার নাম হয়েছে গৌণ কর্ম। বলো,
3: গৌণ কর্ম।
2: এই গৌণ কর্মে কে বিভক্তি হয়? গৌণ কর্মে কি হয়? কে বিভক্তি হয় কিংবা রে বিভক্তি হয়, বুঝতে পেরেছ? তাহলে পরীক্ষার মধ্যে যদি তোমাদের প্রশ্ন আসে যে মুখ্য কর্ম কোনটা, দ্বিকর্মক্রিয়ার বস্তুবাচক কর্মটিকে
3: মুখ্য কর্ম বলে
2: আর দ্বিকর্মক্রিয়ার
3: ব্যক্তিবাচক কর্মটিকে হচ্ছে গৌণ কর্ম বলে,
2: আমি যদি দ্বিকর্মক্রিয়া নাও বলি, যেমন একটু আগে বলেছি শফিককে ডাকো, কাকে ডাকো?
3: শফিককে।
2: তাহলে এটা মুখ্য কর্ম না গৌণ কর্ম?
3: এটি হচ্ছে গৌণ কর্ম।
2: এটা গৌণ কর্ম, বুঝতে পেরেছ? আর মুখ্য কর্ম সবসময় কি বাচক হবে?
3: বস্তুবাচক।
2: আর গৌণ কর্মে কি বিভক্তি হতে পারে?
3: অথবা
2: রে বিভক্তি হতে পারে। তোমরা কি বুঝতে পেরেছ? তাহলে আমি যদি প্রশ্ন করি এখন যে কর্মের উপস্থিতি অনুযায়ী ক্রিয়াপদ কয় প্রকার?
3: তিন প্রকার।
2: কি কি?
3: সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক।
2: আবার আজমান সকর্মকের একটা উদাহরণ বলো, নতুন উদাহরণ, সকর্মকের যে কোনো একটা উদাহরণ বলো।
4: আমি বই পড়ি।
2: আমি বই পড়ি, চমৎকার, সুন্দর বলেছ। তো তুমি ঘাবড়াচ্ছ কেন? আরেকটা উদাহরণ বলো, রফিক বল খেলে। আমি ভাত খাই। আমি ভাত দিয়ে যাও, অন্য আরেকজনের কাছে যাও, তাসিনের কথা বলো।
4: তাসিন ভাত খায়,
2: তাসিন গান গাই, তাসিন গান গাচ্ছে, তাসিন বই পড়ছে, তাসিন এখন কি করছে বলো? অনুষ্ঠান, অনুষ্ঠানে উপস্থিত আছে, তাই তো? এটা হবে যা করছে, যে তাসিন লিখছে। এখন আমি লিখলাম যে তাসিন লিখছে, তাসিন লিখছে, এটা অকর্মক না সকর্মক?
4: অকর্মক।
2: কেন অকর্মক?
4: কারণ লিখছে কে, কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে
2: কেনা, কি দ্বারা, কেনা, কি দ্বারা, কি লিখছে,
4: উত্তর পাওয়া যায়,
2: উত্তর পাওয়া যায় না। তাসিন, বুঝতে পেরেছ?
3: জি স্যার।
2: আচ্ছা, আমি আরেকটা উদাহরণ বলছি তাসিন, লোকটি চোখে দেখেন না, লোকটি চোখে দেখেন না, সকর্মক্রিয়া না অকর্মক্রিয়া?
3: অকর্মক্রিয়া।
2: কেন?
3: কারণ এখানে দেখেন না, দেখেন কে যদি আমরা প্রশ্ন করি, কি দেখেন না বা
2: কি দেখেন না, উত্তর পাওয়া যায় না, তাহলে সেটা কি হবে?
3: অকর্মক্রিয়া।
2: আমার বুঝতে পেরেছ তো?
3: জি স্যার।
2: তাহলে মনে রাখতে হবে যে সকর্মক মানেই হল ক্রিয়ার, সকর্মক মানেই হল
3: কর্ম থাকতে হবে,
2: আর যদি অকর্মক হয়
3: কর্ম থাকবে না,
2: আর যদি দুইটা কর্ম থাকে
3: দ্বিকর্মক্রিয়া।
2: আশা করি দূরের কাছের বন্ধুরা আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছ। শুধু অনুষ্ঠানের আলোচনা শুনলেই হবে না, বাসায় পাঠ্য বইটি ভালোভাবে অনুশীলন করবে এবং আজকের পাঠের সাথে মিলিয়ে যখন পড়বে তখন তোমার কাছে আর কঠিন মনে হবে না। সময় অপচয় না করে আজই পড়াশোনা শুরু করো। শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রিত বন্ধু এবং দূরের বন্ধু তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।
0: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন অশ্রুজিত রায়, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
5: শিশু স্বাস্থ্য বাংলাদেশ ঢাকা শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ পরিচালনায় মোহাম্মদ আখতারুজ্জামান।
6: হ্যালো, গুড আফটারনুন ডিয়ার লার্নার্স, আই হোপ অল অফ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অব দি অলমাইটি আল্লাহ। আই ওয়েলকাম অল অফ ইউ অ্যাট টুডেজ ইংলিশ লার্নিং প্রোগ্রাম লেটস স্পিক ইংলিশ। ডিয়ার লার্নার্স, আমাদের আজকের অনুষ্ঠানটির বিষয়বস্তু হচ্ছে অ্যাট দ্য এয়ারপোর্ট, এবং আজকের অনুষ্ঠানটিতে আমার স্টুডিওতে উপস্থিত আছে দুজন শিক্ষার্থী। লেটস ইন্ট্রোডিউস উইথ দেম।
7: হ্যালো, আই এম ঐশ্বর্য খায়রুল ঐশী, আ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ ঢাকা।
8: হ্যালো, আই এম ফারহান, ওয়েলকাম টু টুডেস প্রোগ্রাম।
6: থ্যাংক ইউ ফারহান এন্ড ঐশী ফর কামিং টু আওয়ার স্টুডিও ফর দিস ইংলিশ লার্নিং প্রোগ্রাম লেটস স্পিক ইংলিশ। ডিয়ার লার্নার্স, আমরা আজকের অনুষ্ঠানটিতে অ্যাট দ্য এয়ারপোর্ট এই টপিকটার উপরে ভিত্তি করে রচিত একটি শর্ট কনভারসেশন শুনব ফারহান এবং ঐশীর কণ্ঠে। বিফোর লার্নিং দিস শর্ট কনভারসেশন, এই কনভারসেশনটিতে ব্যবহৃত কয়েকটি ওয়ার্ডের অর্থ জেনে নিব। প্রথম শব্দটি হচ্ছে ওয়ে, WEIGH, ওয়ে মিন্স দিস ইজ আ ভার্ব এন্ড দ্য মিনিং ইজ ওজন করা, পোইজ অর পন্ডার ইউ ক্যান সে। নেক্সট ওয়ার্ড হচ্ছে বোর্ডিং, দ্যাট ইজ আরোহণ, বা সাধারণত বিমানে আরোহণের ক্ষেত্রে আমরা বোর্ডিং শব্দটি ইউজ করি। অর্থাৎ কন্টেক্সচুয়াল ভোকাবুলারি টপিক অ্যাট দ্য এয়ারপোর্ট ইজ বোরিং। এরপরে এই শব্দটি হল ডিটেক্টর, শনাক্তকারী যন্ত্রকে আমরা ডিটেক্টর বলি। সাধারণত এয়ারপোর্টে দেখা যায় এই মেশিনটি, বা অনেক অফিস আদালতে বা স্টেশনে বা রেল স্টেশনে দেখা যায়। এরপরে এই শব্দটি হল টেক অফ, এটি একটি ফ্রেজাল ভার্ব। তোমরা জানো ফ্রেজাল ভার্ব এবং ইডিয়মের মধ্যে একটি কোয়াইট ডিস্টিংশন আছে, দুটি কনসিস্ট অফ সিভিল ওয়ার্ডস, কিন্তু একটু পার্থক্য আছে, সেটি হল ফ্রেজাল ভার্বস হ্যাজ স্ট্রাকচার, অন দি আদার হ্যান্ড ইডিয়মস ডু নট হ্যাভ এনি স্ট্রাকচার। হাউএভার, টেক অফ মিন্স টু রিমুভ সামথিং, হাউএভার স্পেশালি পায়ের জুতা বা অন্য কিছু হতে পারে। ডিয়ার লার্নার্স, নাও লেটস এনজয় লিসেনিং দ্য শর্ট কনভারসেশন এনটাইটেলড অ্যাট দ্য এয়ারপোর্ট।
7: গুড মর্নিং, হোয়ার আর ইউ ফ্লাইং টুডে?
8: গুড মর্নিং, আই এম ফ্লাইং টু লন্ডন।
7: May I see your passport and ticket, please?
8: Sure. Here are they.
7: Thank you. Are you checking any bags?
8: Yes, just one suitcase.
7: Great. Would you place your bag on the scale? Perfect. It weighs 22 kg, which is within the 23 kg limit. Here's your boarding pass. Your gate is number 12 and boarding starts at 2:30 p.m.
8: Thank you so much.
7: Do you have any laptops, tablets or liquids in your bag?
8: Yes, my laptop is in the front pocket. I'll take it out.
7: Great. Please empty your pockets and place your keys and watch in the plastic bin. Step through the metal detector, please.
8: Do I need to take off my shoes?
7: No, you can keep them on. You're all set. You can collect your belongings over there. Have a safe flight.
8: Thank you.
6: Okay, of course, we expect to have a safe flight. Thank you, Oishi and Farhan, to read out this short conversation very nicely. Dear learners, you must have listened a specific sentence in this short conversation. That is, would you place your bag on the scale? Look at here, this modal verb would most frequently, in English language, is used as polite request, but it can be used in indirect speech as the second form of will. Here, in this context, would you place your bag on the scale? The place is used here as principal verb. Are you surprised? Yes, place can be used as noun too. For example, this is a nice place. Here, place is noun, but here in this sentence, it is used as a verb. I have told you that English word may have different meanings, and the same form can be used in different forms. For example, this sentence, would you place your bag অন দি স্কেল। আমরা যখন কাউকে ভদ্রভাবে অনুরোধ করি কোনো কিছু করার জন্য, অফকোর্স উই শুড ইউজ দিস মডেল ভার্ব উড। সামটাইমস মেনি পিপল ইউজ কুড, অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ নোটিস দ্যাট ইফ দে ইউজ whenever people use could as request, then please is used at the end of the sentence. But in informal English, it is not a meta at all. However, this is obviously an interrogative sentence, specifically a polite request, as I have already told you. The modal verb would is used here to form the polite request. Polite request. Bhadra anurodh bujhate amra would verb e byabohar kore thaki. The main verb, yes, another information regarding this verb, would generally, modal verbs cannot be used as principal verb. They are always helping the principal verb base. And in this sentence, place is the base form of the verb. And before this verb, there is no to. So you cannot say, I will to go there. No, I will to go there, haven't I will go there, haven't. However, the main verb of this sentence is place, indicating the action being requested. Oishi, would you please tell us two sentences by using would as a polite request?
7: Would you shut the door? Would you have a cup of tea?
6: Farhan, would you?
8: Sure, sir. Would you help them? Would you mind having a cup of coffee?
6: Wow, great. Thank you. Dear learners, you enjoyed listening a number of sentences using would as a polite request, both by Oishi and Farhan. Oishi said, would you shut the door? Amra obosshoi boli na je apni ki darja ta bondho korben. Ei dhoroner kotha bolle sundor lage, kintu jodi boli darja ta bondho koren tahole kemon lagbe? Farhan,
8: bajhe sir.
6: You are right. Okay, would you have a cup of tea? That is, you are offering somebody in a polite way a cup of tea. We shouldn't say, you have a cup of tea. No, would you have a cup of tea? And you should say, would you help them? Would you help the poor? Would you mind having a cup of tea? Yes, this is a very, very, very nice sentence. Would you mind having a cup of tea? Dear learners, you must have listened this. After the verb mind, Farhan has used another verb, that is have verb, and it is in present participle form. Here, having is used as gerund. And if you have any queries about gerund, please talk to us or let us know. Or you can follow a good grammar book like High School English Grammar Book by Ren and Martin, or any good dictionary suggested by your teacher. Would you mind having a cup of tea? Would you mind helping them? Would you mind staying here a bit? Would you mind staying here a short time? Would you mind reading this chapter loudly, etc., etc.? However, amra ei short conversation tite aro koyekti sentence niye kotha bolbo. Jemon bola hocche je, do you have any laptops? Sadharonoto amra any shobdotir pore onek shomoy confused hoye jay. Noun ti form singular form er hobe naki plural form e hobe? Duti hote pare, orthat singular plural dutoi byabohar kora hote pare. Grammatically correct, yes, grammatically correct. Tobe ami amra dekhechi je sadharonoto any pore plural form tai beshi byabohar hote. Do you have any laptops? Or you can say, do you have any laptop? Both are correct. And another sentence, that is, Oishi said, a single sentence, a single word sentence. Yes, a single word can be meant a sentence, a complete sentence. Oishi said, great, full stop. What does great mean here? Great means here, it's very good. Here, great means very good. That is, it's very good. Dear learners, I hope you have enjoyed our session today. We are almost at the end of the session. No more today. Hope to talk to you very soon.
5: শুনলেন অনুষ্ঠান লেট স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আখতারুজ্জামান, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসিম।
9: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন দেশের গান।
10: জন্ম আমার বাংলাদেশে। শিল্পী মোহাম্মদ রাশেদ উদ্দিন, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার অদূত সরকার।

মোহাম্মদ রাশেদ উদ্দিনের কণ্ঠে দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এবারে দেশের গান শুনবেন শাম্মী আক্তারের কণ্ঠে গীতিকার মোহাম্মদ হেলালুদ্দিন আহমেদ, সুরকার বশির আহমেদ।

0: শামী আক্তারের কণ্ঠে দেশের গানটি শুনলেন।
1: প্রিয় শ্রোতা, এই গরমে করণীয় বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাডের বোতল সাথে রাখুন। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আইজনডালিতে এবারে আপনাদের জন্য রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী জান্নাত আরা।

জান্নাতারার কণ্ঠে আপনারা শুনছেন নজরুল সঙ্গীত শিল্পীর কণ্ঠে। এবারের গানটি আনু সাকি সিরাজি আনু আঁকি পিয়ালায়।

0: জান্নাতুলার কণ্ঠে দুখানি নতুন সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনলেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৬টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সালমা ফারুকী। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে আট বছরের শিশু রামিসাকে হত্যার ঘটনায় করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন শিশুটির মা বাবা সহ ১৬ জন। আজ সকাল থেকে দুপুর নাগাদ ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তারা এই সাক্ষ্য দেন। মামলার প্রধান আসামি রহিল রানা ও তার স্ত্রী স্বপ্ন আক্তার তাদের বিরুদ্ধে গতকাল অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্যে দিয়ে মামলার বিচার কাজ শুরু হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় নিয়ে আসা। তিনি আজ রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বাজেট ২০২৬-২৭ প্রত্যাশা ও বাস্তবতা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিগত দুই সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে দরিদ্র নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং গৃহিণীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সরাসরি উপকারভোগীদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হবে এবং এই প্রক্রিয়ায় কোন রাজনৈতিক প্রভাব বা মধ্যস্বত্বভোগের সুযোগ থাকবে না। সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতামূলক তিন মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এই কর্মসূচির কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী শনিবার থেকে স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যমের সহায়তায় দেশব্যাপী জনসচেতনতামূলক এই কর্মসূচি শুরু হবে। বর্তমানে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় কোন ধরনের বিলম্ব না করে প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা ও ক্লিনিক্যাল গাইডলাইন বিষয়ে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আরও বলেন, এই কার্যক্রমে ঢাকার বাইরে ৭টি বিভাগ এবং বিভিন্ন জেলায় চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে। অংশীদণ্ড চাইলে এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জট কমিয়ে আনতে কাজ শুরু করেছিল। তারই অংশ হিসেবে বিভিন্ন অংশীজনের সাথে দফায় দফায় বৈঠক করে মন্ত্রণালয়। এসব বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী রমজানের আগে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং রোহিঙ্গা সংকট নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এতিমদের শুধু আশ্রয় দেয়া নয়, তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে চায় সরকার। আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সীমিত সামর্থ্যের মধ্যে মানুষের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরসমূহ কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন সমাজ কল্যাণ মন্ত্রী। ফরিদপুরের ভাঙ্গাই এক্সপ্রেসওয়েতে আজ এক সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছনের দিক থেকে প্রাইভেট কারটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলায় অন্তত ১৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। রাজধানী কিয়েভের মেয়র জানান, গতরাতে দুটি বহুতল ভবন লক্ষ্য করে রাশিয়া হামলা চালালে অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে। রাশিয়া অধিকৃত লোহানস্ক এলাকায় গত মাসে ইউক্রেনের ড্রোন হামলায় ২১ জন নিহত হওয়ার পর কিয়েভের বিরুদ্ধে মস্কো হামলা চালানোর হুমকি দেওয়ায় প্রেক্ষাপটে নতুন করে এই হামলা চালানো হল। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।
1: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম 88.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, এখন স্থানীয় খবর শুনবেন ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ হেলবাকি। A discussion meeting was held at the Pankhali Union Parishad ground of Dakubu Pujila in Khulna today to mark the inauguration of the Saitai Canal re-excavation activities in Pankhali Union. Member of Parliament Amir Rajas Khan attended Eid as chief guest. Presided over by the former convener of the Chalna Purushava BNP, the meeting was attended by a Pujila NBA officer, including a large number of party leaders and workers. A discussion meeting was held at the Upujila Parishad Auditorium in Bagnar today, town today, on the occasion of the 45th martyrdom anniversary of founder of BNP and Shahid President Ziaur Rahman. The meeting discussed on the life and works of the Shahid President Ziaur Rahman. The member secretary of the district BNP attended Eid as chief guest. Presided over by the joint convener of the district BNP, the meeting was attended by a large number of party leaders and workers. Later, special dua and munazat for the forgiveness of the soul of Ziaur Rahman was arranged at the same venue. A tree planting program began at the government Bhutiagata College premises in Bhutiagata Upujila in Khulna district today on the occasion of the 45th martyrdom anniversary of Shahid President Ziaur Rahman Bir Uttam. Member of Parliament Amir Azaz Khan inaugurated the program as chief guest. A large number of party leaders and workers were present at that time. Saplings of fruit-bearing, wooden and medicinal were planted during this time. A discussion meeting in Dua Mahfil was arranged at the K-Line premises in Shatkara town today on the occasion of the 45th martyrdom anniversary of Shahid President Ziaur Rahman. Former convener of the district BNP attended Eid as chief guest. A large number of party leaders and activists were present at that time. Later, different food items were distributed among helpless and distressed people at the same venue. For the first time, a flyover is being added to the roads of metropoles to ease traffic congestion and ease movement in Khulna city. Through this, a new dimension is being added to the road infrastructure of Khulna city. The work of the three-line road project, including the flyover under construction in the city, has reached a visible stage. This flyover is being built on the connecting road from the city's Nirala residential area to the city bypass. Under the project, the road and from Khulna University to Rai Mahal and Bastora Point to the old Shatkira intersection has been widened. The Khulna Development Authority is implementing the project at a cost of 715 crore taka. 75% work of the 3-kilometer-long new four-lane road has already been completed and the remaining is expected to be completed by December next. Once the construction work of the project is completed, there will be a big change in Khulna's communication system and the suffering of traffic congestion will be reduced. The members of Border Guard Bangladesh BGP seized Indian illegal goods worth 7,20,000 taka conducting a special anti-smuggling drives at the Kolarua border area in Shatkara today. These projects include sharis, tree pieces and medicines. The seized goods have been deposited in the customs house and the case has been lodged in the concerned thana. The National Consumer Rights Protection Department, led by the Assistant Director, has collected 60,000 taka as fine from a trader conducting a special drive at the Munchigon Bazar of Alamdang Upujila in Chuadanga today. This fine was made in illegal for selling expiry date products and not showing the price list and expired products. Cricket and Chowbariya Union 11 become champion, defeating Nagra Union 11 by 22 runs in the final match of the 16-team cricket tournament at the Chowbariya Secondary School ground of Mohammadpur Pujila in Magura today. Batting first, Chobar Union 11 scored 132 runs for 5 wickets in stipulated 50 overs. In reply, Nagra Union 11 managed to score 110 runs for all wickets in 48.2 overs. The joint convener of the district BNP distributed prizes among the winners as chief guest. Finally, weather in Forecast Valley till on tonight says there are chances of rain or thunder showers. A temporary west-northwesterly gust to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Jorsur, Kustia, Borishal, Potuakhali, Dhaka, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are two-fist cautionary signal number one. And that is the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Betar Khulna. প্রিয় শ্রোতা, অনুষ্ঠান ঘোষণায় এ পালায় রয়েছি আমরা দুজন, দানিয়া সুলতানা এবং আমি শেখ ইমরান সাইদ। অধিবেশন তত্ত্বাবধানে প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে আবদুল্লাহ আল মামুন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এলিজা আক্তার।
3: শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি অচিন পাখি লালন গীতির অনুষ্ঠানে। প্রথমেই শুনবেন পারুল পারভিনের কণ্ঠে গান।

আপনারা শুনছেন লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি। ভদ্রলোক সেই, বড় সেই, যে সত্যের সাধক, যে মানুষকে সমাদর করে, চরিত্রে মহৎ ও কাজার গৌরবময়, বলেছেন শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি। প্রতিভা সবারই আছে, কিন্তু আপনি যদি একটি মাছকে গাছে চড়ার সক্ষমতা দিয়েই বিচার করেন, তাহলে সে নিজেকে অথর্ব ভেবেই জীবন পার করে দেবে। উক্তিটি আলবার্ট আইনস্টাইনের। রয়েছেন লালন গীতির অনুষ্ঠান অচিন পাখির আয়োজনে। এবারের শিল্পী আকবর আলী সাঈ।

এতক্ষণ শুনলেন অচিন পাখি, লালন গীতির অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা। সুধী শ্রোতা, এখন শুনবেন নাথে রাসুল, শিল্পী খালিদ হোসেন, গীতিকার আব্দুল হাই আল হাদি।

দূর করো মনির নিকষ আঁধিয়ার সব মানুষের।

0: নাতির আসল শুনলেন।
1: আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সূরা ফুরকান আয়াত 63। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। তুমি নিজ চলনে মধ্যপন্থ অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে কথা বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন সূরা লোকমান আয়াত 18 ও 19। বাংলাদেশ বেতার খুলনা, খুলনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: إن رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর, আমি আবার বলছি এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, আরিচা, নারায়ণগঞ্জ সহ রাজশাহী, রংপুর ও খুলনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 38.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 64% এবং সন্ধ্যে 6টায় 58%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ভোর 5:11 এবং অস্ত যাবে সন্ধে 6:43। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Betar. Now in weather forecast read by Shahnaz Parvez. Dhaka Met Office forecast for inland rivers warning valid till 1 AM. It may expect temporary gusty or squally wind with rain or thundershower at a velocity per hour 45 to 60 km in west or northwest direction over the regions of Rangpur, Mamushing, Borishal, Potuakhali and Sylhet. River pools in these areas have been fast local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effective 6 PM. It may expected temporary gusty wind with lightning adjoining with light to medium rain or thundershower in a few places of Mamushing, Chattogram and Sylhet and one or two places of Dhaka, Khulna and Borishal. It may expected medium to heavy to very heavy rainfall over the regions of Mamunching, Chattogram and Sylhet as elsewhere over the country. Day and night temperature may nearly unchanged all over the country. Mild heat to wave is sweeping over the regions of Dhaka, Tangail, Faridpur, Madaripur, Gopalganj, Aricha, Narayanganj adjoining with Rajshahi, Rangpur and Khulna and it may continue. Today the maximum temperature was recorded in Sohepur 38.5 degrees Celsius and minimum was in Sylhet 23.7 degrees Celsius all over the country. Today the maximum temperature was recorded in Dhaka 36.7 degrees Celsius, minimum was 28.6 degrees Celsius. Humidity recorded in air at 9 AM 64%, at 6 PM 58%. Tomorrow the sun rises over Dhaka at 5:11 AM and sets at 6:43 PM. That's all for weather in time.
4: Bangladesh Bitar. এখন শুনবেন বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন প্রকার যুদ্ধ বিমান প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ VGD-2 ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ VGD-43 আকাশ সীমানায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম চলবে আগামী 11 জুন 2026 পর্যন্ত। ফায়ারিং রেঞ্জের ভৌগোলিক অবস্থান VGD-2 কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ, অক্ষাংশ 21 ডিগ্রি 51 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব এবং 91 ডিগ্রি 23 মিনিট পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 25 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব ও 91 ডিগ্রি 23 মিনিট পূর্ব এবং ভিজিডি 43 কক্সবাজার ফায়ারিং রেঞ্জ, অক্ষাংশ 21° 40' উত্তর, জাঘিমাংশ 91° 40' পূর্ব ও 91° পূর্ব, অক্ষাংশ 21° 3' উত্তর, জাঘিমাংশ 91° 40' পূর্ব, অক্ষাংশ 21° 6' উত্তর, জাঘিমাংশ 91° 30' 56" পূর্ব, অক্ষাংশ 21° 10' 58" উত্তর, জাঘিমাংশ 91° 18' 55" পূর্ব, অক্ষাংশ 21° 18' 5" উত্তর, জাঘিমাংশ 91° 10' 5" পূর্ব, অক্ষাংশ 21° 30' উত্তর, জাঘিমাংশ 91° 2' 58" পূর্ব দ্বারা সীমাবদ্ধ। বিজ্ঞপ্তিতে মহড়া চলাকালীন বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলাবর্ষণের এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার, ঢাকা।
5: এতক্ষণ আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে। কথা সাজিয়েছেন সুশান্ত সরকার।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়, আর খবরের পরপরই আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ সারাফাত আলী দুলু। খুলনার দাকুবের পানখালী ইউনিয়নের সৈয়াতিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা আজ পানখালী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আমির এজাজ খান এতে প্রধান অতিথি ছিলেন। চান্না পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়কের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার, চান্না পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে খুলনার বটিয়াকাটা উপজেলার সরকারি বটিয়াকাটা কলেজ চত্বরে আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। সংসদ সদস্য আমির এজাজ খান প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। জেলা ছাত্রদল, সরকারি বটিয়াকাটা কলেজ ও বটিয়াঘাটা উপজেলা ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ফলদ, বনজ ও ঔষধি জাতের চারা রোপণ করা হয়। এদিকে এই উপলক্ষে এক আলোচনা সভা আজ বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় জিয়াউর রহমানের জীবনকর্মের উপর আলোচনা করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব এতে প্রধান অতিথি ছিলেন। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদকের সভাপতিত্বে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে একই স্থানে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সাতক্ষীরা শহরের কেলাইন চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেকার আলী এতে প্রধান অতিথি ছিলেন। পৌর বিএনপির সাবেক আহ্বায়কের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক, দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে একই স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আজ খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি এতে প্রধান অতিথি ছিলেন। মহানগর ছাত্রদলের আহ্বায়কের সভাপতিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান পূর্ববর্তী সময়সূচি পুনর্বহাল করে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবৈধ পুশিন রুখে দিতে যশোর বিজিবির রিজওয়ান কমান্ডার মেজর জেনারেল মাহমুদুল হাসান আজ বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিজেপি সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে, দেশের স্বার্থে কোনো আপোষ নেই, ভারতীয় আগ্রাসন সীমান্তে বিজেপি রুখে দেবে। 49 বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সহ বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাদিপুর মাঠ দিয়ে 10-12 জনের একটি দলকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করলে স্থানীয়রা তা রুখে দেয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 7,20,000 টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে। জব্দকৃত মালামাল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ তারিখ উল্লেখ না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে একটি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 60,000 টাকা জরিমানা আদায় করা হয়। খেলার খবর ক্রিকেট। মাগুরার মোহাম্মদপুর উপজেলার চৌবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে 16 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় চৌবাড়িয়া ইউনিয়ন একাদশ 22 রানে নাগরা ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। চৌবাড়িয়া ইউনিয়ন একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 132 রান করে। জবাবে নাগরা ইউনিয়ন একাদশ 48 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 110 রান করতে সমর্থ হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে সাতক্ষীরা দেবাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে দক্ষিণ পারুলিয়া মোল্লাপাড়া 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ দক্ষিণ পারুলিয়া শেখপাড়া ক্রিকেট একাদশ 14 রানে পার্ক ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়োয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 মিনিটে বাংলায়।

এতক্ষণ স্থানীয় খবর শুনলেন বাংলায়। শ্রোতা বন্ধুরা, ঝড় বাদলের মৌসুম চলছে, যে কোনো সময় আবহাওয়া প্রতিকূল হয়ে যেতে পারে। এ কারণে নৌযান ঘাট থেকে ছাড়ার আগে অবশ্যই আবহাওয়া বার্তা জেনে নিন। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
3: কেমন আছো বলো?
2: আর আসিলাম ভালোই, এই গরমে হাঁপা গেলাম ভাই।
3: খুব বিশেষ করে আমাদের এই কৃষিজীবী ভাই বোনদের তো অনেক বেশি কষ্ট এই মাঠে কাজ করা এবং সারাদিন এই মাসের মধ্যে
4: যে মাঠে কাজ করতে যায় একেবারে ঘাই মাউসি রয়ে যায়।
2: বাকি আমার মাথায় ছিল লেবুর শরবত টরবত খাওয়া দিছি,
3: পানি বেশি খেতে হবে, লেবুর শরবত, তারপরে কি বলতে তেঁতুলের শরবত, এগুলো একটু বেশি খাওয়া দরকার, শরীরটা ঠান্ডা করা
2: দরকার। আর আমি আবার একটা জিনিস,
3: ডাবের পানি,
2: ওই যে বাঙ্গি আছে না, বাঙ্গি তোমার মনে করো যে যে আখের গুড় দিয়ে খুব মজা করে খাই।
3: বাঙ্গি তরমুজ এর মধ্যে 90% হচ্ছে শুধু পানি, সুতরাং খাবা খাবা এবং খাবা। যাকে ওই কথা বলছিলে যে সেদিন বলতেছিল যে ধুন্দুলের যে চাষ আমরা দেখছি, এটার এটার কি কোন উন্নয়ন হয় না আমাদের আসরের মধ্যে সেদিন বলতেছিল?
2: হ্যাঁ বলতেছিল।
3: আজকে কিন্তু এই বিষয়ে শেষের দিকে একটা এবার দেখো যেটা বলি যে দশে মিলে করি কাজ
2: হারি জিতি নাহি লাল।
3: হ্যাঁ, কিন্তু দশে মিলে কাজ করলে হারার চান্সটা কম।
2: এটা ভালো কথা কইছো, দেখি
3: জেতার চান্সটাই বেশি, কারণ দশ জনে তো 10 রকমের ব্রেন আছে আর কি, 10 দুগুণে 20 হাত আছে।
2: হয় হয় ঠিক ঠিক,
3: এতগুলো হাত খারাপ করতে পারে না, এতগুলো ব্রেনও খারাপ করতে পারে।
4: মাস্টার ভাই সাথে তো 10টা মাথা,
2: বললই তো। হ্যাঁ,
3: তো সেই কারণে হচ্ছে কি, সমবায়ের মাধ্যমে যদি আমরা কৃষি উন্নয়নটা করতে পারতাম, বিশেষ করে দেখো এই যে আমাদের আইল, এই যে সিস্টেমটা,
2: হয় হয়
3: কতটা জমি খেয়ে ফেলতে,
2: দেখো 1 ফিট 1.5 ফিট 2 ফিট করে তো আইলই থাকে।
3: আরে চাঁদ পর্যন্ত যাওয়া যায় যদি তুমি জমি যদি তুমি এগুলোকে এক করতে। অথচ যদি আমরা এই এইগুলোকে, অথবা এখন যে আমাদের যান্ত্রিক চাষাবাদ, সেটা যদি একসঙ্গে আমরা 2-5 বিঘা 10 বিঘা জমি একসাথে করতে পারতাম, হ্যাঁ
2: একই রকম ফসল,
3: একই রকম ফসল হতো, খরচ কম হতো, হ্যাঁ এবং নানান রকম ভাবে কিন্তু সাশ্রয় হতো। এইটা আমাদের সবার বোঝার দরকার। তো ওই জন্যই বলা হচ্ছে যে সমবায়ের মাধ্যমে কৃষি উন্নয়নটা আজ খুব জরুরি। তো চলো আজকে শুরুতে শুনব সমবায়ের মাধ্যমে কৃষি উন্নয়ন, এ বিষয়ে বলবেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং খামারবাড়ি। আর তার সাথে এ বিষয় নিয়ে কথা বলেছেন আফরোজা আক্তার পপি। আমরা শুনি, হ্যাঁ
2: আচ্ছা

0: কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসবে। কৃষি উন্নয়ন শুধু ব্যক্তিগত প্রচেষ্টাই নয়, সমবায়ের মাধ্যমে একসাথে কাজ করাও এখন গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। আজ আমরা জানব সমবায়ের মাধ্যমে কৃষি উন্নয়ন কিভাবে সম্ভব, কৃষকদের জন্য এর কি কি সুবিধা রয়েছে এবং এটি কিভাবে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। আর এ বিষয়ে বলবার জন্য আমাদের আসরে যুক্ত হয়েছে কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাবারবাড়ি, ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকে।
0: সমবায় কি সেটি জানতে চাই শুরুতে।
1: দশ মিলে করি কাজ, হারি দিদি নাহিলাজ, একতাই বল, দশের লাঠি একের বোঝা, এরকম প্রবাদ আমরা কিন্তু অহরহই শুনে থাকি, তাই না? প্রবাদগুলো সমবায়ের ধারণা থেকে সৃষ্টি হয়েছে। সাধারণ অর্থে সমবায় মানে হচ্ছে একসঙ্গে কাজ করা, নিজের পায়ে দাঁড়ানোর জন্য একে অন্যকে সাহায্য করার নামই হচ্ছে সমবায়। সমবায় এমন একটি সংগঠন যা কিছু সংখ্যক একই শ্রেণীর লোক দ্বারা তাদের নিজেদের ইচ্ছায় নিজেদেরই সুযোগ সুবিধার জন্য গঠিত হয়। এমন অনেক কাজ আছে যা একা করা যায় না অথবা একার পক্ষে করা খুবই কষ্টকর, সে ধরনের ক্ষেত্রে সমবায় গঠন করে সহজেই কিন্তু কাজটি করা সম্ভব হয়।
0: তো সমবায়ের মাধ্যমে কিভাবে কৃষির উন্নয়ন করা যায় বলে মনে করেন?
1: দেশের উন্নয়নের সবচেয়ে বড় মাধ্যম কিন্তু কৃষি, তাই না? আমাদের কৃষি উপকরণ পর্যাপ্ত নয়, আবার বাজার ব্যবস্থাও কিন্তু সব ক্ষেত্রে উন্নত নয়। পুঁজির অভাব দরিদ্র কৃষকদের সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি করছে। এসব সমস্যার জন্য উৎপাদন কম হয়, আয়ও কম হচ্ছে। ক্ষুদ্র ও দরিদ্র কোন কৃষকের একার পক্ষে এসব সমস্যা মোকাবেলা করে আশানুরূপ উৎপাদন করা সম্ভব হয় না। সমস্যা মোকাবেলা তথা প্রয়োজনীয় পরিমাণ কৃষি উপকরণ সরবরাহ, বাজার সুবিধা, পুঁজির নিশ্চয়তার জন্য দরকার অনুকূল পরিবেশ। অনুকূল পরিবেশ তৈরি করা গেলে আমাদের দেশের কৃষির ব্যাপক উন্নয়ন হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে সমবায়ের মাধ্যমেই কৃষির অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব। বলা যায় কৃষি উন্নয়নে সমবায়ের বিরাট প্রভাব রয়েছে।
0: আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে সমবায়ের ভূমিকাটা কি?
1: আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে উৎপাদন বৃদ্ধির জন্য উন্নত কৃষি যন্ত্রপাতি দরকার, যেমন ট্র্যাক্টর, পাওয়ার টিলার, পাওয়ার পাম্প, পাওয়ার থ্রেসার, বীজ বপন যন্ত্র, আগাছা দমন যন্ত্র, বীজতলা তৈরি যন্ত্র। এসব ব্যয়বহুল এসব যন্ত্রপাতির অধিকাংশই দরিদ্র কৃষকরা একা কিনতে পারেন না, সমবায়ের ভিত্তিতে তা সহজেই কিন্তু সবাই মিলে কিনা যায়। আবার কৃষি যন্ত্রপাতি ও কৃষি উপকরণ যেমন উন্নত বীজ, সার, কীটনাশক ব্যবহার বিষয়ে স্বল্প খরচে একসাথে অনেক কৃষকের প্রশিক্ষণ দেওয়া যায়। এসব প্রশিক্ষণ যন্ত্রপাতি ও উপকরণ ব্যবহারের ক্ষেত্রে খুবই কার্যকরী।
0: সেচ ব্যবস্থার উপর সমবায়ের কোন প্রভাব আছে কিনা?
1: নিশ্চয়ই আছে। সেচের ফলে অনেক উৎপাদন বেড়ে যায়। আর্থিক অসচ্ছলতার কারণে দরিদ্র কৃষক একা আধুনিক সেচ যন্ত্র কিনতে পারেন না, ফলে সেচের অভাবে তাদের উৎপাদনও কম হয়। সমবায়ের মাধ্যমে সেচ যন্ত্র কিনে সেচের চাহিদা পূরণ করা সম্ভব হয়। আবার সমবায়ের মাধ্যমে পাকা নালা তৈরি করেও সেচের পানির অপচয় রোধ করা সম্ভব হয়।
0: এ পর্যায়ে জানতে চাই ক্ষুদ্র খামার উন্নয়নে সমবায় কিভাবে কাজ করতে পারে।
1: বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে উত্তরাধিকারীদের মধ্যে জমি ভাগাভাগি হচ্ছে, ফলে জমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে পড়ছে। ভাগাভাগির ফলে অধিক আয়ের জন্য জমির অপচয় হচ্ছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে গেলে আধুনিক কৃষি যন্ত্রপাতি বাংলাদেশের ক্ষুদ্র খণ্ড জমিতে ব্যবহার করতে অসুবিধার সৃষ্টি হচ্ছে, ফলে একদিকে জমির অপচয় এবং অন্যদিকে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার না করায় উৎপাদন অনেক কম হচ্ছে। সমবায়ের মাধ্যমে অসংখ্য আইল তুলে একত্রে করে বড় খামার সৃষ্টি করা যায়। অর্থনীতিতে একটি বড় সত্য হচ্ছে ছোট খামার অপেক্ষা বড় খামারের উৎপাদন ক্ষমতা অনেক বেশি। সুতরাং সমবায়ের ভিত্তিতে বড় খামার সৃষ্টি ও আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে একই ব্যবস্থাপনার আয়তায় পরিচালনার মাধ্যমে উৎপাদন অনেক বাড়ানো সম্ভব।
0: পুঁজি গঠনের ব্যাপারে সমবায় পদ্ধতি কৃষক ভাইদের কিভাবে উপকার করতে পারে বলে মনে করেন?
1: আমাদের দেশের কৃষকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুঁজির সমস্যা। দরিদ্র কৃষক পুঁজির অভাবে ভালোভাবে চাষ করতে পারেন না। পুঁজির অভাবে মৎস্য চাষ, পশুপালন, হাঁস মুরগির খামার স্থাপন কোনটাই কিন্তু সুষ্ঠুভাবে করা যায় না। সমবায়ের সদস্যদের সঞ্চিত অর্থ দ্বারা বড় আকারের পুঁজি সৃষ্টি হতে পারে, আবার ঋণ গ্রহণের মাধ্যমে পুঁজি গঠন করা যায়। কৃষকেরা মহাজনদের নিকট থেকে চড়া সুদে ঋণ নেয়, পরে ঋণ শোধ করতেই কৃষকের আয়ের অধিকাংশ চলে যায়। সমবায়ের মাধ্যমে ব্যাংক ও অন্যান্য ঋণ দানকারী প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়াও কিন্তু সহজ। সমবায়ের মাধ্যমে ঋণ গ্রহণে একটি বড় সুবিধা হচ্ছে সরকার বা বৈধ এনজিও থেকে সহজে, কম সুদে ও আয়কর মুক্ত ঋণ পাওয়া সম্ভব। এনজিওগুলো একজনকে ঋণ না দিয়ে সমবায় বা গ্রুপ ভিত্তিক ঋণ দিতে অধিকতর আগ্রহী হয়ে থাকেন। তাই সমবায়ের ভিত্তিতে পুঁজি গঠন করে কৃষক ভাইয়েরা সহজেই উৎপাদন কাজে লাগাতে পারেন।
0: তো কৃষি বাজারজাতকরণের ক্ষেত্রে সমবায় কি ভূমিকা পালন করে থাকে?
1: কৃষক অনেক সময় উপকরণ কিনতে যেমন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তেমনি উৎপাদিত পণ্য বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ন্যায্য দাম পান না। ক্রয়ের ক্ষেত্রে একজন কৃষক অল্প পরিমাণে কিনে থাকেন, অল্প পরিমাণে কেনায় দাম পড়ে অনেক বেশি, সমবায়ে বেশি পরিমাণ গড়ে কম দামে কেনা সম্ভব। আবার বিক্রয়ের ক্ষেত্রে প্রভাবশালী মধ্যস্বত্ব উপকৃতের কাছে কৃষক অসহায় থাকেন, কৃষকেরা উৎপাদিত পণ্য কম দামে বিক্রয় করতে বাধ্য হন। সমবায়ের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে বেশি পরিমাণ পণ্য বড় ক্রেতার কাছে সরাসরি বেশি দামে বিক্রি করা যায়, এতে দর কষাকষির ক্ষমতাও কিন্তু বাড়ে। আবার ফসল তোলার পরপরই পারিবারিক প্রয়োজনে উৎপাদিত পণ্যের যে অধিকাংশ ক্ষেত্রেই কম দামে বিক্রি করে দিতে হয়, এ সময় সমবায়ের সমিতি থেকে ঋণ নিয়ে বা পণ্য জমা রেখে অর্থ নিয়ে অর্থের চাহিদা মেটানো যায়, ফলে মৌসুমেই বিক্রি না করে সংরক্ষণ করে পরে বেশি দামে বিক্রি করে কৃষক লাভবান হতে পারেন।
0: ধন্যবাদ আপনাকে। সমবায়ের মাধ্যমে কৃষি উন্নয়ন নিয়ে আজকের আলোচনা থেকে আমরা জেনেছি একসাথে কাজ করলে কিভাবে উৎপাদন বাড়ে এবং কৃষকের জীবনমান উন্নত হয়। সঠিক পরিকল্পনা ও সহযোগিতার মাধ্যমে কৃষিখাতে আরো বড় পরিবর্তন আনা সম্ভব। আশা করি আজকের বিষয়টি আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: খুব ভালো লাগলো সমবায়ের মাধ্যমে কৃষি উন্নয়ন নিয়ে বললেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান। তো এই যে আমরা যদি সমবায়ের মাধ্যমে অন্যান্য কাজগুলো করি, আমাদের কিন্তু তুমি দেখো যে ইয়ে কমে আসবে, কিন্তু এই যে যান্ত্রিক চাষাবাদের যে
3: খরচগুলো খরচের কথাই তো ঠিক আছে, সবকিছু মিলেই হয়।
2: দেখো আমরা একটা আধুনিক কৃষির দিকে যাত্রা শুরু করেছি, এখন কৃষক কার্ড আমরা পেয়েছি, এখন আমাদের প্রত্যেকটা চিন্তাই হবে কিন্তু আধুনিক
3: আধুনিক দেশ গড়ার কাজ,
2: দশ গড়ার কাজ। সেই জন্যই সমবায়ের মাধ্যমে কৃষি উন্নয়ন খুব জরুরি, এটা মাথায় রাখতে হবে।
3: হ্যাঁ, ওই যে কৃষি বাঁচলে দেশ বাঁচবে,
2: দেশ বাঁচবে,
3: এবং আমাদের এই সরকার কিন্তু এটার উপরে খুব জোর দিচ্ছে।
2: হ্যাঁ, কৃষি বান্ধব সরকার, সুতরাং তারা এটার উপরে অনেক বেশি জোর দিয়েছে, কত আধুনিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় আমাদের কৃষি কাগজটাকে, কৃষি খাতটাকে, তাই নিয়ে তারা কিন্তু চিন্তা ভাবনা করছে সারাক্ষণ
3: সারাক্ষণ।
2: আমার মনে হয় আমরা আরো উন্নয়ন দেখতে পাবো
3: ইনশাল্লাহ।
2: চলো এবার গান শুনি।
3: আচ্ছা,
2: শিল্পী মেহেরুন নেসা, ভেজাল সারের মর্মকথা।

0: হ্যাঁ, আসল সার না দিলে ফলবে না ফসল। ভেজাল সারের থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের এই আসল থেকে আমরা প্রায় বলে থাকি কি করে ভেজাল সার চেনা যায়, আর এখন গ্রামবাসী সবাই জেনে গেছেন, যারা কৃষি জীবনের সঙ্গে জড়িত তারা সবাই জেনে গেছেন। গানটি গেয়েছেন মেহেরুন্নেসা, গানটি লিখেছেন টিপু সুলতান বাবর এবং সুর করেছেন সাবিনা ইয়াসমিন। তো সকলেই খুব সুন্দর একটি মানে একটা ভালো কাজ করেছেন। তো ওই যে বলছিলাম ধুন্দুলের জাত এবং চাষ পদ্ধতি নিয়ে কিছু কথা শোনাবো।
1: হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগে এই গরমকালে ধুন্দুলের ইয়ে খাইতে।
0: তো চলো এখন শুনি ধুন্দুলের জাত ও চাষ পদ্ধতি নিয়ে বলছেন জাকিয়া সুলতানা, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন মোহাম্মদ শাহিনুর রহমান। চলো শুনি।
1: আচ্ছা শোনো।
2: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। আমরা প্রতিদিন আমাদের পুষ্টি চাহিদা পূরণের জন্য নানান ধরনের সবজি খেয়ে থাকি। এগুলো ভিটামিন মিনারেলের উৎস। আজ আমরা জানব ধুন্দুলের জাত ও চাষ পদ্ধতি সম্পর্কে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন জাকিয়া সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। প্রথমেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব ধুন্দুলের জাত পরিচিতি সম্পর্কে।
3: আমাদের দেশে সাধারণত দুই ধরনের ধুন্দুল পাওয়া যায়। একটি হল সাধারণত আমরা যেটা খাই, এর শ্বাস নরম ও সুস্বাদু। আর একটা হচ্ছে ব্রো ধুন্দুল, যেটা তিতা। আর এর ফল শুকিয়ে গেলে খোসা তৈরি করা হয়ে থাকে, যা দিয়ে গায়ে সাবান মাখা যায়, আমরা এটা সবাই জানি। ধুন্দুলের দুটি প্রধান জাত রয়েছে, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে হাইব্রিড। দেশি ধুন্দুল ছোট, দ্রুত আঁশযুক্ত এবং তিতা হয়। অন্যদিকে হাইব্রিড ধুন্দুল যেগুলো, সেগুলো বড়, লম্বা, সুস্বাদু এবং নরম হয়। হাইব্রিড জাত হচ্ছে বর্তমানে বেশি জনপ্রিয়। এছাড়াও ধুন্দুলের নিচে কিছু নতুন জাত নিয়ে আলোচনা করা হলো। হাইব্রিড ধুন্দুল যার নাম হচ্ছে ফুজিয়ান, এর হচ্ছে ফলের রং হালকা সবুজ। তারপরে আরেকটা হাইব্রিড ধুন্দুল আছে যার নাম হচ্ছে আরতি, এর ত্বকটা হচ্ছে মোলায়েম এবং ফল সাধারণত একই আকৃতির হয় আর বেঁকে যায় না। আরেকটি ধুন্দুল আছে হাইব্রিড ধুন্দুল, সেটা হচ্ছে ফোরলান 10, এটা দ্রুত বর্ধনশীল এবং ফলের রং হালকা সবুজ। এছাড়াও রয়েছে কিছু হাইব্রিড ধুন্দুল রূপসী, মমতা এবং শোভন।
2: যে কোনো সবজি চাষ করতে গেলে তার চাষ পদ্ধতি আমাদের জানা দরকার, তাহলে কিন্তু আমরা ভালো ফলন পেতে পারি। এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইব ধুন্দুলের চাষ পদ্ধতি সম্পর্কে।
3: ধুন্দুলের চাষ পদ্ধতি আসলে খুবই গুরুত্বপূর্ণ, না হলে ভালোভাবে ধুন্দুল সংগ্রহ করা যাবে না। এক্ষেত্রে প্রথমে জমিটা দেখতে হবে। জমি নির্বাচনের ক্ষেত্রে সাধারণত দোয়াশ বা বেলে দোয়াশ মাটি চাষের জন্য খুব ভালো। উঁচু, পানি জমে না এমন জমি নির্বাচন করতে হবে। ধুন্দুল চাষের উপযুক্ত সময় হল ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস, তবে 12 মাস কিছু জাত চাষ করা যায়। সাধারণত 2-3 সেন্টিমিটার গভীরের মাদা তৈরি করে প্রতিটা মাদায় 2টি করে বীজ বপন করতে হবে। আর চারা গজানোর 7 দিন পর সুস্থ চারাটি রেখে বাকিটা তুলে ফেলতে হবে। ধুন্দুলের একটি গুরুত্বপূর্ণ হচ্ছে বাউনি দেয়া, অর্থাৎ কাঙ্ক্ষিত ফলন পেতে হলে মাচায় চাষ করতে হবে। আর মাটিতে চাষ যদি করা হয় সেক্ষেত্রে কি হবে, ফল বিবর্ণ হয়ে বাজার মূল্য কমে যাবে, ফল পচে যাবে এবং পরাগায়ন কমে যায়, ফলে কি হয় ফলনটা কমে যায়। এজন্য মাচায় বাউনি দিয়ে ধুন্দুল চাষ করতে হয়। ধুন্দুলের সার সাধারণত জৈব সার ব্যবহার করতে হবে, যেমন গোবর সার। এছাড়াও প্রতি মাদায় পচা গোবর, ছাই, পচা কচুরি পানা, জৈব সার মিলিয়ে 5-6 কেজি, টিএসপি 100 গ্রাম আর 60-70 গ্রাম এমওপি সার প্রয়োগ করে মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং 5-6 দিন অপেক্ষা করে বীজ বপন করতে হবে। তবে চারা রোপণের 15-20 দিন পর প্রয়োজন অনুযায়ী মাদা প্রতি 50 গ্রাম কম বেশি হতে পারে এরকম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এছাড়াও আরো কিছু কিছু চাষ পদ্ধতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেচ। এটা সবসময় দেখে রাখতে হবে, মাটির অবস্থা ভেদেই তখন পানি সেচ দিতে হবে, বিশেষ করে শুষ্ক আবহাওয়ায়। এছাড়াও রোগবালাইয়ের ক্ষেত্রে সাধারণত পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ ঘটে, সেগুলো হল ডাউনি মিলডিউ, পাতা কোঁকড়ানো রোগ, পাতার দাগ রোগ, পাতা ছিদ্রকারী পোকা, কাঁঠালে পোকা, মাছি পোকা, ফ্লি বিটল, এগুলো প্রকার আক্রমণ ঘটে। এজন্য যখনই রোগ বালাই হবে সেগুলো থেকে বাঁচার ব্যবস্থা নিতে হবে। সাধারণত সঠিক পদ্ধতিতে যদি চাষ করা হয় তাহলে শতক প্রতি 120-140 কেজি এবং একর প্রতি 12-14 টন ফলন পাওয়া যেতে পারে।
4: খবর আছে, খবর আছে ভাই, সব মজার খবর।
5: একলা বেরাক্কেলের মতো ঢোল পিটাইতেছ যে, আবার কইতাছ মজার খবর আছে, বিষয়টা কি?
4: বিষয়টা আপনি অহনো জানেন না।
5: কিন্তু কি খবরের কারণে তুমি ঢুল পিটাইতেছ বলো দেখি।
4: খবরটা হইল হাটের খবর।
5: হাটের খবর?
4: হ্যাঁ।
5: আরে গত মঙ্গলবার হাটে আমিও তো গেছিলাম, কিন্তু আমি তো কোনো খবর পাই নাই। তুমি কিভাবে কি খবর পাইলা?
4: আহা, কেমনে যে আমি খবরটা আপনারে কই। শুনেন, আমি গত শুক্রবার ওই সিলিমপুর হাটে ঢোল পিটাইয়া আশেপাশের গ্রামের সব মানুষগো কইছি, আগামী শনিবার থেকে তিন রাস্তার মুখে হুনা বাড়িতে বিরাট হাট শুরু হইব, ফল ফলালির হাট। আর
5: ও, এই তোমার খবর? তা ওই হাটে কি ফল ফলালি ছাড়া শাক সবজি তরি তরকারি বেচা কিনা হইব না?
4: হইব না, আবার সব কিছুই বেচা কিনা হইব।
5: তাহলে তো হাটে গিয়া অন্তত একবার হাটা হাটি করে আসতে হয়।
4: খবর আছে, খবর, বিরাট ফল ফলালির হাট, খবর আছে, খবর আছে, ভাই সব খবর আছে, খবর আছে। আসেন আসেন ভাই সব আসেন, আমার কাজী পেয়ারার দোকানে আসেন, নতুন হাট বইলা একটা কিনলি একটা ফ্রি। আসেন আসেন, এই সুযোগ আর হেলায় হারাইবেন না।
6: এই যে ভাই আসেন, সড়কদার কথা হইলে ভুলবেন না। এই যে দেখেন আমার দোকানে কত পদের ফল, আম, কাঁঠাল, আনারস, কলা, পেয়ারা, লিচু, তরমুজ, জাম, আরো কত রকমের ফল, কোনটা লইবেন কইয়া যান। এমন সস্তায় এমন ফল পাইবেন না, আরে পাইকারি দামে নতুন হাট তাই মাত্র কিনা দামে বেচা, এতে কোনো মেডিসিন নাই।
7: আরে হাটে দেখছি হরেক রকম ফলে ভরপুর, খবরের কাগজে দেখছি সত্যি খবর লিখেছে, ফলের এবার আশাতীত উৎপাদন হয়, কৃষকের মুখে হাসি ফুটেছে। প্রান্তিক চাষিদের সরকার বিভিন্নভাবে সহযোগিতা করা, কৃষকেরা বিভিন্ন ফলের কাঙ্ক্ষিত ফলন পেয়ে তারাও অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে।
6: স্যার নেন এই জাম্বুরোটা নেন, ভিতরে লাল টকটকে, মিষ্টিও খুব বেশি।
4: স্যার আমার দোকানে আসুন স্যার।
5: ঠিক আছে, ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও।
6: আচ্ছা দিচ্ছি স্যার, আগামী শনিবারের হাটে আবার আসেন স্যার।
5: আচ্ছা
4: স্যার, আমার দোকান থেকে নিবেন না স্যার, একবার খাইলি আবার খাই পিব, নিয়ে যান স্যার, একটা কিনলেই একটা ফ্রি স্যার।
5: ঠিক আছে ঠিক আছে, অন্যদিন নেব।
4: আচ্ছা স্যার, আচ্ছা।

0: হ্যাঁ শুনছিলাম আমরা স্পট ড্রামা। আচ্ছা মনে আছে তো 11 জুন পর্যন্ত
1: কিন্তু সমুদ্রের মাছ মারা এগুলা?
0: হ্যাঁ সামুদ্রিক, বিশেষ করে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন বা সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ করা এবং টেকসই মৎস্য আহরণের জন্য এই 11 জুন পর্যন্ত মোট 58 দিন নৌযানের মাধ্যমে যে কোনো প্রজাতির মৎস্য আহরণ করা কিন্তু নিষেধ করা হয়েছে।
1: এটা অপরাধ, অপরাধ।
0: এই উদ্যোগ লাভটা কি হবে? আমাদের সামুদ্রিক যে জীব বৈচিত্র্য রয়েছে তার সংরক্ষণ এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকেন, তো আমরা সবাই এই নির্দেশনা মেনে চলি এবং অন্যদেরকেও সচেতন করি। আমাদের সচেতনতা ও সহযোগিতাই পারে সমুদ্রের সম্পদকে রক্ষা করতে। আমাদের আজকের আসর এই পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা উঠি।
1: হ্যাঁ চলো উঠা যাক।

0: বাংলাদেশ বেতার আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, সালমা সুলতানা, শামসি মাহমুদ এবং আমি নওশিন ফেরহান নূর। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মেসবা চৌধুরী, সোলেমান হোসেন খান, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, রাশেদুল ইসলাম এবং মোহাম্মদ আরিফ বিল্লা। অধিবেশন তত্ত্বাবধানে আমাদের সাথে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন, আমি সালমা সুলতানা,
1: আমি শামসি মাহমুদ।
0: দুর্বারে আজকে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার আর গানটি সুর করেছেন আনোয়ার পারভেজ।

সৈনিক ভাইয়েরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী সামিনা চৌধুরী। গানের কথা লিখেছেন কাউসার আহমেদ চৌধুরী এবং গানটি সুর করেছেন লাকি আকন্দ।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী মিজান মাহমুদ রাজীব, গীতিকা সুব্রত পাল, সুরকার অশোক কুমার সরকার।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী চম্পা বৌনে, গানের কথা লিখেছেন রঙ্গু শাহাবুদ্দিন আর গানটি সুর করেছেন তিমির নন্দী।

সৈনিক ভাইয়েরা দুবারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী প্রসঞ্জিৎ সরকার ও শবনম মুস্তারি প্রিয়াঙ্কা। গানের কথা লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার এবং গানটি সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

0: এই গানের সাথেই শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি সালমা সুলতানা,
1: আমি শামসি মাহমুদ। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। এডিনবারায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক স্কটল্যান্ড জয়ের জন্য 153 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 6 ওভারে 3 উইকেটে 38 রান করেছে। এর আগে বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 152 রান করে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় স্কটল্যান্ড নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 35 ওভারে 4 উইকেট হারিয়ে 139 রান করেছে। সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ছাড়া কোন বিকল্প নেই। 3 ম্যাচ সিরিজে পাকিস্তান 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যে সিরিজের তৃতীয় শেষ একদিনের ম্যাচটি আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে বাংলাদেশ সময় বিকেল 5:30 অনুষ্ঠিত হবে। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিকেল 5:00 খেলা শুরু হবে। একই ভেন্যুতে রাত 8:00 দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের মোকাবেলা করবে। 6 জুন ফাইনাল খেলার মধ্য দিয়ে সাফ নারী ফুটবলের পর্দা নামবে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র 10 দিন বাকি। আগামী 12 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দেশ অংশ নিচ্ছে। গাজীপুরের শ্রীপুর উপজেলায় আজ এক প্রীতি ফুটবল খেলায় সাভারচালা শান্তিসংঘ চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় মাঠে আয়োজিত ম্যাচে সাভারচালা শান্তিসংঘ 1-0 গোলে লতিফপুর ফুটবল একাদশকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে ম্যাচটিকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আজ নরসিংদীর শিবপুর উপজেলায় ঈদ উল আজহা উপলক্ষে স্থানীয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দলের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় আর্জেন্টিনা সমর্থক দল টাই ব্রেকারে 5-3 গোলে ব্রাজিল সমর্থক দলকে পরাজিত করে। নির্ধারিত সময় খেলা 1-1 গোলে অমীমাংসিত ছিল। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী শুক্রবার বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই সকাল 9:00 শুরু হওয়ার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট এবং 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নেবে আফগানিস্তান ক্রিকেট দল। আগামী শনিবার থেকে 10 জুন পর্যন্ত চণ্ডীগড়ে স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্ট খেলছে না আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান, তবে আফগান নির্বাচকরা এই অভিজ্ঞ স্পিনারকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তর্ভুক্ত করেছেন। টেস্ট ও 3 ম্যাচের ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন হাসমতুল্লাহ শাহিদি। আগামী 13 জুন ধর্মশালায় ভারত আফগানিস্তানের মধ্যে প্রথম একদিনের, 17 জুন লখনৌতে দ্বিতীয় এবং 20 জুন চেন্নাইয়ে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপ এ গ্রুপে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান এবং বি গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, একরাশ প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন, আছেন সুস্থ এবং সুন্দর। আপনাদের ভালো থাকাই আমাদের প্রত্যাশা। আমরা ভালো কাজ করব, ভালো কাজের মধ্য দিয়ে সবাইকে ভালো রাখার প্রত্যয়ে শুরু করতে চাই আজকের আয়োজন। তো জানিয়ে দিতে চাই যা যা থাকছে আজকের আয়োজন তালিতে। প্রথমেই থাকবে জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতিসমূহ সম্পর্কে আলোচনা, থাকবে জনসংখ্যার গান, সবশেষে থাকবে বেতার কার্টুন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল পরিবেশনায়। একটি পরিবার সুখী ও সুন্দর করার ক্ষেত্রে পরিকল্পিত পরিবার গঠনের কোনো বিকল্প নেই। বিয়ের শুরুতেই নবদম্পতি কত বছরের ব্যবধানে কয়টি সন্তান নেবে, যদি সে পরিকল্পনা করে নেয় তবেই পরিকল্পিত পরিবার গঠন করা সম্ভব। আর পরিকল্পিত পরিবার গঠনের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি একটি কার্যকরী পন্থা। জন্ম নিয়ন্ত্রণের জন্য রয়েছে অস্থায়ী এবং দীর্ঘমেয়াদী পদ্ধতি। অস্থায়ী বা দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণের মাধ্যমে সন্তান সংখ্যা সীমিত রেখে পরিকল্পিত পরিবার গঠন করা সম্ভব। হ্যাঁ প্রিয় শ্রোতা, এখন শুনবেন জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতিসমূহ সম্পর্কে আলোচনা। অংশগ্রহণে ডাক্তার ইশরাত জাহান ও ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার, সঞ্চালনায় ডাক্তার ডরিন আঞ্জুম।
2: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার ইশরাত জাহান, সহকারী অধ্যাপক শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, আরও রয়েছেন ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। সালাম আলাইকুম, কেমন আছেন আপনারা?
3: জি আলহামদুলিল্লাহ।
2: শুরুতেই জানতে চাবো ডাক্তার রফিকুল ইসলাম, আপনার কাছ থেকে যে আজকে আমাদের যে বিষয় অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি, এই পদ্ধতিগুলো কি কি রয়েছে?
3: ধন্যবাদ আপনাকে। আমাদের অস্থায়ী দীর্ঘমেয়াদী দুইটা পদ্ধতি আছে, একটা হলো আইডি আর একটি হলো ইমপ্লান্ট। আইডি 10 বছর মেয়াদি এবং ইমপ্লান্ট আমাদের দুই ধরনের আছে, 3 বছর এবং 5 বছর, 1 রড 3 বছর এবং 2 রড 5 বছর। আইডি যারা নিবে তাদের জন্য একটা শর্ত আছে, কমপক্ষে একটি জীবিত সন্তান থাকতে হবে, তারপরে তারা যেকোনো সময় নিতে পারে, কিন্তু নিশ্চিত হইতে হবে সে প্রেগনেন্ট না। একটা পদ্ধতি সুইচ ওভার করে নিতে পারে, খাবার পরিচক্র শেষ করে সে নিতে পারবে, কন্ডোম ব্যবহার করতে সে পেটে বাচ্চা নেয়নি, নিশ্চিত হলে সে আইডি নিতে পারবে। আর অন্য যেকোনো একটা পদ্ধতি সুইচ ওভার করেও সে নিতে পারবে। আর ইমপ্লান্ট একটা অত্যন্ত চমৎকার পদ্ধতি, এটা সবাই
2: আজকাল নববিবাহিত দম্পতিদেরও ইমপ্লান্টের জন্য।
3: হ্যাঁ, নববিবাহিত দম্পতি ইমপ্লান্ট নিতে পারে, ইভেন কি ডেলিভারির পরপরই বাচ্চা হয়ে গেছে সাথে সাথে ইমপ্লান্ট নিতে পারে। কাজে ইমপ্লান্ট খুবই চমৎকার একটা পদ্ধতি এবং এটা খুবই কার্যকরী। কারো যদি অল্প বয়সে বিয়েও হয়ে যায়, সে যদি বিশেষ আগে বাচ্চা নিতে না চায়, সে এখানে 3 বছর একটা স্পেস দিতে পারে, এটা তার জন্য খুবই চমৎকার একটা পদ্ধতি।
2: ডক্টর ইশরাত জাহান, আপনার কাছে জানতে চাবো এই যে ইমপ্লান্টের কথা আমরা শুনলাম, তো এটা আসলে যারা নতুন দম্পতি নিতে চান তাদের ক্ষেত্রে কোন ধরনের সমস্যা হতে পারে কিনা? যে অনেকের একটা ধারণা রয়েছে যে জন্ম নিয়ন্ত্রণে যে কোনো পদ্ধতি ব্যবহার করলে পরবর্তীতে সন্তান হতে সমস্যা হতে পারে, তো এই প্রসঙ্গে যদি কিছু বলতেন।
4: ইমপ্লান্ট আসলে প্রজেস্টেরন হরমোনের হরমোন কন্টেইনিং রড, তো সুতরাং এখানে প্রজেস্টেরন হরমোনের জন্য যে সমস্যাগুলো হতে পারে, অনেক সময় ফোটা ফোটা রক্ত যাওয়া বা একটু মুখে ব্রণ হওয়া, এই টুকটাক সমস্যা হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তবে এটার জন্য কোনো জটিলতা হয় না। আর বাচ্চা নেওয়ার কথা যেটা বলা হচ্ছে যে পরবর্তীতে গর্ভধারণে কোনো অসুবিধা আছে কিনা, আসলে কোনো অসুবিধা নাই। এই জন্যই অসুবিধা নাই বলেই নবদম্পতিদেরকে দেওয়া হচ্ছে যে 3 বছর স্পেস দিল, তারপরে পরে বাচ্চা নিল, কারণ এটা খুলে ফেলার সাথে সাথে তার ওভুলেশন ইয়েটা ফিরে আসে এবং ওইটা ওভুলেশন হতে পারবে এবং সে কনসিভ করতে পারবে, প্রেগনেন্সি নিতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না।
2: ডাক্তার রফিকুল ইসলাম, এই যে আরো একটি পদ্ধতির কথা আমরা জানলাম যে কপারটি, যেটা 10 বছর মেয়াদী একটি পদ্ধতি, তো এটা যেহেতু দীর্ঘদিন ধরে একজন মহিলা তার শরীরে নিয়ে থাকেন, তো এই ক্ষেত্রে কপারটির জন্য তার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা হতে পারে কিনা?
3: কপারটি একটা চমৎকার পদ্ধতি, এটা আমরা জানি এর মধ্যে কোনো হরমোন নাই, যেহেতু হরমোন নাই কাজেই এতে তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, ছোটখাটো দিয়ে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, একেবারেই মিনিমাম কারো কারো, সেটা হলো যে একটু তলপেটে ব্যথা হইতে পারে, প্রথম 2-3 মাস একটু ফোটে ফোটে মাসিক হইতে পারে, আর এছাড়া আর তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, এবং অ্যাডজাস্ট হয়ে গেলে দেখা যায় সে 5-10 বছর যদি রাখে তাহলে চমৎকারভাবে কাজ করে।
2: এবং এই যে ইমপ্লান্ট বা কপারটি, এই দুইটি দীর্ঘমেয়াদী পদ্ধতি কাদের জন্য প্রযোজ্য, এবং যদি কোনো ডিজিজ কন্ডিশন থেকে থাকে, যেমন আমি জানতে চাচ্ছি যে ডায়াবেটিস বা ব্লাড প্রেশার যদি থেকে থাকে তাদের জন্য এটা আসলে কতখানি কার্যকর?
3: আইওডির জন্য তো ব্লাড প্রেশার, ডায়াবেটিস এটা তেমন যদি কন্ট্রোলে থাকে সমস্যা না। আইওডির বেলায় শুধুমাত্র জরায়ুতে যদি কোন ক্যান্সার বা টিউমার বা অনিয়মিত মাসিক দীর্ঘদিন ধরে থাকে, মাসিক বেশি হয়, তাহলে তাদের জন্য একটু দেওয়া যাবে না, কিন্তু অন্য সব ক্ষেত্রে দেওয়া যাবে। আর ইমপ্লান্টের বেলায় প্রেশার যদি সহনীয় মাত্রায় থাকে, হাইপার টেনশন কিন্তু যদি কন্ট্রোল থাকে তাহলে দেওয়া যাবে, এবং ডায়াবেটিস থাকলেও দেওয়া যাবে যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে।
2: তো এই ক্ষেত্রে যদি আমরা মানে পদ্ধতি দেওয়ার আগে তাদেরকে কোন স্ক্রিনিং
3: করার ব্যবস্থা আছে? জি, আমাদের স্ক্রিনিং করার ব্যবস্থা আছে, যেখানে আমাদের সেবা দেওয়া হয় আইওডি এবং ইমপ্লান্ট। তাদের অবশ্যই প্রস্রাব পরীক্ষা করে তাদের রক্তে সুগার এবং অ্যালুমিন আছে কিনা এটা দেখা হয় এবং দেখার পরেই দেওয়া হয়।
2: ডক্টর ইরশাদ জাহান, এই যে ইমপ্লান্ট বা কপারটি, এটা আসলে কখন ব্যবহার করবেন তারা, এই ক্ষেত্রে কোন শর্ত রয়েছে কিনা?
4: না, এক্ষেত্রে তেমন ইয়ে নাই যে কপারটি হলো যে পিরিয়ড শেষ হওয়ার পরপরই দিয়ে দেওয়া হয়। ইমপ্লান্টও তাই, মানে মাসিকের প্রথম পাঁচ দিনের মধ্যে শুরু করা হয় যাতে সাইকেলের নিয়মিত থাকে এবং তখনই কাজ করতে পারে, ওই সময় সে ওভুলেশন না করিয়ে গর্ভধারণ রোধ করতে পারে।
2: এবং তেমন কোন বিশেষ শারীরিক পরীক্ষার তো তেমন
4: কোন শারীরিক পরীক্ষার তেমন দরকার
2: না।
4: আমরা তো দেখি ব্লাড প্রেশার দেখি, হাইপারটেনশন দেখি। এটা আসলে ইমপ্ল্যান্টটা তো প্রজেস্টেরন সম্বলিত ইমপ্ল্যান্ট, সেই জন্য এটা অসুবিধা হয় না। স্ট্রোজেন কন্টেইনিং থাকলে সেখানে আমরা ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের জন্য চিন্তা করি।
2: আর এই যে ইমপ্ল্যান্ট, এটা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো মহিলা, আমরা জানি একটা তিন বছর মেয়াদি এবং একটা পাঁচ বছর মেয়াদি, এবং মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো মহিলা এটা পরে থাকেন, তাহলে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে কিনা, যে হঠাৎ দেখা গেল যে উনি হয়তো সময় মতো এটা খুলতে পারলেন না, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে?
4: সমস্যার মধ্যে যেটা হবে যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যাবে, তখন তো
2: প্রেগন্যান্সি পিরিয়ডটা পর্যন্ত উনার পরে থাকার কথা,
4: তারপর কন্ট্রাসেপটিভ কাজ করবেন না, কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করবেন না, তখন তাকে অন্য ব্যবস্থা নিতে হবে।
2: এবং সেক্ষেত্রে তো আসলে মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পরই অবশ্যই সেটা খুলে ফেলার জন্য স্বাস্থ্যকেন্দ্রে আসতে হবে। এবং এই যে ইমপ্ল্যান্ট বা কপারটি, এটা কি ডাক্তারি পড়াই কিনা আমি জানতে চাচ্ছিলাম?
3: ইমপ্ল্যান্ট ডাক্তারি পড়ায় এবং ডাক্তারি খুলে দিবে, এবং তাদেরকে একটা কার্ড দেওয়া হয়, কার্ডে তার মেয়াদ কবে শেষ হবে সেটা লেখা আছে এবং কবে খুলতে আসতে হবে সেটাও লেখা আছে, এবং তার সাথে আমাদের যে WE মাঠ কর্মী আছে তারাও তাকে সহযোগিতা করে।
2: ডক্টর ইরশাদ জাহান, সব শেষ প্রশ্ন আপনার কাছে ছোট করে জানতে চাইব যে এই যে কপারটি এবং ইমপ্ল্যান্ট, আমরা দুইটা দীর্ঘমেয়াদী পদ্ধতির কথা জানলাম, তো এই পদ্ধতিগুলো যারা ব্যবহার করবেন এবং পরবর্তীতে যদি তারা সন্তান চান, তাহলে নির্দিষ্ট সময়ের আগে তারা খুলে ফেলতে পারবেন কিনা, এবং সেই ক্ষেত্রে সন্তান ধারণে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা?
4: অবশ্যই তারা খুলে ফেলতে পারবেন। যে ইমপ্ল্যান্ট যেমন তিন বছর বা পাঁচ বছর মেয়াদি, আর আইইউডি হচ্ছে দশ বছর মেয়াদি। উনি যদি চান যে না, দশ বছর না, আমি পাঁচ বছর পরেই সন্তান নিব, তো উনি নিতে পারেন। যখন উনি মনে করবেন যে সন্তান নেওয়ার জন্য প্রস্তুত, তখন তিনি খুলে কেন্দ্রে গিয়ে খুলে আসতে পারেন এবং তখন উনি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন।
2: এবং সেই ক্ষেত্রে সন্তান ধারণ করতে
4: কোন অসুবিধা হবে না, তেমন কোন অসুবিধা হবে না। পরের মাস থেকে তার ওভুলেশন হবে, পরের মাস থেকে সে যে কোনো সময় প্রেগন্যান্সি আসতে পারে তার।
3: এখানে আমাদের একটা স্টাডি আছে, এক থেকে তিন সপ্তাহ লাগতে পারে, বেশি লাগে না, এক থেকে তিন সপ্তাহ আমাদের একটা স্টাডি আছে।
2: ধন্যবাদ আপনাদেরকে প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। এতক্ষণ শুনলেন জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতিসমূহ সম্পর্কে আলোচনা। সুপ্রিয় শ্রোতা, দিন দিন বাড়ছে জনসংখ্যা, যার প্রভাব পড়ছে আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে। অধিক জনসংখ্যা বৃদ্ধির কুফল আমাদের নাগরিক জীবনে মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে। এছাড়াও খাদ্য, আবাসন, শিক্ষা, নাগরিক সুযোগ সুবিধা ও কর্মসংস্থান সুবিধাকেও চাপের মধ্যে ফেলতে পারে জনসংখ্যা সমস্যা। আর তাই সরকারের পাশাপাশি আমরা সবাই যদি একটু সচেতন হতে পারি, তবেই জনসংখ্যা বৃদ্ধি রোধ করা সম্ভব। শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব জনসংখ্যার গান। শিল্পী কাজী শুভ ও মরিয়ম বেগম মারিয়া, গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন উজ্জ্বল সিনহা। শ্রোতা বন্ধুরা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। এশারের নামাজের আজানের বিরতির পর আবার আমরা অনুষ্ঠানে ফিরে আসব।
5: নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয়ও নেই এবং তারা দুঃখিতও হবে না। আল কুরআন। এখন শুনতে পাবেন এশার নামাজের আজান।
6: الله أكبر الله أكبر الله

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: শুনলেন জনসংখ্যার গান। প্রিয় শ্রোতা, আমাদের সকলের প্রত্যাশা থাকে একটি সুখী ও সমৃদ্ধ পরিবার গঠন করা, আর সেজন্য কিন্তু প্রয়োজন সঠিক সময়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করা। নিয়ন্ত্রিত জনসংখ্যা এবং পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে আমরা সুন্দর একটি ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি, একটি সুস্থ ও স্বাভাবিক জীবন নিশ্চিত করতে পারি। প্রিয় শ্রোতা, আমাদের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন।
1: শুনছেন?
2: না বললে শুনবো কেমনে?
1: আমগো মাইয়া, ফরিদের কি জানি হয়েছে?
2: কি হয়েছে?
1: কেমন জানি হুগায়া যাইতেছে, তাছাড়া সন্ধ্যাকালে সবকিছু ঝাপসা দেহে।
2: ওহো, কিছু না, ঠিক হয়ে যাবে। না
1: ঠিক হয় কেমনে? আজ কতদিন ধরে এই অবস্থা, আজকাল দেখতেছি অবস্থা আরো খারাপ।
2: কি যে করি, কত রকমের রোগ বিরোগ যে আছে দুনিয়ায়।
1: এইসব কথা কয়ে বয়ে থাকলে তো চলবো না, ওরে ডাক্তারের কাছে নিয়ে যান, সহির কিছু হইলে তো দুনিয়া অন্ধার।
3: দেখি মা, দেখি, ওই দূরে তাকাও। আচ্ছা, চোখ ঘোরাও, ঘোরাও, ঘোরাও, এইদিকে ঘোরাও। আচ্ছা, কি কি অসুবিধা হয় তোমার বলো।
2: ক ক মা, তোর অসুবিধা তুই ক।
4: সাত লাগলে ঝাপসা দেহি, রাত হইলে বাতির ফহরেও কিছু দেহি না।
3: আর দিনের বেলায়?
4: দিনের বেলা রোদের দিকে চাইতে কষ্ট হয়,
3: চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে।
4: যে পড়ে।
2: ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মাইয়া?
3: চোখের অন্য তেমন কোনো সমস্যা নেই, তবে মনে হচ্ছে রাতকানা হয়েছে।
2: রাতকানা?
3: হ্যাঁ, ভিটামিন এর অভাবজনিত কারণে সাধারণত এ রোগ হয়। সেই জন্যই সব শিশুকেই জন্মের পর ভিটামিন এ খাওয়াতে হয়, বিশেষ করে বেড়ে ওঠা শিশুদেরকে একটু বেশি করে তেল চর্বি জাতীয় খাবার খাওয়াতে হয়। শাক সবজি রান্না করার সময় অবশ্যই তেল ব্যবহার করতে হয়। মোট কথা, বাড়ন্ত শিশুদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো নিশ্চিত করতে হবে।
0: শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে নিতে হবে বিদায়, তবে যাবার আগে বলবো শেষের কথাগুলো। সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনে ছিলেন মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম। শিশু রামিসা হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত, সাক্ষী দিলেন মামলার বাদীসহ 16 জন। আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বিভিন্ন আইনের সংস্কার, সীমান্ত সুরক্ষা ও দেশে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে একাধিক কৌশলগত উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতামূলক 3 মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ডেঙ্গু পরীক্ষায় 80% ছাড় দিতে হাসপাতালগুলোর প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। চলমান প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েল ও লেবাননের মধ্যে 2 দিনব্যাপী শান্তি আলোচনা। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে আজ স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে। ট্রাইব্যুনালে মামলার চার্জশিটভুক্ত 18 সাক্ষীর মধ্যে 16 জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য গ্রহণ শেষে ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
2: মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিনের আদালতে মামলার বাদী ও শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মাধ্যমে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর ভিকটিমের মা পারভিন আক্তার, প্রতিবেশী জাকিরুল ইসলাম রাজু, সুরথাল প্রতিবেদন প্রস্তুত করা উপপরিদর্শক, ময়নাতদন্ত প্রস্তুত করা কর্মকর্তা, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তা, পুলিশের এসআই সহ অন্যান্য সাক্ষী পর্যায়ক্রমে আদালতে জবানবন্দি দেন। এই সময় রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কলিমুল্লাহ তাদের জেরা করেন। রাষ্ট্রপক্ষের বিশেষ প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলেন, এ মামলা প্রমাণের অকাঠ্য প্রমাণ রয়েছে তাদের হাতে।
3: আজকে যে সাক্ষীটা হলো তার মধ্যে 9 জন হলো পাবলিক সাক্ষী, 5 জন হলো পুলিশ সাক্ষী, আর সেখানে 2 জন হলো, একজন হলো ডাক্তার যিনি পোস্টমর্টম করেছেন এবং ফরেন্সিক রিপোর্ট যিনি করেছেন, আর একটা হলো যে যার সামনে জিনিসের সামনে সে স্বীকারোক্তিমূলক দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিল ওই ম্যাজিস্ট্রেট সাহেব, ওনারা এই সাক্ষ্য দিয়েছেন। তাই আজকে 16 জন আহত উপস্থিত হয়েছেন, তাদেরকে সবাই সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে জেরা করা হয়েছে। প্রসিকিউশন পক্ষ আজকে তারা সাক্ষী দিবে না, আজকে তাদের সাক্ষী তারা সমাপ্তি চেয়েছে আদালতের কাছে। আদালত তাদের প্রসিকিউশনের বক্তব্য মতে আজকে সাক্ষী গ্রহণ বিষয়টা সমাপ্ত করলেন এবং আর সাক্ষী দেওয়া হবে না।
2: আর রামিসার বাবা সন্তান হত্যার ন্যায় বিচার চেয়ে নতুন আইন করার দাবি জানান।
4: বাংলাদেশে আর কোন বাবা মার বুক যেন এরকম নির্মম ভাবে খালি না হোক, কোন বাবা মার বুক যেন এইভাবে ভেঙে না যায়, কোন বাবা মা যেন আমার মতো যে বাঘপুটে এসে দাঁড়ান দেয় এসে দাঁড়াতে না। আমি বাংলাদেশের সরকার বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় এবং সেটা কার্যকারিতা হবে।
2: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় নিয়ে আসা। তিনি আজ রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বাজেট 2026-27 প্রত্যাশা ও বাস্তবতা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিগত দুটি সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে দরিদ্র নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং গৃহিণীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সরাসরি উপকারভোগীদের অ্যাকাউন্টে অর্থ হস্তান্তর করা হবে এবং এই প্রক্রিয়ায় কোন রাজনৈতিক প্রভাব বা মধ্যস্থত্ব ভোগের সুযোগ থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার বিভিন্ন জাতীয় আইনের আধুনিকীকরণ, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অভিযান জোরদারে একাধিক কৌশলগত উদ্যোগ নিয়েছে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 1867 সালের পুরনো জুয়া আইনটি প্রতিস্থাপনের জন্য একটি নতুন করে আইনের খসড়া তৈরি হচ্ছে এবং আসন্ন সংসদ অধিবেশনে তা পেশ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বিশেষভাবে অনলাইন জুয়া, বাজি ও এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থ পাচার রোধে এই আইনটি করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন, যেকোনো অবৈধ পুশ ইন বা পুশ ব্যাকের ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ সতর্কতা রয়েছে।
5: বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে, আমরা যে কোন রকমের ইলিগেল পুশ ইন বা পুশ ব্যাক এগুলার বিপক্ষে। কিন্তু যদি বাংলাদেশের কোন সিটিজেন কোন কারণে হোক, যদি সেই দেশে যেয়ে থাকে, তাদের যদি ন্যাশনাল আইডি আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি যে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোন তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। সেরকম কোন বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নাই। যদি অতীতে পেন্ডিং থাকে, সেটা অবশ্যই সেভাবে লিগেলি অ্যাড্রেস করা হবে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসের প্রতি শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, বিশেষ করে জঙ্গল সেলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা নির্মূলে প্রচেষ্টা চলমান রয়েছে। তিনি আরো বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ বৃদ্ধি, ঘনবসতি ও মাদকের বিস্তারের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো মোকাবেলায় সরকার বিশেষ নজর দিচ্ছে। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচ কমাতে বিভিন্ন পরীক্ষায় 80% ছাড় দিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শেখত হোসেন। তিনি আজ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের কথা জানান। মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে 80% পর্যন্ত ছাড় দিতে হবে, পাশাপাশি চিকিৎসকের ফি মওকুফ ও অন্যান্য সহায়তার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতামূলক 3 মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী শনিবার থেকে স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যমের সহায়তায় দেশব্যাপী জনসচেতনতামূলক এই কর্মসূচি শুরু হবে।
6: পরিচ্ছন্নতা অভিযান, ডিচ, মজা পুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজের দুয়ে তিনবার ভিতরে পানি রাখে, এগুলি বাড়ির সার আমরা ম্যান্ডেটরি করব। মোবাইল কোড দিয়ে প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির সাথে টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব।
0: বর্তমানে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় কোন ধরনের বিলম্ব না করে প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা ও ক্লিনিক্যাল গাইডলাইন বিষয়ে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে উল্লেখ করে সর্দার মোহাম্মদ শাকত হোসেন আরও বলেন, এই কার্যক্রমে ঢাকার বাইরে 7টি বিভাগ এবং বিভিন্ন জেলায় চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে। এ সময় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে অনুষ্ঠিত 2025-26 অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এই নির্দেশনা দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কাজের শতভাগ মান নিশ্চিত করে সব প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে। তিনি বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার উপরও জোর দেন। অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এ সময় উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন ধরনের সিন্ডিকেট বা দুর্নীতি চলবে না। তিনি আজ রাজধানীর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা বলেন। মন্ত্রী বলেন, জনশক্তি রপ্তানি খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে সরকার। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
7: বিদেশে কর্মী পাঠানো নামে প্রতারণা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। রুশ সেনাবাহিনীর কাছে বাংলাদেশি যুবকদের বিক্রির অভিযোগে কয়েকটি রিক্রুটিং এজেন্সি সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি।
8: রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা একশনে গিয়েছি। তিনটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং তাদের এজেন্সি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি।
7: মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কোন সিন্ডিকেটের সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে এই বিষয়ে ইতিবাচক খবর আসতে পারে।
8: কোন ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স। দীর্ঘদিন যেটা শুনেন নাই সেটা ইনশাআল্লাহ 10-15 দিন থেকে এক মাস খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন, আপনারাই দেখবেন আমাদের শ্রমবাজারটাও খুলে যাবে।
7: বিদেশগামী কর্মীদের জন্য বিএমটি কার্ডের পরিবর্তে চালু হচ্ছে প্রবাসী কার্ড। মন্ত্রী জানান, নতুন কার্ডে ডুয়েল কারেন্সি সহ বিভিন্ন সেবা যুক্ত করা হচ্ছে।
8: তার ডুয়েল কারেন্সি সুবিধাটা কিভাবে পেতে পারে, তাদের সহজ রেমিটেন্স কি বেনিফিট নিতে পারে, ব্যাংক পেমেন্টের গেটওয়েটা কিভাবে হবে, তাদের ডিজিটাল পরিচয়পত্র এটার সঙ্গে ট্র্যাক থাকবে, যাতে প্রবাসীদের এই কার্ড দেখালে যাতে তাকে প্রায়োরিটি বেসিস তাকে ফেসিলিটি দিতে হয়।
7: এছাড়া প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ইমেইল ভিত্তিক সেবা চালু এবং 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছে শিউলি রানীবালা। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে আজ সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে স্পিকার যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে স্পিকার বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য স্পেনের আহ্বান জানান। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এদিকে শুধু শিশুরাই নয়, হাসপাতালগুলোতে বাড়ছে হামে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও। চিকিৎসকরা বলছেন অসচেতনতা এবং সঠিক সময়ে টিকা না নেওয়াই এর অন্যতম কারণ। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: সাম্প্রতিক সময়ে শিশুদের হামের প্রাদুর্ভাবের মধ্যেও প্রাপ্তবয়স্কদের হামের উপসর্গ দেখা যাচ্ছে। জ্বর, শরীরে লালচে র্যাশ বা দানা ওঠা এবং কাশির মতো লক্ষণ নিয়ে হাসপাতালে ভিড় করছেন সব বয়সী মানুষ। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল ঘুরে দেখা যায় শিশুদের পাশাপাশি চিকিৎসা নিতে ভর্তি হচ্ছে প্রাপ্তবয়স্করাও।
11: খেতে পারে না, পরে আস্তে আস্তে বমি হয় এবং পায়খানার সাথে রক্ত আসে, বমির সাথে রক্ত আসে। ভর্তি করালাম, এখন স্লাইন লাগাইছে, ট্রিটমেন্ট দিতেছে।
12: বড়দেরও হচ্ছে, এটা আমরাও নিজেরা হাসপাতালে আছি, আতঙ্কে আছি যে বাচ্চাদের থেকে যদি আমাদের হয় তখন আমরা কি করব।
10: চিকিৎসকরা বলছেন বিশেষ করে যারা শৈশবে নিয়মিত টিকা নেননি তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে। মহাখালী ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফারিয়া বলেন, দেশের সকল স্তরের হাসপাতালগুলোতে হাম চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা গেলে কমবে হামের তীব্রতা।
13: আমাদের মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সর্বস্তরের সব হাসপাতালে, বিশেষ করে আমাদের রোগীরা যেন ঢাকামুখী হতে না হয়। ঢাকার বাইরে আমাদের যত জেলা সদর হাসপাতাল বা উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো আছে, বিভাগীয় যে হাসপাতালগুলোতে, সেখানে যদি আমরা হামের রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে পারি, তাহলে রোগীদের আসলে দীর্ঘ সময় ঢাকায় আসার জন্য যে দীর্ঘ সময়টা রাস্তায় অতিবাহিত করতে হয় এবং যেই কারণে বাচ্চাগুলো বেশি খারাপ হয়ে যাচ্ছে।
10: হাম থেকে বাঁচতে ভিড় পরিহার ও নিয়মিত মাস্ক পরার পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্ট বাংলাদেশ বেতার।
9: ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে আজ এক সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের 5 যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছনের দিক থেকে প্রাইভেট কারটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আজ বিইআরসির এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়, নতুন মূল্য অনুযায়ী 12 কেজি সিলিন্ডারের

0: ৪৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম ৮৯ টাকা ৫২ পয়সা থেকে ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা করেছে বিইআরসি। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ বাংলাদেশ বেতারে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজধানী শের-ই-বাংলা নগর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশ নেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটন ডিসিতে আজ এবং আগামীকাল ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় লেবাননের আলোচকরা দক্ষিণাঞ্চলে হামলা ও দখলদারিত্ব বন্ধের বিষয়টি নিশ্চিত করার আশা করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননের রাজধানী বৈরুত থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করতে বলেছেন এবং তিনি হিজবুল্লাহর কর্মকর্তাদের সাথেও কথা বলেছেন। তারা গুলি চালানো বন্ধ করতে সম্মত হয়েছেন। তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কার্টস বলেছেন, দক্ষিণ লেবাননে অভিযান যে কোনো মূল্যে অব্যাহত থাকবে এবং সেনাবাহিনী হামলা জোরদারের বিষয়টি বিবেচনা করছে। জাতিসংঘের আবহাওয়া সংস্থা আজ পূর্বাভাস দিয়েছে, আগামী মাসগুলোতে একটি মাঝারি কিংবা শক্তিশালী এল নিনোর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং চরম ভাবাপন্ন আবহাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্যমতে এল নিনো মধ্য পূর্ব প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার একটি পর্যায়ক্রমিক উষ্ণায়ন, যা সাধারণত ৯ মাস থেকে ১ বছর স্থায়ী হয়। সংস্থাটি জানায়, সমুদ্রপৃষ্ঠের উষ্ণায়ন এল নিনো সৃষ্টির মূল কারণ। চলতি মাস থেকে আগস্ট পর্যন্ত বিশ্বের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস দিয়ে সংস্থাটি জানায় এটি নভেম্বর পর্যন্ত চলতে পারে। খেলার খবর ক্রিকেট। এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক স্কটল্যান্ড জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ১৬ ওভারে ৬ উইকেটে ১০১ রান করেছে। এর আগে বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ সময় সন্ধ্যে ৬টায় স্কটল্যান্ড নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।

0: এর প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। চলমান প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্য সম্প্রচার মন্ত্রীর। লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েল ও লেবাননের মধ্যে দুই দিনব্যাপী শান্তি আলোচনা। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে আজ স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি আতিক মাহমুদ। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি আলোচনার অগ্রগতি কার্যত স্থবির হয়ে পড়েছে। ইরান ঘোষণা করেছে যে তারা আলোচনায় অংশ নেবে না যতক্ষণ না ইসরায়েল লেবাননের আক্রমণ বন্ধ করে। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আলোচনায় অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে, ফলে তিন মাসের পুরনো সংঘাতের অবসান এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে। 2026 সালে ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

0: কর্মসূচি ধ্বংস করা এবং রাজনৈতিক পরিবর্তন ঘটানো। এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং তার পুত্রকে উত্তরসূরি ঘোষণা করা হয়। ইরান পাল্টা আক্রমণে ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং আরব দেশগুলোর সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায়। পাশাপাশি তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় ধরনের প্রভাব ফেলে। ওমান মধ্যস্থ আলোচনায় ফেব্রুয়ারিতে কিছু অগ্রগতি হয়েছিল। সেখানে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সূচি নিয়ে আলোচনা হয়। মার্চে পাকিস্তানের উদ্যোগে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়, যা পরে বাড়ানো হয়। এ সময় আলোচনার মূল বিষয় ছিল হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, পুনর্গঠন ও নিষেধাজ্ঞা। তবে ইসরায়েলের লেবানন আক্রমণ অব্যাহত থাকায় ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে তারা আলোচনায় আর অংশ নেবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন যে ইরান নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোন সমাধান গ্রহণযোগ্য নয়। তিনি ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে হামলার হুমকি দিয়েছেন যদি চুক্তি না হয়। অন্যদিকে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, যা ইরানের কাছে আলোচনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ইরান স্পষ্ট করেছে যে তারা আলোচনায় ফিরবে না যতক্ষণ না তাদের শর্ত পূরণ হয়। তারা ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী ও বাব এল মন্দেব প্রণালী বন্ধ করে ইসরায়েল ও তার মিত্রদের শাস্তি দেওয়া হবে। এ অবস্থায় ইরান ও তার আঞ্চলিক মিত্ররা সংঘাতকে আরও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে আলোচনার অগ্রগতি কার্যত থেমে গেছে। যুক্তরাষ্ট্র আলোচনায় নীরব থাকার কৌশল নিয়েছে আর ইরান আলোচনায় অংশগ্রহণ স্থগিত করেছে, ফলে শান্তি চুক্তি এখনও দূরবর্তী লক্ষ্য হয়ে আছে। আন্তর্জাতিক মধ্যস্থকারীরা যেমন পাকিস্তান ও ওমান চেষ্টা চালালেও ইসরায়েলের আক্রমণ বন্ধ না হলে আলোচনার পুনরম্ভ অসম্ভব বলে মনে হচ্ছে। বিশ্ব সংবাদসমূহ পর্যালোচনা থেকে এটা স্পষ্টভাবে বলা যায় যে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল শান্তি চুক্তি আলোচনার বর্তমান অবস্থা অত্যন্ত অনিশ্চিত। যুদ্ধবিরতির সীমিত প্রচেষ্টা সত্ত্বেও আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে আর মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে পড়ছে। এদিকে ফেব্রুয়ারিতে হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের কারণে যখন বিশ্বের অন্যতম ভয়াবহ জ্বালানি সংকট শুরু হয়, তখন খুব কম মানুষই ভাবতে পেরেছিল যে তাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় প্রভাব পড়বে গ্যাস বিলে নয়, বরং ইন্টারনেট ব্যবহারে। কারণ ইরানি নৌবাহিনীর হামলা শিকার তেলের জাহাজগুলোর নিচে হাজার হাজার মিটার গভীরে রয়েছে একাধিক সাবমেরিন কেবল। সাবমেরিন কেবল যা সাগরতলে কেবলগুলোই আন্তর্জাতিক ডিজিটাল ডেটার প্রায় 99% বেশি পরিবহন করে। এগুলো ইন্টারনেটের অদৃশ্য মেরুদণ্ড হিসেবে কাজ করে এবং ইমেল, ব্যাংক লেনদেন, বার্তা আদান প্রদান সহ আরও বহু কার্যক্রমকে সহজতর করে তোলে। এই কেবলগুলো বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো ইন্টারনেটকে সচল রাখে এবং বিশ্বকে সংযুক্ত করে। গত মাসের শুরুতে তেহরান ঘোষণা করেছে তারা হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সাবমেরিন কেবলগুলোর উপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে। তাদের দাবি, এই কেবলগুলো আঞ্চলিক ডিজিটাল অর্থনীতির জন্য একটি দুর্বল চেকপয়েন্ট বা নিয়ন্ত্রণযোগ্য স্থান। তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, অন্য অঞ্চলও একই ধরনের উদ্যোগের মুখোমুখি। এই উদ্যোগ থেকে গত শুক্রবার যুক্তরাজ্য ঘোষণা করেছে যে তারা নতুন কঠোর আইন প্রণয়ন করছে। এই আইনে বলা হয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে সাবমেরিন ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্ত করবে তাদের কারাদণ্ড দেওয়া হবে। সংক্ষেপে এই ঘটনাগুলো দেখা যাচ্ছে বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামোর কতটা ঝুঁকিপূর্ণ এবং ভূ রাজনৈতিক সংঘাতের সঙ্গে ডিজিটাল অর্থনীতি নিরাপত্তা কতটা গভীর সম্পর্কিত। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রলম্বিত না হলে বা যুদ্ধের স্থায়ী সমাধান না হলে বিশ্ব জ্বালানি সংকটের মতো ডিজিটাল অর্থনীতির নিরাপত্তাও ব্যাপকভাবে বিঘ্নিত হবে, যা বিশ্বকে অর্থনৈতিক মন্দার কবলে ফেলে দেবে বলে সুনিশ্চিত। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।
2: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠান রিলে করে শোনানো হল। এই মুহূর্তে আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজন। প্রিয় শ্রোতা, আবুল হায়াত মোহাম্মদ কামালের কণ্ঠে আবুল হায়াত মোহাম্মদ কামালের সাজানো কথায় সমবেত কণ্ঠে এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, এখানে সবুজ মাঠ।

সমবেত কণ্ঠে দেশের গানটি শুনলেন। গীতিকার ছিলেন আবুল হায়াত মোহাম্মদ কামাল। প্রিয় শ্রোতা, আর এই গানটির সাথেই আমাদের মিডিয়াময়ে 537.63 মিটারের সমস্ত আয়োজনের সমাপ্তি। খানিক বাদেই আমরা ফিরছি এফ এম

সমবেত কণ্ঠে দেশের গানটি শুনলেন। গীতিকার ছিলেন আবুল হায়াত মোহাম্মদ কামাল। প্রিয় শ্রোতা, আর এই গানটির সাথেই আমাদের মিডিয়াম ওয়েব 537.63 মিটারের সমস্ত আয়োজনের সমাপ্তি। খানিক বাদেই আমরা ফিরছি FM

0: শেখ আবুল কাশেম মিঠুর লেখা দেশাত্মবোধক গানটি সমবেত কণ্ঠে শুনলেন। প্রিয় শ্রোতা, আপনারা সম্প্রচার শুনতে পাচ্ছেন FM 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন জানাব আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 1:05। কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ বিকেল 4:05। চলো ইংরেজি শিখি ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান সন্ধে 6:10। এবারে আগামীকালের সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান প্রচারিত হবে সকাল 8:30। এছাড়া শাহানা সুলতানা বিউটির কণ্ঠে দুপুর 12:30 আধুনিক গান শুনবেন। সকাল 9:05 প্রচারিত হবে রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05। নজরুল সঙ্গীত বেবি বিশ্বাসের কণ্ঠে দুপুর 12:20। আরশিনগর লালনগীতির অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 2:30। এছাড়াও লালনগীতি শুনবেন আব্দুল লতিফ শাহের কণ্ঠে দুপুর 12:40। পাঁচমিশালি গানের অনুষ্ঠান শুনবেন বিকেল 3:30। এছাড়া FM 88.8 মেগাহার্সে NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত 9:00। জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM 88.8 মেগাহার্স বাংলাদেশ বেতার খুলনা। তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তরজমা।
1: من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে, এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুততা প্রিয়।
1: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের আজকের আয়োজন মালা ফুরিয়ে এলো। আগামীকাল সকাল 7:59 শুরু হবে আমাদের আগামীকালের অধিবেশন। তবে বিদায়ের আগে জানিয়ে দিচ্ছি, আজ অনুষ্ঠান ঘোষণায় এ পালায় ছিলাম আমরা দুজন, তানিয়া সুলতানা এবং আমি শেখ ইমরান সাইদ। অধিবেশন তত্ত্বাবধানে প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন এলিজা আক্তার। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।